বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরও আরও আরও অনেক মানুষ রয়েছেন। আমি তো তিন চারজনের কথা বললাম। তো এইভাবে যখন কথাগুলো এগুচ্ছিল, তখন আমি ভাবছিলাম সত্যি সত্যি আমরা কত লাকি, আমরা কত ধনবান, কিন্তু সেই ধনটাকে আমরা বারবার করে অস্বীকার করেছি, বুঝতে পারিনি। তার কারণ পরম্পরাগতভাবে সেই ধনের যে ভাগ, সেটা আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে দিই না বা দিইনি। সেটা সামাজিকভাবে হতে পারে, সেটা পারিবারিকভাবে হতে পারে, কারণ পূর্বপুরুষের ধন সঞ্চিত করে রাখে, পরবর্তী উত্তর প্রজন্ম সেই ধনের ভাগিদার হয়ে তাকে যেন আরও বৃদ্ধি করতে পারে। আমাদের সেই ধন লুকিয়ে রয়েছে রবীন্দ্রনাথের মধ্যে, বিবেকানন্দের মধ্যে, বিদ্যাসাগর, রামমোহন, অনেক অনেক মানুষের মধ্যে। একথা শুনতে শুনতে তখন বিভিন্ন রকমের কথাগুলো মনে হচ্ছিল যে আপনাদের সঙ্গে তাড়াতাড়ি করে শেয়ার করবো। তো আজই ঘটনা প্রসঙ্গে বিদ্যাসাগরের জন্মের জয়ন্তীর দিনকে এই কথাগুলো বলতে পেরে খুব ভালো লাগছে। তবে এই মুহূর্তে একটা গান শুনি সুগত মজুমদারের কণ্ঠে, তারপর ফিরে আসছি আপনাদের বার্তায়, তারপর আবার ফিরে আসবো কোনো কথায়। 9903653992 আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম। এই মুহূর্তে রবীন্দ্রনাথের গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: 9903659992 তে আপনাদের পাঠানো বার্তা। সৌভিক সরকার লিখছেন কসবাহালতু থেকে। সুপ্রভাত চিরন্তনী, শুনতে বসলাম ভোর ভোর, গল্প শুনতে এলাম, খুলে মনের তোর, ও খুললাম মনের তোর, থ্যাংক ইউ। লিখছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত। আশ্বিনের শারদ প্রাতে শুনতে বসেছি প্রিয় চিরন্তনী, মা আসছেন তাই ধ্বনিত হয় মায়ের পদধ্বনি, থ্যাংক ইউ। লিখছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, শুরু করলাম চিরন্তনী শুনতে, এগিয়ে চলুন গল্প এবং গান নিয়ে, অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন কালীকৃষ্ণ মান্না জগৎপুর খানাকুল হুগলি থেকে। ভাদ্র সংক্রান্তিতে আমি চিরন্তনীতে লিখেছিলাম আজ বিশ্বকর্মা পুজো, শরৎ জন্মদিন। প্রিয় উজ্জ্বল তখন বলেছিলেন যে যথার্থই যে আজ 18 তারিখ, 15ই সেপ্টেম্বর শরৎ জন্মদিন। জনৈক শ্রোতা লিখেছিলেন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র সংক্রান্তিতে শরৎ জন্মদিন। উজ্জ্বল বলেছিলেন খেয়াল রাখবেন অবশ্যই। এর থেকে বোঝা যায় কত বিদগ্ধ মানুষ চিরন্তনী শ্রোতা। আগামী শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাই উজ্জ্বলকে ও সমস্ত চিরন্তনী শ্রোতা বন্ধুদের। খুব সুন্দর একটা বিষয় কিন্তু আপনি উত্থাপন করেছেন আপনার লেখাতে। দেখুন, আমরা অনেক সময় কি হয়, আমাদের প্রথাগত যে ধরনটা চলে সেই দিকেই বিশেষ করে খেয়াল রাখি। জীবনের ক্ষেত্রে এটা হয়। ধরুন আপনি একটা জিনিসকে সত্যি বলে মনে করছেন, অন্য একজন মানুষ হয়তো অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে কথাটা বলল, তখন কিন্তু আপনার মনে হবে না সে তো ভুল বলছে। এটা নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে। দুজন মানুষ সামনাসামনি দাঁড়িয়ে আছে, তো একজনের সামনে খুব বড় করে মাটিতে ইংলিশের 6 লেখা রয়েছে। সে সমানে বলছে এটা তো 6, আর উল্টো দিকের যে মানুষটা সে বলছে না, এটা 9। সুতরাং 6 আর 9 নিয়ে কিন্তু তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। দুজনেই ঠিক বলছেন, কিন্তু দুজনের পার্সপেক্টিভ থেকে। আমরা যদি সত্যি সত্যি অপরের যে কথাটা তাকে যদি গুরুত্ব সহকারে গ্রহণ করি এবং তাকে যদি দেখার চেষ্টা করি, কারণ তার পরপরেই বলেছিলাম হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, আসলে ওই ভাদ্র সংক্রান্তি ব্যাপারটা আমার মাথায় ছিল না বা তখন সেই মুহূর্তে রেজিস্টার হয়নি, কিন্তু পরে যখন পরপর দুজন লিখেছিলেন তখন আমি বলেছিলাম যে হ্যাঁ কথাটা সত্যি কথা, কারণ শরৎচন্দ্রের জন্মদিন ছিল বাংলা মতে ভাদ্র সংক্রান্তিতে, কারণ সে বছরে ইংরেজি তারিখটা ছিল 15 তারিখ আর এবারে ভাদ্র সংক্রান্তি 18 তারিখ, কারণ আমরা 25শে বৈশাখ পালন করি, আমরা ইংরেজি কত তারিখ সেটা হয়তো খেয়ালই করি না। তো যাই হোক, খুব সুন্দর, থ্যাংক ইউ। এটা জীবনেরও কিন্তু একটা বড় অনুভূতি বা অভিজ্ঞতা। এরপর লিখছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে। সুপ্রভাত, আজ অনেক আগে থেকেই বসে পড়েছি, উজ্জ্বল ভট্টাচার্য হাজির চিরন্তনীর আসরে। আজ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আশা করি আজকেও উজ্জ্বল ভাই নতুন ভাবনায় আমাদের ভাসিয়ে নিয়ে যাবেন। নিঝুম রাতে ঘুম ভেঙে আজ শুনি উদাস মনে বাজায় কে ওই মধুর বাঁশুরি, সেই সুরে মন কোথায় গেল ভেসে, এলেম যেন নতুন ভালোবাসার দেশে। বৃষ্টি ভেজে মাটির পরে দেখি শিউলি ফুল পড়েছে আজ ঝরে, এক ফালি চাঁদ পশ্চিমের ওই কোণে জ্যোৎস্না হয়ে পড়ছে ঝরে বনে, শীতল হাওয়ায় শিশির ভেজা ঘাসে চারপাশে আজ তোমার ছায়া ভাসে, পূবের আকাশ হচ্ছে খানিক লাল, কোথায় তুমি, আসবে নাকি কাল। সবাই ভালো থাকবেন, বিদ্যুৎ রায় লিখেছেন, থ্যাংক ইউ, খুব সুন্দর। এরপরে লিখছেন আনন্দ কুমার কর, ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার ঈশ্বর প্রদত্ত গলা এবং আপনার অপূর্ব বাচনভঙ্গি আমাকে অভিভূত করে, থ্যাংক ইউ। আসলে কি জানেন, আমাদের জীবনের কিছু ভালো লাগা আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, আর যেখান থেকে সেই ভালো লাগাটা পাওয়া যায় সেই সোর্স বলুন বা রিসোর্স বলুন, তারও কিন্তু একটা দায় বা দায়িত্ব থাকে এই ভালো লাগাটাকে যেন সে কন্টিনিউ করতে পারে সেটা দেখার। সুতরাং আমরাও চেষ্টা করি কত ভালো করে একটা অনুষ্ঠান আরও উপস্থাপনা করা যায়, কিংবা আরও কোন কোন নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা যায়। তবে একটা কথা বলি, এটা শুধু আপনাদের একার ভালো লাগা নয়, এটা কিন্তু আমাদেরও ভালো লাগা, কারণ এই ব্যাপারটা কিন্তু দুজনের পারস্পরিক, থ্যাংক ইউ। এরপরে লিখছেন শুভ সকাল দাদাভাই, চিরন্তনীর গান তিতলির গল্প শুনছি, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শর্মিষ্ঠা। অরিজিৎ দাস অধিকারী সেজ্যোতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন উজ্জ্বলবাবুর সাথে শনির প্রাতে জেগে ওঠার কথা, জীবনী গল্প কথার ডালিতে চিরন্তনী মোদের আলোকদাতা, জেগে ওঠার কথা এবং জাগাই মোদের কাজ, অসাধারণ সেই সব কথন পাই চিরন্তনীর মাঝ, ভোগ অপেক্ষা ত্যাগ বড় প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী, মনের বর্ম দেশের কর্ম তফাত যেন না থাকে, সাগর তর্পণ করেই আজকের ভোরাই রথে, দাদু তিতলি বাস্তব বিবেক সবার মধ্যেই কাজ করে, শুদ্ধ চিন্তা সেবার ভাবনায় বিদ্যাসাগর আলো ধরে, বীর সিংহের সিংহ শিশু এরে বাছুর তিনি, যুগে যুগে সব বাঙালি তোমা পরে ঋণী, এমন জীবন এমন যাপনে মন বসনের ময়লা সরে, সপ্তাহের তিনটি দিনের চিরন্তনী আধার হরে, সাগর তিনি বিদ্যার সাগর, অনন্য সেই জীবন স্মরণের তন্ত্রীতে তারই জানাই প্রণাম, দূষণের কানা গলিতে হব নাখো কহু হারা, তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। অরিজিৎ দাস অধিকারী, থ্যাংক ইউ, খুব সুন্দর করে লিখেছেন। নিবেদিতা সেন লিখছেন শাহরাপুরি থেকে, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শনিবারের চিরন্তনী শুনছি গান ও নতুন গল্প, বিখ্যাত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, তাকে জানাই প্রণাম, শুনছি বিদ্যাসাগরের জীবনের নানা ঘটনা, খুব ভালো লাগছে এই চিরন্তনী অনুষ্ঠান, এখানে অনেক কিছু জানতে পারি, থ্যাংক ইউ। আসলে এই যে ভালো লাগাটা, শুধু আমাদের তো হৃদয়ের ভালো লাগা থাকে না, আমাদের মনেরও একটা ভালো লাগার পাশাপাশি আমাদের ব্রেনের একটা মস্তিষ্কের ভালো লাগা থাকে, এই যে জানার ভালো লাগা, সেটাও কিন্তু চেষ্টা করি চিরন্তনীতে আপনাদের কাছে পৌঁছে দিতে, থ্যাংক ইউ। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি, আজ চিরন্তনীতে বিদ্যাসাগরের কথা শুনলাম, বিদ্যাসাগর ছিল বলে আজ আমরা বাংলা শিখেছি, মানুষের জন্য তার দান চিরস্মরণীয়, নারী শিক্ষার বিস্তার, আচ্ছা এখানে তিনি শেষ করেছেন, সত্যি যদি তাই, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই যে প্রতিটি মানে কাজের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদেরকে সাগ্রহে গ্রহণ করা, তার মধ্যে কিন্তু আমাদের উন্নতির মূল সূত্রগুলো লুকিয়ে আছে। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন সুপ্রভাত উজ্জ্বল দাদাভাই, শনিবারের চিরন্তনী, রাজকীয় বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যাসাগরের কথা শুনছি, অপূর্ব উপস্থাপনা, ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ। প্রতিটি কথাই আসলে জানেন তো খুব মনে হয়েছে কোথাও যেন খুব গুরুত্বপূর্ণ, আপনাদের যে কথাগুলো আপনারা লেখেন, আমরা খুব চেষ্টা করি প্রতিটি কথাকে প্রতিটি শব্দকে গ্রহণ করতে, তার আক্ষরিক করতে। এরপরে লিখছেন বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলাকুঞ্জ চণ্ডীপুর মরচণ্ডীপুর পূর্ব মেদিনীপুর থেকে, শরতের আকাশে মেঘের ঘনঘটা ছাপিয়ে বৃষ্টি, সেই আবহে বিদ্যাসাগরের জন্মদিনে তার জীবন গাথা, তার দৃঢ়তা আদর্শ।

ব্যক্তিত্ব, সততা, সাহস, দয়ালু মানসিকতার সঙ্গে সমাজ সংস্কারক মন। অন্ধকার মুছে আলোর দিশা দিতে কখনো পিছু পাননি, যেখানে হিমালয়ের মতো কঠিন আফসিন, বাল্যবিবাহ সমাজে এক দৃষ্টান্ত। হে মহামানব, তোমায় নমি। চলুক উজ্জ্বলদা ভাইয়ের চিরন্তনীর অপূর্ব স্বাদের উপস্থাপনায় সমৃদ্ধ হই। শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান। থ্যাংক ইউ। এরপর লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি বলছি হিনমোটর থেকে। আজ শনিবারের চিরন্তনীতে বিদ্যাসাগরের জীবনের কথা শুনছি, তার মহানুভবতা, উদার মনের অনেক কথা শুনছি, সাথে গান তো আছেই, সশ্রদ্ধ প্রণাম জানাই মহাপুরুষের চরণে। আমরাও অবশ্যই তাকে স্মরণ করি এবং তাকে প্রণাম জানাই। সোমেন লিখছেন যাদবপুর থেকে, সুপ্রভাত উজ্জ্বলদা, শনিবারের চিরন্তনী শুনছি, সপ্তাহের তিনটি দিন গানে গল্পে এই অনুষ্ঠান শোনার অপেক্ষায় থাকি। আপনার সুমিষ্ট কণ্ঠের উপস্থাপনা খুব ভালো লাগে। আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই, ভালো থাকবেন, ভালোবাসা নেবেন। সোমেন, থ্যাংক ইউ সোমেন। এরপর লিখছেন সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, 207তম জন্মবার্ষিকীতে হে বাংলার গৌরব বর্ণ পরিচয় স্রষ্টা, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। হিমালয়ের মতো উন্নত শির, আকাশের মতো সুবিশাল যার হৃদয়, সাগরের মতো যার দয়া, তার তল পাওয়া যে ভার, দুঃখের দুঃখে যার প্রাণ কেঁদে উঠত, মুমূর্ষু রোগীর সেবা করতেন হাতে নিজে হাতে, তিনি যে দয়ার সাগর, বিদ্যাসাগর, করুণার সাগর, আমাদের ঈশ্বর। মেয়েদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা, বিধবা বিবাহ প্রচলন, তিনি শির দ্বারা সোজা রেখে প্রতিবাদী হয়েছিলেন। মাতৃভক্ত বিদ্যাসাগরের কাহিনী তো আমাদের সবারই জানা। বাবা মা ছিলেন তার দেবতা, তাই তো তিনি বলেছিলেন আমার বাবা মা কাশীর বিশ্বেশ্বরী আর অন্নপূর্ণা। শিবপ্রশান্ত লিখেছেন, থ্যাংক ইউ। খুব সুন্দর কিছু মানে সংযোজন করলেন আপনারা। এরপর লিখছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দেখি মুর্শিদাবাদ থেকে, শুভ সকাল চিরন্তনীর উজ্জ্বল ভাই, অপেক্ষা করছি চিরন্তনী অনুষ্ঠান শোনার জন্য, গল্পের সঙ্গে গান মন ভরে যায়, বিদ্যাসাগর মশায়ের প্রতি প্রণাম জানাই। অনেক ধন্যবাদ আপনাকেও। ঈশ্বরচন্দ্র সম্পর্কে গল্প শুনলাম, বেশ ভালো লাগলো। আমাদের তরাই এলাকায় বৃষ্টি হওয়ার ফলে বেশ ঠান্ডা পড়ে গেছে দাদা ভাই, দণ্ডবধ বন্দেগী। প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকেও। দেবীপ্রসাদ চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, এই সকালে আমরা তোমার সাথে সক্ষতার পুনর্নবীকরণ করি হে প্রথম আগুন। খুব সুন্দর, এবং তোমারটা কিন্তু উইদিন ইনভাইটেড কমা। এই সকালে আমরা তোমার সাথে সক্ষতার পুনর্নবীকরণ করি হে প্রথম আগুন, সত্যি সত্যি প্রথম আগুন। থ্যাংক ইউ। হাই উজ্জ্বলদা, রোজকার মতো চিরন্তনীর কথায় সাজানো, চিরন্তন কথায় সাজানো চিরন্তনীর অনুষ্ঠান। আজ শুনছি রবীন্দ্র ঈশ্বরচন্দ্রের কথা রাধে রাধে। উৎপল মাইতি বিহারা থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে উৎপল। এরপরে লিখছেন নিরঞ্জন সহ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, প্রতিদিনের মতো আজও যথাসময়ে পদচারণে বেরোলাম, সঙ্গে বেতার যন্ত্র, মনে মনে ভাবছি আজকে বিদ্যার সাগরে ভাসতে পারবো। বলতে না বলতেই তুমি হাজির সেই প্রসঙ্গ নিয়ে, তোমাকে অশেষ ধন্যবাদ, তোমার প্রতি ঈশ্বরের আশীর্বাদ। এবার গল্প শুনছি, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে এই ভালো লাগাগুলো কিন্তু বারবারই বলি, এগুলো বড় মানে পারস্পরিক। আপনাদের যে ভালো লাগছে সেই ভালো লাগাগুলো কিন্তু ছুঁয়ে যাচ্ছে আমাকে ও প্রতি মুহূর্তে। এরপরে কে কে লিখছেন দেখি,

কত স্বপ্ন দেখে যায় মন চিরন্তনীর ভোরে, মায়ের আসার বার্তা এলো রাঙা দিগন্ত জুড়ে, শিউলিরা আজ ঝরছে দেখো হৃদয় মন্দিরেতে, মঙ্গল শঙ্খ উঠল বেজে এই শুভ প্রাতে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ পায়েলকে। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ বিদ্যাসাগর বাই ইউর ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। থ্যাংক ইউ রাজবন্ধু। এরপর লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, জানার মাঝে অজানার সন্ধান, যার নাম চিরন্তনী, আজ বিদ্যাসাগরের প্রতি রবীন্দ্রনাথ, মধুসূদন, রাজারাম মোহনের যে ভাবনা থেকে সকালের শুভ বোধ হবে আশা করি, সকাল মানুষীদের আমরা সকল মনীষীদের আমার প্রণাম। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। শনিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই, শুভ সকাল উজ্জ্বল ভাই, মন দিয়ে তোমার গল্প গান শুনছি, ভীষণ ভালো লাগছে।

হয়েছে আজ প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর ও মহিষী রানী রাসমণির জন্মদিন। শতকোটি প্রণাম। আজ ওয়ার্ল্ড কন্ট্রাসেপশন ডে, আগামী দিনের আবার কথা হবে। ধন্যবাদ আপনাকেও, খুব সুন্দরভাবে আপনারা লিখেছেন প্রতিটি কথা। আর যারা বার্তা পাঠিয়েছেন একটু চট করে পড়ে দিই। গুড মর্নিং দাদা, চিরন্তনীর প্রোগ্রামটার জন্য আমি ছুটির দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি। চিরন্তনীর গল্প গান সবার মন ভরে দেয়। মিল্টন পাল্টা শান্তিনগর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন শিবশঙ্কর সাঁত, পুয়াগড়, হরিপুর, আর বিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে। শুভ সকাল, শনিবারের সকালে শরতের চিরন্তনী অক্ষরের পরিচয়ে জানি যিনি তিনি বিদ্যাসাগর। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আসলে যে মানুষটার সম্বন্ধে আজকে বলছিলাম, তার কথা, তার বার্তা, কমলেন্দু দাস বাঘাযতীন পার শিলিগুড়ি থেকে লিখছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সশস্ত্র প্রণাম, খুব ভালো লাগছে, সুপ্রভাত উজ্জ্বল দাদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, ধন্যবাদ আপনাকেও। আসলে যেটা বলছিলাম যে প্রতিটি মানুষের ক্ষেত্রে জীবনের যদি আদর্শ বা লক্ষ্য স্থির থাকে এবং জীবনের সব কাজ সেই লক্ষ্যর সঙ্গে মিশিয়ে নেওয়া যায়, তবে দেখা যায় তার জীবনটা একদম অনন্য হয়ে উঠেছে। যেটা বিবেকানন্দ বারবার করে বলেছিলেন যে প্রত্যেকের জীবনে একটা মিশন খুঁজে বার করুন, আর সেই মিশনের সঙ্গে আপনার সব কাজ, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস তার সঙ্গে মিশিয়ে দিন। বিদ্যাসাগর কিন্তু তাই করেছিলেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপরে সময় অপেক্ষা করছে আপনাদের জন্য। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে চিরন্তনী নিয়ে, আর একটু পরেই ভোরাই এবং নমস্কার কলকাতায় পরম অপেক্ষা করছে আপনাদের জন্য। আর শেষ করব অবশ্যই বন্দে মাতরম দিয়ে, মাকে প্রণাম জানিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 এফএম।

শরতের নীল আকাশ জুড়ে পেঁজা মেঘের ভেলা, নদী পারে দেখেছো কি তুমি কাশফুলেদের মেলা? সন্ধ্যে হলে বাতাসে হিম গন্ধ বলে যায় কানে কানে, আর বেশি দেরি নেই, মা আসবেন ঘটক জানে। আজ আবার মধু পূর্ণিমা, ভাগবত শুনতে হয়, ওদিকে বর্ণ চিনিয়েছেন যিনি, জন্মদিনে তাঁকেও স্মরণ করতে হয়। সব নিয়ে সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা। শুরুতেই নায়িকার ভূমিকায় এই সিনেমা থেকে আমরা গান শুনলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, এখন শিল্পী বিনা সহস্রবুদ্ধে।

তানিয়ার সঙ্গে শুনছেন প্রভাত বীণা। আজ মাস অনুযায়ী আশ্বিন মাস পড়ে গিয়েছে, কিন্তু এই যে পূর্ণিমা, আজ পূর্ণিমা, তাকে বলা হয় ভাদ্র পূর্ণিমা। এই ভাদ্র মাসের পূর্ণিমার একটা বিশেষ কাহিনী রয়েছে, সে কাহিনীতে যাব। তবে তার আগে মধু পূর্ণিমার কথাও একটু বলা যাক। মধু পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এ দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি তাৎপর্যময় দিন, যা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। একবার এক সংঘে অবস্থানকালে বিনয়ধর পন্থী ভিক্ষু এবং সূত্রধর পন্থী ভিক্ষুদের মধ্যে একটি বিষয় নিয়ে বিতর্ক হয় এবং সেখানে মতের অমিল হওয়ায় এবং সেই মতানৈক্য চরম আকারে পৌঁছালে শান্তিপ্রিয় বুদ্ধ তাদের বিবাদ মীমাংসা করার চেষ্টা করেন, কিন্তু উভয় পক্ষই তাদের স্ব মতের পক্ষে অবস্থান গ্রহণ করেন। ফলে বিবাদ মীমাংসা করা সম্ভব না হওয়ায় বুদ্ধ কুশাম্বি ত্যাগ করে পারিলেও নামে এক বনে গমন করেন। সেখানে নাকি 10 বছর অবস্থান করেছিলেন। ঠিক এই সময় একটি হাতি, একাচারী হাতি, প্রতিদিন বুদ্ধের সেবা করত। কিভাবে জানেন? বনের নাকি নানান জায়গা থেকে ফল সংগ্রহ করে এনে বুদ্ধকে দান করত। এই বিষয়টা দিনের পর দিন ঘটতে দেখে একজন বানর, তারও ইচ্ছে হলো যে হস্তিরাজের মতো সেও আমাদের বুদ্ধদেবকে সেবা করবে। তো কী করবে? সেদিনটা ছিল ভাদ্র পূর্ণিমা। সেটি মৌচাক দেখতে পেল এবং সেই মৌচাকটি সংগ্রহ করে বুদ্ধকে এনে দান করল। মৌচাকে বিভিন্ন মৌমাছি এবং মৌমাছির ছানা ও ডিম থাকায় বুদ্ধ প্রথমে মধু পান করলেন না। বানর তা বুঝতে পেরে মৌচাকটি নিয়ে ছানা ও ডিম পুরস্কার করে পুনরায় বুদ্ধকে দান করলেন।

লাফাতে গিয়ে সেই বানর মাটিতে পড়ে এবং আঘাতপ্রাপ্ত হয়ে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন। এবার আপনি বলবেন যে কেমন বিচার, বুদ্ধদেবের সেবা করলেন বা বানরটা সেবা করার পর তার তো আরও ভালো কিছু হওয়া দরকার। আসলে সব শেষ মানেই, মৃত্যু মানেই শেষ, কিন্তু শেষ মানেই তো শেষ নয়, শেষ মানে আর একটা শুরু, তাই না? আমাদের জীবনেও প্রতিটা মুহূর্তে দেখবেন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক একটা সময়ের পর হঠাৎ করে শেষ হয়ে যায়, একটা কাজের জগৎ সেটাও হঠাৎ করে শেষ হয়ে যায়, অনেক কিছু শেষ হয়ে যায়। কিন্তু সমস্ত শেষের পরেই একটা নতুন শুরু হয়, ঠিক যেমন আজকের সকালের প্রথম গানটা শোনালাম আপনাদের, নতুন সূর্য আলো দাও আলো দাও। নতুন সূর্য প্রতিদিন ওঠে যদি আপনি তা দেখতে জানেন। এত কথা কেন বলছি জানেন? বানর মৃত্যুর পর দেবপুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন স্বর্গে। এইরকমই অনেক কাহিনী রয়েছে, সবটুকু বলা হয়তো সম্ভব হয় না, বিভিন্ন সময় যতটুকু পারি যে কোনো প্রসঙ্গ টেনে বলার চেষ্টা করি। তবে এই ভাদ্র মাসের পূর্ণিমা, যা কিনা এবছর আশ্বিন মাসে পড়েছে, মানে তিথিটা, যদিও ভাদ্র মাসে একটি পূর্ণিমা হয়েছে, কিন্তু এই বিশেষ পূর্ণিমাটা একটু অন্যরকম, একটু বিশেষ তাৎপর্যপূর্ণ, তারও একটি কাহিনী রয়েছে। তবে তার আগে শ্রীকৃষ্ণ কীর্তন অদিতি মুন্সীর কণ্ঠে।

বিনা প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা 100.1 FM

অর্জুনের নাতি অভিমন্যুর পুত্র পরীক্ষিত। বিখ্যাত রাজা পরীক্ষিত একবার মৃগয়া করতে মৃগকে অনুসরণ করতে করতে একটি বনে প্রবেশ করলেন এবং সেখানে ওই মৃগকে অনেকক্ষণ ধরে অনুসন্ধান করতে করতে উনি যখন প্রায় ক্লান্ত শ্রান্ত, ঠিক এই সময় তিনি দেখতে পেলেন একজন ঋষির আশ্রম। ঋষির নাম সমীক, তিনি ধ্যানমগ্ন। তো সেখানে যাওয়ার পরেও রাজার কোনো আপ্যায়নের ব্যবস্থা না করে ঋষি ধ্যানমগ্ন হয়ে আছেন দেখে রাজা পরীক্ষিত অপমানিত বোধ করলেন। তিনি ক্রুদ্ধ হয়ে তার সেই একটি তীর দিয়ে একটি সাপকে নিয়ে সেই ঋষির কণ্ঠে জড়িয়ে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। এই ঘটনা জানতে পারলেন সেই ঋষির পুত্র শৃঙ্গী। এই শৃঙ্গী তখন পিতার এই হেন অপমান সহ্য করতে না পেরে রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলেন যে সাত দিনের মধ্যে রাজা সবচেয়ে বিষধর সাপ তক্ষকে দংশনে মারা যাবেন। এবার যখন ধ্যান শেষ হলো, ঋষি সমীক জাগলেন ধ্যান থেকে এবং দেখলেন তার কণ্ঠে সাপ জড়ানো আছে। তিনি তার উপস্থিত যে শিষ্য ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন কী হয়েছে। তাদের কাছে সবটা শুনে বুঝলেন যে তার পুত্র শৃঙ্গীর অভিশাপ তো ফলবেই, কিন্তু আমরা জানি যে পরীক্ষিত খুব ভালো রাজা ছিলেন এবং সেই ঋষি সমীকও জানতেন। তিনি তখন দূত পাঠালেন ঋষি সমীক তার সেই রাজা পরীক্ষিতের কাছে। পরীক্ষিত সবটা শুনে বুঝলেন, অনুভব করলেন যে সত্যিই তিনি ভুল করে ফেলেছেন আবেগবশত, ক্রোধবশত। এরপর তো অনুতাপ করা ছাড়া আর কোনো উপায় নেই, এর হাতে রয়েছে মাত্র সাত দিন। তিনি সিদ্ধান্ত নিলেন প্রাসাদ থেকে বেরিয়ে গিয়ে গঙ্গা তীরে তিনি অবস্থান করবেন এবং হাতে মাত্র যখন সাত দিন, তখন পুত্রকে রাজ্যের সমস্ত ভার দিলেন, জন্মেজয় যার নাম, সব ভার দিয়ে তিনি গঙ্গার ধারে এসে উপবাস করলেন এবং সেখানে থাকতে শুরু করলেন। শুনি তাঁর রাজ্যের এবং আশপাশ থেকে অনেক ঋষি মুনিরা এসেও তাঁর সঙ্গে থাকতে চাইলেন এবং থাকলেন। এমতো অবস্থায় আমাদের এই রাজা পরীক্ষিত, তিনি যাদের আকৃষ্ট করেছিলেন সেই ঋষি মুনিদের, সেখানে উপস্থিত ছিলেন বেদব্যাসের পুত্র স্বয়ং দেব ঋষি শুকদেব গোস্বামী। ভাগবত রচনা করার পর তিনি, মানে বেদব্যাস, তাঁর পুত্র শুকদেব গোস্বামীকে সেই শিক্ষা দেন। সেই ভাগবত সে সময় শুকদেব পাঠ করে শোনান রাজা পরীক্ষিতকে, কারণ রাজা পরীক্ষিত শুকদেবের কাছে জানতে চেয়েছিলেন মৃত্যু তো আসন্ন এবং নিশ্চিত, এ সময় আমার কি করা উচিত যাতে মৃত্যু ভয় থেকে আমি নিজেকে আটকাতে পারি। তখন শুকদেব শ্রীমদ্ ভগবদ্ গীতা তাঁকে শুনিয়েছিলেন এবং হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে, এই নাম জপ করার পরামর্শ দিয়েছিলেন এবং মৃত্যু ভয়হীন হয়েছিল কীরকম জানেন? যেখানে থাকতে শুরু করেছিলেন সেটা একটা বদ্ধ কুঠুরির মধ্যে, তো সেখানে শুধুমাত্র দেখা করতেন আমাদের রাজা পরীক্ষিত তাঁর ব্যক্তিগত কিছু মানে মন্ত্রীদের সঙ্গে, তারা একদম নিয়ম মেনে কিছু মাত্র মানুষ আসতেন। তো সাত দিনের দিন, নিয়তিকে তো কেউ এড়াতে পারে না, সাত দিনের দিন যখন একজন মুনি আসছিলেন কাশ্যপ, তিনি যখন আসছেন ফলমূল নিয়ে রাজা পরীক্ষিতের সঙ্গে দেখা করতে, ঠিক সেই সময় তক্ষক, যে ঋষি শৃঙ্গ

অভিশাপ দিয়েছিলেন যে তক্ষকের দংশনে মারা যাবে। তক্ষক সেই কাশ্যপ মুনির বেশ ধরে সেখানে আসেন এবং তাকে সেই ফল প্রদান করেন, যে ফলের মধ্যে একটি পোকা ছিল এবং সেই পোকাটি অত্যন্ত বিষধর পোকা। রাজা সেই ফল গ্রহণকালে সেই বিষধর পোকা দেখতে পান এবং বুঝতে পারেন মৃত্যু এসে গেছে। তিনি কিন্তু সেই পোকাকে ফেলে দেননি, সেই পোকা শুদ্ধ ফলটা খান এবং বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। এই বিষ যে পোকা সেটা অ্যাকচুয়ালি তক্ষকেরই বিষ ছিল। তো এইভাবেই আমরা জানি আমরা প্রত্যেকে জন্মেছি, আমাদের একদিন মারা যেতেই হবে, আমাদের প্রত্যেকের একটা এক্সপায়ারি ডেট রয়েছে। কিন্তু যে কটা দিন রয়েছি সে কটা দিন সৎ কাজ, সৎ মন এবং সৎ ধ্যান, সৎ চিন্তা করতে পারি, মানুষের ভালো করতে না পারি, মানুষের ক্ষতি করব না, এমনটা আমরা এইটুকু পন্ত নিজের কাছে করতেই পারি, তাই না? যেভাবে ভেবে দেখুন, আজ থেকে প্রায় 206 বছর আগে জন্মেছিলেন আমাদের প্রিয় বিদ্যাসাগর, তিনিও এক তাঁর প্রতি নেমে এসেছিল কত কিছু, কিন্তু তিনি শুধুই ভালো করে গেছেন আর তার ফল আজ আমরা ভোগ করছি, আসবো সে কথায়। তবে তার আগে আমরা তৃষা চ্যাটার্জির কণ্ঠে আরেকটি হরিনাম শুনি, হরি গান শুনি, ফিরবো তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। আর এর আগের যে গানটি শুনেছিলাম আমরা, সেটি শিল্পী ছিলেন অমর পাল।

কুসংস্কারে আচ্ছন্ন সমাজকে পরিবর্তন করে ভারতবর্ষকে যিনি আলোকিত করেছেন সেই সংগ্রামীর 206তম জন্মদিন আজ। তিনি বাংলা সাহিত্য ও সমাজ সংস্কারের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1820 সালের এই দিনে মানে 26শে সেপ্টেম্বর কলকাতার মেদিনীপুর জেলার কলকাতা সংলগ্ন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার শিক্ষালাভের যে আগ্রহ সেটা এতটাই অসীম ছিল, তা নিয়ে অনেক গল্প রয়েছে। সবটুকু বলার পরিসর্ত এখন নেই, কিন্তু বিদ্যাসাগরের পাণ্ডিত্য কেবল বাংলা ভাষা ও সাহিত্যেই সীমাবদ্ধ ছিল না, বেদান্ত, তর্কশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ও সমাজ গঠনেও তার অবদান উল্লেখযোগ্য। তাকে ঘিরে প্রচলিত আছে যে গল্প, সেটা আমাদের বাড়ির ছোটদের আমরা প্রায়শই শুনিয়ে থাকি। রাতে ঘরে আলো জ্বালানোর সামর্থ্য না থাকায় রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে বসেই পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। কলকাতায় আসার পর তিনি বিভিন্ন ভাষা ও সংস্কৃত ভাষাতেও দক্ষ হন এবং শিক্ষা ছাড়াও সমাজ সংস্কারে তাঁর অবদান অসামান্য। সতীদাহ প্রথা উচ্ছেদের বিষয়ে তিনি যথেষ্ট উদ্যোগী হয়েছিলেন। সবথেকে বড় যে কাজ করেছিলেন সেটা হলো বিধবা বিবাহ আইন পাস এবং নারীদের শিক্ষার অধিকার নিশ্চিত করা, এবং এজন্য তাঁর উপরে নেমে এসেছে অস্বাভাবিক অত্যাচার। তার পরিবারকে আঘাত করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে, কিন্তু তিনি থেমে থাকেননি। বাংলা ব্যাকরণ, লিপি সংস্কার, হোমিওপ্যাথি শাস্ত্রে তাঁর পাণ্ডিত্য চিরস্মরণীয়। তিনি প্রথম যিনি বাংলায় জ্যোতি চিহ্নের প্রচলন ঘটিয়েছেন। বিদ্যাসাগরের কাজের প্রভাব আজও বাঙালির সমাজে প্রতি পদক্ষেপে স্পষ্ট। শিক্ষার প্রকৃত অর্থ ও মানবিক মূল্য বোঝানোর ক্ষেত্রে তিনি যুগান্তকারী ভূমিকা রেখেছেন। বাংলার যে নবজাগরণ হয়েছিল সেই নবজাগরণের পুরোধা ব্যক্তিত্ব বিদ্যাসাগর। দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিল দয়াসাগর নামে। আসলে তাঁর অসাধারণ পাণ্ডিত্যের জন্য ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় উপাধি পেয়েছিলেন সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর, এবং তার দয়ার যে নানান গল্প রয়েছে, আসলে গল্প হলেও সেসব সত্যি ঘটনা, সেই সব কিছুর জন্যই তাকে দয়ার সাগর বলা হতো। বাঙালি সমাজে তিনি প্রণম্য এবং চিরস্মরণীয়। শিশুপাঠ্য বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ তিনি রচনা করেছেন। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাইকেল মধুসূদন দত্ত তাঁর মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা। আমরা জানি মাইকেল মধুসূদন দত্তকেও তিনি কীভাবে সাহায্য করেছিলেন। ভারতীয় চলচ্চিত্র পরিচালক কালীপ্রসাদ ঘোষ 1950 সালে ঈশ্বরচন্দ্রের জীবনী নিয়ে বাংলা ভাষার জীবনীমূলক চলচ্চিত্র বিদ্যাসাগর তৈরি করেছিলেন, যেখানে অভিনয় করেছিলেন প্রধান ভূমিকায় পাহাড়ি সান্যাল। আর 1839 সালে, ওই যে বললাম, তাঁর অগাধ জ্ঞান এবং শিক্ষার প্রতি অবদানের জন্য সংস্কৃত কলেজ তাঁকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন। আজ 206 বছর হয়ে গেছে তার জন্মের, এবং তিনি আজও সমান প্রাসঙ্গিক, এবং আমার মনে হয় নারীদের জীবনে তিনি একজন জনকই বলা চলে, যিনি অন্ধকার থেকে নারীদের আলোর পথে নিয়ে এসেছিলেন, অক্ষর পরিচয় করিয়েছিলেন, এবং বাল্য বিধবাদের জীবনে তিনি নতুন করে আলো জ্বালাতে পেরেছিলেন। ওই যে শুরুতেই বলেছিলাম, নতুন সূর্য, আলো দাও, আলো দাও। তিনি না থাকলে হয়তো নারী সমাজ, বাঙালি নারী সমাজ আরও অনেকটা পিছিয়ে যেত। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, চিরপ্রণম্য। গানে গানে মান্না দেয়।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: আজ আরও একজন বিখ্যাত মানুষের জন্মদিন। 1903 সালের আজকের দিনেই জন্মেছিলেন হীরেন্দ্র কুমার বসু। সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনে তিনি হীরেন বসু নামে সুপরিচিত হলেও সাহিত্য জগতে তাঁর পরিচয় ছিল হীরেন্দ্রনাথ বসু নামে। তিনি একাধারে কালজয়ী গীতিকার, দক্ষ সুরকার, সুকণ্ঠী গায়ক এবং শক্তিমান কথা সাহিত্যিক ছিলেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ তিনি ছিলেন নেপথ্য সঙ্গীত বা প্লেব্যাক প্রথার প্রবর্তক। শুধু তাই নয়, বাংলা সিনেমার প্রথম নেপথ্য কণ্ঠটিও শোনা যায় তাঁরই ছিল। হীরেন বসু 1903 সালের এই কলকাতাতেই জন্মগ্রহণ করেন। আজকের দিনে তাঁর শিক্ষা জীবনের শুরুটাও ছিল বেশ উজ্জ্বল। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি কলকাতার প্রখ্যাত সংস্কৃত কলেজ থেকে পড়াশোনা শেষ করেন এবং কৃতিত্বের সাথে বিদ্যাভূষণ উপাধি লাভ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সঙ্গীতের প্রতি তাঁর সহজাত অনুরাগ ছিল শৈশব থেকেই। শাস্ত্রীয় সঙ্গীতের কঠিন ভিত গড়তে তিনি রাজেন ঘোষের কাছে ধ্রুপদ এবং পরবর্তীতে নগেন দত্ত, সুখদেব মিশ্র এরকম প্রথিতযশা ওস্তাদদের কাছে খেয়াল শেখেন। তবে তাঁর গায়কী ও গানের শৈল্পিক পরিমার্জনা পূর্ণতা পেয়েছিল কিংবদন্তি ওস্তাদ জমিরুদ্দিন খাঁর সান্নিধ্যে। সঙ্গীতজীবদের যে প্রারম্ভ, সেখানে প্রথম প্রথম হীরেন বসু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত সেনের ভাবগম্ভীর গানগুলো পরিবেশন করতেন। তবে অচিরেই তিনি নিজের যে মৌলিক সৃষ্টি সেদিকে ঝুঁকে পড়েন এবং নিজে গান লিখে সুরারোপ করতে শুরু করেন। ঋষির প্রেম, জোর বরাত 1931-এর ঋষির প্রেম, 1933 সালে জোর বরাত, এই ধরনের যে সিনেমা, বাংলা সিনেমা, সেখানে নেপথ্য সঙ্গীত বা প্লেব্যাক প্রথার প্রবর্তন করেন তিনি। একদিকে নায়কও ছিলেন আবার গায়কও ছিলেন। তো সময় একদম শেষ, তিনি আরও অনেক কাজ করেছেন, লেখালেখি তো রয়েছে, সঙ্গে তার সঙ্গীতের নিয়ে যে একটা বিশাল কাজ সেটাও রয়েছে। তাকেও জানাই জন্মদিনে প্রণাম। আজ একদম শোনার বা বলার সময় শেষ। ঘুম থেকে উঠেই আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ে, ফেসবুক পোস্টে 100.1 FM গোল্ডের ফেসবুক পোস্টে প্রত্যেকের কমেন্ট পড়ে আমি আপ্লুত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। 8:31 কথা।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এখনি ব্লক করছি।
0: দুবাই এ ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য?

0: স্প্যাম কল কমে যাবে?
1: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই TNT অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
2: The car you're driving, your phone, all your gadgets, the appliances that run your home, as well as the rocket that's headed to space right now, and the guns at the nation's borders. Chances are, it's all fully desi now. One factory became four, then many more. Electronics manufacturing has multiplied 6 times, mobile phones by 32 times, and an 84% rise in exports in 12 years, we've stamped Make in India on the global value chain.
3: Bharat global businesses ke liye naye avsaron ka kendra ban raha hai, isliye Make in India, Innovate with India, Scale for the World.

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: The car you're driving, your phone, all your gadgets, the appliances that run your home, as well as the rocket that's headed to space right now, and the guns at the nation's borders. Chances are, it's all fully desi now. One factory became four, then many more. Electronics manufacturing has multiplied 6 times, mobile phones by 32 times, and an 84% rise in exports in 12 years, we've stamped Make in India on the global value chain.
2: Bharat global businesses ke liye naye avsaron ka kendra ban raha hai. Isliye Make in India, Innovate with India, Scale for the world.
3: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
4: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

ঘড়ির কাঁটায় 8:37 হয়ে 11 সেকেন্ড। আপনি শুনছেন 100.1 FM গোল্ড। মনের মেলোডি নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু তানিয়া। আজ সকাল থেকে অনেক রকম কথাই হয়েছে। আজ বিশেষ কিছু ব্যক্তিত্বের জন্মদিন, সেই ব্যক্তিদের জন্মদিন নিয়ে কথা তো হয়েছে। তবে আজ একজন হ্যান্ডসাম, একজন হার্টথ্রব হিরোরও জন্মদিন। সেই হিরো কে? কে? কে? হ্যাঁ, একটা গান শুনি হয়তো বোঝাতেই পারতাম, কিন্তু আজ সারাদিন ধরেই আপনারা বিভিন্ন সময়ে আমাদের FM গোল্ড বা FM রেনবোতেই বা হয়তো তার অভিনীত ছবির গান শুনবেন। কিন্তু যে ধরনের গান আমি শোনাই, সেই ধরনের গান অন্য সময় শোনার সুযোগ হয়তো খুব কম থাকে। তাই আমার গানগুলো থাকুক বাংলা, কিন্তু কথা হবে বলিউডের সেই হিরোকে নিয়ে। আজ দেবানন্দের জন্মদিন। ধরমদেব পিশোরিমল আনন্দ, দেবানন্দ, তার জন্মদিন। এবং সেই সুদূর, মানে আমরা তো ছোটোবেলায় দেখিনি, আমাদের বাবা মা বা তাদেরও আগে, আমাদের দাদু দিদা যখন, তাদের যখন যৌবনকাল, সে সময় তাঁরা আসছেন দেবানন্দ দিকে, রাজ কাপুর। এই এদের সময়টাই পুরো অন্য রকম ছিল। যাই হোক, আজকের বিষয় তাহলে কি কি নিয়ে কথা হবে, আপনি কি নিয়ে কথা বলতে আসবেন তানিয়ার সঙ্গে, সেই বিষয়টা জানাবো। জানাতে তো হবেই, কারণ আসলে আমি জানতে চাইছিলাম, আমরা প্রত্যেকেই দেবানন্দের সিনেমা দেখেছি কম বেশি। হ্যাঁ, এখন একদম যারা ইয়াংস্টার, ইয়াং জেনারেশন, তারা কতটা দেখেছে আমি জানি না, কিন্তু যারা দেখেছি, যারা ভালোবেসেছি, বারবার দেখেছি দেবানন্দকে, তাদের কাছে আমার প্রশ্ন যে দেবানন্দ অভিনীত কোন ছবি আপনি প্রথম দেখেছিলেন, বা দেবানন্দ অভিনীত কোন চলচ্চিত্র আপনার সব থেকে পছন্দ, আপনি একাধিকবার দেখেছেন। ছোট্ট প্রশ্ন, তাই আমি জানি প্রচুর মেসেজ আসবে। 9:45 পর্যন্ত আজকে মেসেজের সময় বেঁধে দিলাম, তার কারণ শেষ সময় এত মেসেজ আসে যে পড়ার আর সময় থাকে না। একটা দুটো যদি স্কিপ করে যায়, পরে আমি জানতে পারি যে হ্যাঁ, এটা আমি পড়তে পারিনি, তখন মনে ভারী দুঃখ হয়। তাই 9:45 পর্যন্ত আপনারা মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903050992। কি মেসেজ করবেন? দেবানন্দ অভিনীত কোন ছবি আপনি প্রথম দেখেছেন, বা দেবানন্দের কোন ছবি আপনি বারবার দেখেন কারণ আপনার ভীষণ পছন্দের। প্রথমেই আমরা মান্নাদের কণ্ঠে শুনেছি সেই বিখ্যাত গান, আর এখন গানে গানে লতা মঙ্গেশকর।

দেবানন্দ যখন স্ক্রিনে আসতেন সেই সাদা কালো সময়ে দাঁড়িয়েও তার স্ক্রিন প্রেজেন্স, তার হাসি, তার চোখে চোখে কথা বলা সব কিছুই কিন্তু নারীদের মনে প্রজাপতির মতো পাখা মেলত। আর তাই এই বিশেষ মানুষটা, এই বিশেষ কি বলবো, ভীষণ প্রিয় হিরো নায়ক, তাকে বারবার আমরা দেখতে যেতাম। আমরা মানে আমার তো তখন জন্মই হয়নি, যারা ছিলেন সে সময়, যারা আছেন এখনও, তাদের ছোটোবেলা, তাদের কৈশোর, তাদের যৌবনকালে তারা হলে যেতেন, সেখানে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতেন বড় স্ক্রিনে, না জানি কতই ভালো লাগতো। তো দেবানন্দ অভিনীত কোন ছবি আপনি প্রথম দেখেছেন বা কোন ছবি আপনি বারবার দেখেন, এটুকুই জানতে চেয়েছি 9903055992 এই নাম্বারে। আর প্রতিদিন সৌভিক সবার প্রথম মেসেজ করে, কিন্তু আজ সৌভিকের আগে তিনটে মেসেজ এসে গেছে, সেটাই আগে পড়ে নি। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে জানিয়েছেন, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, সুপ্রভাত, আমি বারবার দেখেছি জুয়েল থিপ, দারুণ দারুণ গানের জন্য দেখি এখনও। বেশ, রজত পাঠিয়েছে, ওয়াও, বানপুর নদিয়া থেকে। কেন ওয়াও বললাম, কারণ রজত আমার ধারণা খুব কম বয়সী একজন ছাত্র, সেও যে দেবানন্দের ছবি দেখে ব্যাপারটা ভেবে আমার বেশ ভালো লাগলো। যাই হোক, দেখি ওর মেসেজ পড়া যাক। গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং রজত, দেবানন্দ অভিনীত গাইড ছবিটা আমার খুব ভালো লাগে, বারবার দেখতে মন চায়, ছবিটার গল্প, গান, অভিনয় সব মিলিয়ে দারুণ লাগে। বাহ, আচ্ছা, এরপরে মেসেজ এসেছে শুভ্রা ভট্টাচার্য, তিনি মেসেজ করেছেন, শুভ্রাদি লিখেছেন যে, আচ্ছা, বাঁশডুনি কলকাতা 70 থেকে, আমি প্রথম দেবানন্দ অভিনীত ছবি দেখেছিলাম হরে রামা হরে কৃষ্ণা, আর যে ছবিটা আমি বারবার দেখি তা হলো গাইড। গাইডটা বোধহয় সবার জন্যই কমন আসবে, এত ভালো একটি ছবি কমন না এসে যায় কোথায়। আচ্ছা, সৌভিক সরকার কসবাহালতু থেকে জানিয়েছেন, সুপ্রভাত দিদি, আমি টিভিতে দেখি গাইড প্রথম, যখন

লিখেছিলাম তখন সেটা বুঝিনি, পরে বড় হয়ে এইটা যখন আরেকবার দেখি তখন আসল ব্যাপারটা বুঝতে পারি এবং এখনও বারবার দেখতে ইচ্ছে করে। আমি বুঝতে পারছি যে গাইডটা নিয়ে বেশি কথা হবে, কিন্তু তাছাড়াও যারা প্রথম দেখেছিলেন তাদের কথাও তো শুনবো। তবে তার আগে যেটা করবো সেটা হচ্ছে আরও একটা গান শোনাবো। দীপঙ্কর মাল, শান্তনু বাইজ, সোমনাথ ঘোষ, পরপর মেসেজ ঢুকছে, আরও মেসেজ আসছে, যাদবেন্দু পাণ্ডা, তাদের মেসেজ পড়বো। তবে তার আগে ওই যে বললাম, গান তো শুনতে হবে অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

দয়াল বিচার করবে কি করবে না তা জানি না, তবে এটা ঠিক যে দেবানন্দের ছবি দেখলে, দেবানন্দের প্রেজেন্স হলে স্ক্রিনে, আমরা অনেকেই মনোমুগ্ধকরভাবে তার দিকেই তাকিয়ে থাকতাম, তাই না বলুন? আসলে দেবানন্দের অভিনয়ে তার সহজাত যে ম্যানারিজম বা কিছু স্পেসিফিক দেবানন্দ স্টাইল, সব কিছু মিলিয়ে তিনি কিন্তু জাস্ট আমাদের প্রত্যেকের খুব প্রিয়, খুব কাছে। এবং তার স্টাইল যে স্টেটমেন্ট, তার একটা আলাদাই ব্যাপার ছিল। যাই হোক, আজ জানতে চেয়েছি যে দেবানন্দ অভিনীত কোন ছবি আপনি প্রথম দেখেছেন অথবা কোন ছবি আপনি বারবার দেখেন। এই সমস্ত মেসেজ তো পড়বই, মেসেজ ঢুকছেও, তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু জানিয়ে দেবো আজকের আবহাওয়ার খবর। জানা যাচ্ছে যে আগামী 2-3 ঘন্টার মধ্যে নদিয়ার বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সঙ্গে ঝোড়ো হাওয়া কিলোমিটার প্রতি 30-40 প্রতি ঘন্টায় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এই অঞ্চলে আছেন তারা সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন। আচ্ছা, দীপঙ্করদার মেসেজ এসেছে। দীপঙ্করদা জানিয়েছেন যে দেবানন্দের প্রতিটা ছবি ভীষণ সুন্দর। ওর অনেক ছবি হলিউডের জেমস বন্ডের অনুকরণে নির্মিত করেছেন। আমার প্রথম দেখা ছবি দেশ পরদেশ। আচ্ছা।

0: পরের মেসেজ শান্তনু বাইস টেগোর পার্ক কলকাতা 7 লক্ষ 39 থেকে জানিয়েছেন যে আজকে টপিক নিয়ে বলি যে দেবানন্দের প্রথম ছবিতে ছবিটা আমি টিভিতে দেখেছিলাম যার নাম জলদীপ, ভালো লেগেছিল, ভালো থেকো। আচ্ছা বেশ দাদা, আপনিও ভালো থাকবেন। সোমনাথ ঘোষ মেসেজ করেছেন, শুভ সকাল, ভেরি নাইস টপিক, আমি প্রথম ছবি দেখি গাইড, ভীষণ ভালো লেগেছিল সিনেমাটি এবং গানগুলো ইউনিক। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ। যাদবেন্দ্র পাণ্ডা জানিয়েছেন, বৃষ্টিস্নাত শুভেচ্ছা জানাই, হরে রামা হরে কৃষ্ণ দেবানন্দ পরিচালিত এই ছবিতে ভাই বোনের সম্পর্কের এক আবেগ ঘন গল্প ফুটিয়ে তোলা হয়েছে, তাই এটা বারে বারে দেখতে খুব ইচ্ছা করে। ওর জন্মদিনে ওকে জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনার সুমিষ্ট গলাতে অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, খুবই ভালো ও সুস্থ থাকবেন। বেশ থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আচ্ছা দেবাংশু পাইন হুগলি চুচুড়া থেকে, একাদশ শ্রেণীর ছাত্র, ওয়াও, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং দেবাংশু। এবং আমাদের FM গোল্ড পরিবারে আজ প্রথমবার দেবাংশু মেসেজ করছে, দেবাংশুকে স্বাগত। দেবাংশু লিখেছে, দেবানন্দের গাইড মুভি এছাড়াও হামদনু এই দুটি সিনেমা বেশ কয়েকটির মধ্যেই বেশ ভালো। বাবা, দেবানন্দের ছবি যে দেবাংশু মানে ক্লাস 11-এর ছাত্র দেখছে, এটা আমাদের কাছে ভীষণ বড় পাওয়া, কি বলেন? আসলে না দেখে থাকা যায় না, এত ভালো বিভিন্ন ছবি। এবং পরবর্তী ক্ষেত্রে যখন দেবানন্দের আমরা পরিচালিত ছবি পাই, সেখানেও সবসময় দেখেছি একটা মেসেজ থাকতো, তাই না? সেই মেসেজ কিন্তু সমাজকেন্দ্রিক মেসেজ বা পারিবারিক মেসেজ, এটা মেসেজ সবসময় থাকতো। হামদনু সিনেমাটা অবশ্য দুবার বেরিয়েছে, কিন্তু 1961 যে সিনেমা যেখানে দ্বৈত ভূমিকা আমরা পাই দেবানন্দকে, সেই ছবিটা কিন্তু আমাদের দেবাংশু দেখে ফেলেছে। বেশ সীমাদের মেসেজটা পড়ি, দমদম ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন, শুভ সকাল তানিয়াদি, শুভ সকাল, দেবানন্দ অভিনীত হামদনু এই ছবি এবং এই ছবির গান অভিনা যাও ছোড়করা, আমার খুব পছন্দের এই ছবিটা, আমি বারবার দেখি, খুব সুন্দর মেলোডি অনুষ্ঠান হচ্ছে আজ। হামদনু ছবির গান মানে কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, ছবিটা যখন শুরু হচ্ছে, যদি যারা দেখেছেন, যারা আবার আজকে দেখবেন হয়তো ভাবছেন, একটু খেয়াল করে দেখবেন, বেশ কিছুক্ষণ নায়ক নায়িকার দেখা হচ্ছে কিন্তু কোনো কথা নেই, এবং প্রথম সাউন্ড আসছে একটা লাইটার, নায়িকা গিফট করছে নায়ককে, সেই লাইটারটা একটা মিউজিক্যাল লাইটার, এবং তারপর বাকি আর কি কথা গান দিয়ে শুরু হচ্ছে যতদূর আমার মনে পড়ছে, যদি আমি না খুব না ভুল করি। আমার এই ব্যাপারটাই না ভীষণ ভালো লেগেছিলো, আমি ভুলতে পারিনি, আজ বহুদিন পর মনে পড়ে গেল। যাই হোক, চলুন ইন্দ্রাণী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের কণ্ঠে এই রোমান্টিক গানটা একটু শোনা যাক।
1: আকাশ তো বড় নীল।

আকাশ তো বড়, অনেকটাই বড়। আর তাই সেই আকাশের বিভিন্ন নক্ষত্রদের জন্মদিনে তাদের নিয়েই আমরা কথা বলি। যেমন তপন কুমার রায়চৌধুরী বাগুইয়াটি জোড়া মন্দির থেকে মেসেজ করেছেন দেবানন্দকে নিয়ে, কারণ আজ আমরা কথা বলছি দেবানন্দ অভিনীত কোন ছবি আপনি প্রথম দেখেছেন বা কোন ছবিটা আপনি বারবার দেখেন। দাদা লিখেছেন যে জুয়েল থেকে প্রথম দেখা ছবি, পরে দেখেছি হরে কৃষ্ণ হরে রাম, আর ছবিগুলো মনে পড়ছে না, তবে গাইড কিন্তু আমার কাছে দেবানন্দের বেস্ট সিনেমা। বেশ, প্রিয় তানিয়া দিদিভাই সুপ্রভাত, দেবানন্দের হরে কৃষ্ণ হরে রাম এই চলচ্চিত্রটি আমি প্রথম দেখি, মানে এটা প্রায়জনই প্রথম দেখেছেন। এই ছবির দম মারো দম আর ফুলকা তারকা আমার ভীষণ ভালো লাগে, বারবার দেখি। সুজয় দাস সন্ধ্যাবাজার হাওড়া থেকে জানিয়েছেন, আর পাঠিয়েছেন বিবেকানন্দ পার্ক বাঁশজনি কলকাতা 70 থেকে যে সুপ্রভাত, আমার বাবা খুব প্রিয় নায়ক ছিলেন দেবানন্দ, আমি যখন খুব ছোট তখন বাবা একটা সিনেমার কথা বলতেন জুয়েল থিপ, এটা আমার দেখা দেবানন্দের প্রথম ছবি, এরপর বড় হয়ে অনেক ছবি দেখেছি তবে তার মধ্যে গাইড খুব ভালো লাগে। একটা মানে দুটো বিষয় মোটামুটি কমনই পাচ্ছি, কি বলুন। বিজয় কৃষ্ণ দালাল নালিকুল বন্দিপুর থেকে জানিয়েছেন, তখন আমাদের ছোটোবেলায় সিনেমা দেখার অনুমতি থাকতো না, কলেজ জীবনে মাঝে মাঝে লুকিয়ে দেখেছি, তাই খুব বেশি হিন্দি ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ আমার হয়নি। দেবানন্দের গাইড ছবিটা আমার ভীষণ প্রিয়, বিপরীতে ছিলেন ওয়াহিদা রহমান, এবং এই ছবির গানগুলো আমার এখনও ভীষণ গুনগুন করে গাইতে ইচ্ছা করে। লিখেছেন বললামই বিজয় দালাল নালিকুল বন্দিপুর ফুকলি থেকে। যাব গানের ওপারে সংবাদ বিরতিতে, আর তারপর যেটা করব সেটা হচ্ছে সংবাদ বিরতির ওপারে ফিরে এসে আপনাদের পাঠানো প্রচুর মেসেজ সেগুলো পড়ব। গানে গানে জটিলেশ্বর মুখোপাধ্যায়।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা, শেষ রিপ্লাই। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com এ। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ, মনের মেলোডি।

কখনো মেঘে ঢাকা, কখনো আলু মাখা, ভুলেছি ভবিষ্যৎ। না না, ভবিষ্যৎ ভুলতে হবে না, কিন্তু যখনই আপনি এই শরতের আকাশ দেখবেন, যদিও সেটা দেখার সুযোগ খুব কম হয়, কারণ এখন যখন তখন আকাশ জুড়ে শুধু মেঘ আর বৃষ্টি, আর সঙ্গে আবার রোদও উপরি পাওয়া, মানে কালো মেঘ দেখে যে বৃষ্টি হচ্ছে এমনটা নয়, এক পশলা মেঘ তার থেকে হুড়মুড়িয়ে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে আপনি ঝপঝপিয়ে ভিজে যাচ্ছেন। এই ঘটনা ঘটছে কদিন ধরেই। তবে এই মুহূর্তে আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার জন্য সেটা জানাবো। তার আগে যারা ঘড়ি মেলাতে চাইছেন একবার চট করে মিলে নিন। এই মুহূর্তে 9:15 শুনছেন 100.1 FM গোল্ড তানিয়ার সঙ্গে।

পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাস বওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যারা এই স্থানে রয়েছেন, দয়া করে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আজ তানিয়া জানতে চায়, কেন জানতে চায় সেটা আগে বলি, কারণ আজ দেবানন্দের জন্মদিন। তাই জানতে চেয়েছি যে দেবানন্দের কোন ছবি আপনি প্রথম দেখেছিলেন বা কোন ছবিটা আপনি বারবার দেখেন। তবে জানেন, এত ছবির মধ্যে কয়েকটা ছবির নাম ভীষণ কমন জানো। যেমন ধরুন হরে রামা হরে কৃষ্ণ, অনেকজনই বলছেন প্রথম দেখা ছবি জুয়েল থিপ, আর গাইড তো সববার প্রিয়, নো ডাউট। যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে মেসেজ পড়ব, মানে টেক্সট মেসেজ, কারণ সংবাদ বিরতির ওপারে এসে সাধারণত চেষ্টা করি কিছু টেক্সট মেসেজ পড়ে রাখার, কারণ তারপরে আবার জমতে থাকে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছেন, আমি দেবানন্দের কোনো সিনেমা দেখিনি এখনো পর্যন্ত, তোমার প্রভাত বিনা আজ শুনেছি, তাই সেটা নিয়ে কিছু বলতে চাই। বেশ, কিন্তু পায়েল, আপনি চাইলেই ফেসবুক পেজ যেটা আমাদের রয়েছে 100.1 FM Gold কলকাতা, এই ফেসবুক পেজ ফলো করতে পারেন এবং সেখানে প্রতিদিন প্রতিটা অনুষ্ঠানের আপডেট রয়েছে। আজকের প্রভাত বিনারও একটা পোস্টার রয়েছে, সেখানে গিয়েও আপনি লাইক কমেন্ট শেয়ার সব কিছু করতে পারেন। কেমন, যাই হোক, পায়েলের মেসেজটা পড়া যাক। প্রভাত বিনা বাজল আজি হৃদয় নদীর কূলে, দক্ষিণ হাওয়া লাগলো আজি কাশ বনের ফুলে, বৃষ্টির নেশা লাগলো তাই এই দুচোখ জুড়ে, হৃদয় আজ হারিয়ে গেল দিগন্তের ওই দূরে। মিষ্টি ছড়া, ছোট্ট ছড়া, কিন্তু পায়েল প্রতিদিন একটা করে ছড়া আমাকে তো অন্তত উপহার দেয়, আমি সেটা খুব ভালোভাবেই ভালোবেসেই নিই। উত্তম কুমার দাস দারহাট্টা হরিপাল হুগলি থেকে মেসেজ করেছেন, আমার দেখা দেবানন্দের প্রথম ছবি জনি মেরা নাম, ছবিতে নায়িকা ছিলেন হেমা মালিনী, ছবির গানগুলো ছিল অসাধারণ। আকাশবাণীতে জয়েন করার পর আমার প্রথম দেখা ছবিও কিন্তু জনি মেরা নাম। তখন আমাদের বিভিন্ন রকম সেগমেন্টের অনুষ্ঠান হতো, দুপুরের অনুষ্ঠান, যেখানে জনি মেরা নাম এই ছবির সুরেলা একটা মিউজিক্যাল জার্নি যেটা, তার নিয়ে একটা অনুষ্ঠান হতো আমাদের সেই সময় সুরের স্মরণীবে, তো সেটা করেছিলাম সম্ভবত। যাই হোক, শিপ্রা কারার মালিকপাড়া লেন বেতর থেকে মেসেজ করেছেন, তানিয়া আজ আমি তোমার প্রোগ্রাম শুনতে পাবো না, আমি তো রেডিওতে শুনি, ফোন তো আমার, স্মার্টফোন তো নেই, ছোটো ফোন, একটি বিশেষ কাজে বেরোতে হয়েছে, তাই মনটা খুব খারাপ লাগছে, খুব মিস করছি তোমাকে, জানতে পারবো না আবার কবে আসবে, তাড়াতাড়ি এসো, কেমন পথে অপেক্ষায় থাকবো। আজকের টপিকটা জানতে পারলাম না, এর পরের দিন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশ, শিপ্রাদি আপনি তো শুনতে পাচ্ছেন না, আপনার বন্ধু প্রীতি শুনছেন, সেটা লিখে দিয়েছেন আমাকে। বেশ প্রীতিদি, দিদিকে খবর দিয়ে দেবেন আমি আবার কবে আসব, কারণ 9:55 আমি সেটা নিশ্চয়ই বলে যাব। ঠিক আছে, পরের মেসেজে যাই। শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং দিদি, আমার প্রথম দেখা সিনেমা হলো হামদোনো, আমার মেশোর খুব প্রিয় অ্যাক্টর হলেন দেবানন্দ, খুব ভালো থেকো, অনুষ্ঠান ভালো লাগছে। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, শ্রাবণীদি আমার প্রতিটা অনুষ্ঠানে কিন্তু মেসেজ করেন, থ্যাংক ইউ শ্রাবণীদি। তানিয়া যেদিনই এসেছে, 5 আগস্ট, 18 আগস্ট, এই সোমবার, আজ, মানে মোটামুটি মেসেজ আসেই, থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য। আর মেসেজ করেছেন আশিস দত্ত সল্টলেক থেকে, খুব মিষ্টি একটা গল্প লিখেছেন, যদিও সেটার সঙ্গে এই মনের মেলোডির কোনো সম্পর্ক নেই, তবু পড়তে ইচ্ছা করছে। আজ বিদ্যাসাগরের জন্মদিন, এই মানুষটি, একগুয়ে মানুষটি বেশ রসিক ছিলেন, রামকৃষ্ণ তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে বলেছিলেন, খাল নয় বিল নয়, একেবারে সাগরে এসে পড়লুম। ঠিক ঠিক ঠিক, এই গল্পটা বেশ মজার জানেন, 1882 সালের 5 আগস্ট বিকেল 4টে রামকৃষ্ণদেব এসেছেন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে, কারণ সময়টা এমন, আসলে তিনি এসেছিলেন কালীঘাটের মন্দিরে, কিন্তু বিদ্যাসাগর এমন একজন মানুষ যার সঙ্গে আধ্যাত্মিক জগতের কোনো যোগাযোগ নেই, অথচ তার ছবি মানুষ লাগিয়ে পুজো করেন তাকে, তো কোনো পুণ্যের সঙ্গে যোগ না থাকা সত্ত্বেও মানুষের এত ভালোবাসা, সেটা দেখে রামকৃষ্ণ তার সঙ্গে একবার

দেখা করতে এসেছেন। তো এই বর্ণনা পাওয়া যায় 1895 সালে প্রকাশিত চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর বইতে। তিনি লিখেছেন যে পরমহংস আসিবা মাত্র বিদ্যাসাগর মহাশয় তাহাকে সমাদরে গ্রহণ করিবার জন্য অগ্রসর হইবেন, অমনি পরমহংস বিদ্যাসাগর সমীপে গৃহতলে উপবিষ্ট হইয়া বলিলেন, খানা ডোবা খাল বিল পার হইয়া এইবার সাগরে আসিয়া পড়িলাম। প্রত্যুত্তরে বিদ্যাসাগর মহাশয় বলিলেন, এসে পড়েছেন আর তো উপায় নেই, দুই এক ঘটি নোনা জল তুলিয়া লইয়া যান, এ সাগরে নোনা জল ভিন্ন আর কিছু পাইবেন না। পরমহংস বলিলেন, সাগর তো কেবল লবণের নহে, ক্ষীর সমুদ্র, দধি সমুদ্র, মধু সমুদ্র প্রভৃতি আরও অনেক সমুদ্র আছে, আপনি তো আর অবিদ্যাসাগর নহেন, আপনি বিদ্যার সাগর, আপনাদের রত্নলাভই হইয়া থাকে, যখন আসিয়াছি রত্নই লইয়া যাব, নোনা জল কেন তুলিব। এইরূপ কাটাকাটি কথা কাটাকাটির মাধ্যমে দুজনের সংলাপ শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু আলাপ আলোচনা গল্প জমে গিয়েছিল। যাই হোক, আশিষ দা সেটা বললেন এবং আমি সেই টুকরোটা পেলাম, স্মৃতির টুকরোটা, তাই আপনাদের পাঠ করে শোনালাম। যাই হোক, পরের মেসেজ প্রকাশ দিয়ে কোথায় হৃদয়পুর তেঁতুলতলা থেকে জানিয়েছেন, শুধু হ্যালো দিদি, হ্যালো। আচ্ছা, সঙ্গে মেসেজ করেছেন, মিষ্টি দিদিয়া থাকলে মিষ্টি গান একমাত্র, জয়শ্রী দত্ত। আচ্ছা, পুরোটা লিখতে গিয়ে আসলে টাইম মিস্টেক হয়ে গেছে। লিখেছেন, মিষ্টি দিদিয়া থাকলে মিষ্টি গান একমাত্র, সিনেমা বেশি দেখি না, তা উত্তর দিতে পারি, আচ্ছা তা উত্তর পারি না দিতে, আমার বাবা সিনেমার পোকা। আচ্ছা, বিষয় নিয়ে সেরকম কিছু লেখেনি, যেহেতু জয়শ্রী সেরকম সিনেমা দেখেন না। টেক্সট মেসেজ পড়া শেষ, আর এখন সময় একটা গান শোনানোর, খুব প্রিয় গান, হেমন্ত মুখোপাধ্যায়।

দিশেহারাই হয়ে যেতেন। তাকে কালো কোট প্যান্টে দেখে মহিলারা দিশেহারা হয়ে যেতেন, এমনটাই কিন্তু গুজব রয়েছে। আর সেই গুজবের কথাই কিন্তু বলেছেন আমাদের কিশোরদা বাড়ি।

0: তাকে কালো কোট প্যান্টে অসাধারণ লাগতো। যদিও আমরা তাকে কালার ছবিতে দেখার সুযোগ অনেক পরে অনেক বয়সকালে পেয়েছি, কিন্তু ইয়াং হ্যান্ডসাম দেবানন্দকে দেখেছি যখন, তখন ওই সাদা কালোতে তিনি জাস্ট স্ক্রিন জুড়ে ছেয়ে গেছেন। যাই হোক, মেসেজে আসা যাক, আমি বড্ড বেশি প্রেমে পড়ে যাচ্ছি, আমার বরং মানে মেসেজে পড়া উচিত। যাই হোক, মেসেজ করেছেন কিশোরদা বালি হাওড়া থেকে, লিখেছেন, দেবানন্দের ফিল্ম প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হয়নি, অনেক আগের যুগের নায়ক, আমাদের সময়ের অনেকটা আগের যুগের নায়ক, তবে জ্যাঠামশাইয়ের কাছে দেবানন্দের গল্প শুনেছি, সুপার হিরো, কালো কোট প্যান্ট যেটা বলছিলাম সেটা মানে মেসেজটা পড়েই বললাম, আরও বেশি স্মার্ট লাগতো দেবানন্দকে, মেয়েরা পাগল হয়ে যেত তাঁর জন্য। আচ্ছা, মেসেজ করেছেন জয়মহলান বিশ যোধপুর পার্ক থেকে, অনেকদিন পর, গুড মর্নিং তানিয়া ম্যাডাম, ভেরি গুড মর্নিং। দেবানন্দ সম্পর্কে একটা অদ্ভুত ব্যাপার হলো, উনি লন্ডনের হোটেলে 2011 সালে মারা গিয়েছিলেন, ওনার ছেলে সুনীল আনন্দ গত জুলাই মাসে লন্ডনের সেই একই হোটেলে মারা যান। আচ্ছা, ওনার দেখা ছবিগুলির মধ্যে সাসপেন্স ছবি জুবেল থিপ আমার সবচেয়ে পছন্দের। ছবিটিতে এমন ইমপ্রেশন দেওয়া হয়েছিল যে উনি ডাবল রোলে আছেন, কিন্তু শেষে জানলাম যে ওনার রোলটা ছিল সিঙ্গল। আচ্ছা, এই বিষয়ের সত্যতা সম্পর্কে আমার ঠিক জানা নেই, উনি মেসেজটা করেছেন আমি পড়লাম, আমাকে একটু দেখতে হবে বিষয়টা। যাই হোক, দেবানন্দ অভিনীত টিভিতে প্রথম সিনেমা দেখেছি গাইড, খুব ভালো লেগেছিল। লিখেছেন রমা রায় দাসনগর হাওড়া 5 থেকে, সঙ্গে লিখেছেন, নমস্কার আমার মিষ্টি বোন তানিয়া, দিদি ভাই সুপ্রভা, তুমি এলে মনের মেলাডি অন্য মাত্রা পায়। থ্যাংক ইউ। আমি এলে নয়, আপনাদের ভালোবাসায় অন্য মাত্রা পায়। আমার আমি তো আসি, আমাদের আমরা প্রত্যেকেই আসি প্রতিদিন, কিন্তু আপনারা ভালোবাসাটা একটু বেশিই দেন। উৎপল মুখার্জি পুনে থেকে মেসেজ করেছেন, উৎপলদার মেসেজ পড়বো কিন্তু গানে কি যাবো, গানে কি যেতে হবে, যাওয়া তো উচিত কিন্তু সময় বলছে, গানে গেলে গানটা পুরোটা শোনাতে পারবো না। তার থেকে মেসেজগুলো পড়ে নিই, তারপর বরং একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে গান শুনিয়ে ফিরব, কি বলেন? সেটাই ভালো হবে, তাই না? চলুন, শুভ আলোকিত স্বর্ণালী সকাল ছোট বোন তানিয়া, আমি উৎপল মুখার্জি ফ্রম পুনে। প্রভাত বিনা অনুষ্ঠানের পর এখন মনের মেলোডিতে কান পেতে রয়েছি, মজার বিষয়ে যাই, আজ শিল্পী দেবানন্দ অভিনীত অনেক প্রিয় শিল্পী দেবানন্দ অভিনীত অনেক সিনেমা আমার দেখা, তবে সবচেয়ে পছন্দের হলো গাইড, আমি অনেকবার দেখেছি, তাছাড়া জুয়েল থিফ, হামদোনো, বেনারসি বাবু, জনি মেরা নাম ইত্যাদিও দেখেছি, বারবার দেখেছি, তবে গাইড খুব ভালো। তানিয়া, তোমার দেবানন্দের কোন সিনেমা ভালো লাগে, আবার কবে আসবে জানিও। নিশ্চয় জানাবো দাদা, একটু শেষে জানাই। আর আমার পছন্দের সিনেমা ওই বললাম, হামদোনো ভীষণ ভালো লেগেছিলো, আর গাইড তো ওটা তো একটা ক্লাসিক মুভি, ওর তো কোনো মানে মাইলস্টোন, ওটা নিয়ে কোনো কথাই হবে না, তবে আমার ভালো লাগে, মানে স্ক্রিন প্রেজেন্স ভালোই লাগে, সিআইডি, তারপর হচ্ছে যে এই মুহূর্তে মানে অনেক সিনেমা দেখা আছে, কিন্তু এই মুহূর্তে সবগুলোর নাম মনে পড়ছে না। যাই হোক, হিতেন্দ্র দাস আসাম থেকে প্রায় লেখেন যে আমার নাম করে একটি গান শুনিয়ে দিন, এটা গান শোনানোর অনুষ্ঠান তো নয় দাদা, আপনি দুপুরবেলা 1:10 থেকে 2:00 মধ্যে মেসেজ করবেন, সে সময় তোমায় গান শোনাবো, অনুষ্ঠান হয় আমাদের, সেখানে শ্রোতাদের পছন্দের গান শোনানো হয়, কেমন? আচ্ছা, সৌমেন সরকার লিখেছেন, শুভ সকাল মিষ্টিভাষী তানিয়া, এয়ারপোর্টে যেতে যেতে আজ তোমাকে শুনছি, আমার দেবানন্দ অভিনীত অনেক সিনেমাই ভালো লাগে, তার মধ্যে সবচেয়ে আচ্ছা তার মধ্যে প্রথম দেখা সিনেমা হলো গাইড, গানে গল্পে সুপার হিট সিনেমা, সঙ্গে ওয়াহিদা রহমানের অনবদ্য অভিনয়। প্রভাত বিনাতে কৃষ্ণ নামে আজ পাগল হয়ে গেছি, খুব সুন্দর উপস্থাপনা তোমার, ভালো থেকো, ভালোবাসা নিও। সোমেন যাদবপুর, থ্যাংক ইউ। আপনার ফেসবুক কমেন্ট পেয়েছি, আপনি লিখেছেন ইনবক্সে তোমাকে জানালাম, আমি ইনবক্সে যদিও কিছু পাইনি, আমি জনসমক্ষেটা বললাম, কারণ নাহলে একটা ভুল বার্তা যেতে পারে। আর আপনার যা কিছু ফিডব্যাক আপনি নিঃসংকোচে ফেসবুকের যে পেজ রয়েছে সেই পেজের পোস্টে কমেন্ট করে জানাবেন, কেমন? আমরা যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি,
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি, আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে,
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন, ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট।

0: করে সাবমিট করুন, আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
0: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই TND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
2: আপনার স্মার্টফোন হো ইয়া হেডফোন, অ্যাপ্লায়েন্সেস হো ইয়া কার, ইয়া ও রকেট জো আপকে ডিভাইস পে স্যাটেলাইট সিগন্যালস ভেজতা হ্যায়, হর ও চিজ জিসে পানে কে লিয়ে হাম কভি দুনিয়া কি তরফ দেখতে থে, আজ খুদ বানাতে হ্যায় অর পুরি দুনিয়া তক পৌঁছাতে হ্যায়। এক সোচ সে শুরু হুয়া ইয়ে সফর অর 12 সাল মে ইন্ডিয়া কি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং 6 গুণা বড়ি, মোবাইল ফোনস 32 গুণা অর এক্সপোর্টস 84% বড় গয়ে। মেক ইন ইন্ডিয়া নে ইন্ডিয়া কো গ্লোবাল স্টেজ পর দি এক মজবুত পহচান।
3: ভারত গ্লোবাল বিজনেসেস কে লিয়ে নয়ে অবসরোঁ কা কেন্দ্র বন রাহা, ইসলিয়ে মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া, স্কেল ফর দ্য ওয়ার্ল্ড।
4: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

চিরদিনের সমস্ত ছবি আমরা পেয়েছি সেই সব স্বর্ণযুগে, আর সেই সব ছবি আজও আমরা যখন দেখতে বসি তখন ছবি দেখার পর মনটা একটা তৃপ্তিতে ভরে ওঠে। এমন অনেক ছবি উপহার দিয়েছেন আমাদের দেবানন্দ। আজ দেবানন্দের জন্মদিন, এবং আজ জানতে চেয়েছিলাম আপনাদের কাছে দেবানন্দ অভিনীত কোন ছবিটা

আপনি প্রথম দেখেছেন বা একাধিকবার দেখেছেন সেটাই জানাতে হচ্ছে আপনাদের 9903055992 এই নাম্বারে। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পৌনা ঘোষ জানিয়েছেন, শুভ সকাল তানিয়া, দেবানন্দের শুভ জন্মদিনে তাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। আমি হিন্দি ছবি বেশি দেখি না, তবে তার মধ্যেও হরে রামা হরে কৃষ্ণা ছবিটি আমার ভীষণ প্রিয়। বেশ, নিশাকর ধর লিখেছেন, রৌদ্র ঝলমলে শুভ সকাল তানিয়া দি, আমার প্রথম দেখা ছায়াছবি সঠিক মনে নেই, তবে যতদূর মনে পড়ছে গাইড, তারপরেও সিআইডি, জুয়েল থিপ, জনি মেরা নাম, হরে কৃষ্ণা হরে রাম, বুলেট, প্রত্যেকটা সিনেমার গান যেরকম, অভিনয়ও সেরকম, গান খুব ভালোই হচ্ছে, মন ভরে যাচ্ছে, রৌদ্র উঠেছে খুব সুন্দর। আচ্ছা, ভালোবেসে ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। আচ্ছা, আমি 10টা পর্যন্ত অপেক্ষা করছি, কারণ শেষ মেসেজটা আমারই হবে। আমার মনে হয় পরের মাসের কণ্ঠস্বরের দিনটা আজই শুনতে পারবো, তারিখটা জানালে খুশি হব, এই মাসে এলে আরও বেশি আনন্দ পাবো। আমতা জগদ্ধাত্রীতলা থেকে নিশাকর ধর, না না, এই মাসে আজকেই শেষ দিন ডিউটির, পরের মাসের ডিউটির সংবাদ জানিয়ে যাব, যাওয়ার শেষ গানের আগে জানাবো, কেমন? নন্দা রায় পোড়েল লিখেছেন হাওড়া বেলগাছে এল রোড থেকে, প্রথমেই ত্রয়ী মনীষীদের শ্রীচরণে প্রণাম জানিয়ে বলি, বড় পর্দা দেবানন্দের সিনেমা দেখার সৌভাগ্য হয়নি, সিডিতে একটাই দেখেছি হরে রামা হরে কৃষ্ণা, তাও ঠাকুমার জীবনে একটা ঘটনার কথা শুনে। ঠাকুমা প্রতি শুক্রবার সিনেমা দেখতে যেতেন, তার নেশা ছিল, পাড়ার এক দুষ্টু ছেলে যে টিকিট কেটে দিত, সে হরে রামা হরে কৃষ্ণের কথা বলায় প্রেক্ষাগৃহে গিয়ে লক্ষ্য করলেন যে লাল পেরে ঘোমটা টানা বৃদ্ধা একমাত্র তিনি, তাকে উদ্দেশ্য করে ছেলে ছোকরারা দারান দারুণ মন্তব্য করেছিল এবং অসভ্য বিজ্ঞাপন দেখে সিটি দিচ্ছে, দম্মার দম গানটা হতে তার ভুল ভাঙে যে ওটা ট্রেলার নয় সিনেমা। আজও কথা উঠলে আমরা হাসাহাসি করি, এ সপ্তাহে তোমাকে তিন দিন পেয়ে ভালো লাগছে, তাই তিন দিন এলাম, আমি নিজেই ভুলে গিয়েছি। যাই হোক, বৃষ্টি ভেজা দুপুরে, আচ্ছা, বৃষ্টি ভেজা সকালে প্রভাত বিনায় তোমার মধু বর্ষণে সিক্ত হয়ে প্রাণ মন সকালটা ভরে গেছে, ভালো থেকো। আচ্ছা, ঠাকুমা পুরো সিনেমাটা না দেখে পালিয়ে আসেন, এছাড়া পথ ছিল না, সেই গল্পটা শুনেই আর কি নন্দাদি সিনেমাটি দেখেছেন। আচ্ছা, আত্রেই বাংলাদেশ থেকে কাজী আবু জাফর জানিয়েছেন, দেবানন্দের নাম শুনেছি, সিনেমা দেখেনি, সহজ বিষয় দেবেন, এবার বাংলায় অনেক শ্রোতা আছে আপনাদের, তাদের কথা ভেবে সহজ বিষয় চাই, এটুকু বলে যাই। আত্রেই থেকে কাজী আবু জাফর প্রতিদিনই প্রায় মেসেজ করেন, দাদা সহজ বিষয়, ভীষণ সহজ বিষয়, দেবানন্দ মানে বহু আগে থেকে সিনেমা করছেন, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন, আপনি সেখানেই পেয়ে যাবেন একাধিক দারুণ দারুণ সিনেমা, সেসব সিনেমা দেখুন, এর পরে দিন আমাকে জানাবেন কোন সিনেমাটা আপনার ভালো লাগলো, কেমন? আপনার জন্য একটা হোম টাস্ক রইল। যাই হোক, সোমনাথ ঘোষ দমদম, এই একবার মেসেজ করলাম তো, পড়লাম তো, আবার মেসেজ করেছেন, জনি মেরা নাম, এটা আমার প্রথম দেখা ছবি। আচ্ছা, দুবার দুবার মেসেজ করেছেন সোমনাথদা, ঠিক আছে চলুন একটা গানে যাই, গান শুনতে শুনতে আমরা হারিয়েও যেতে পারি দূরে দূরে কোথাও, মনে মনে দেবানন্দের সঙ্গে যদি এমনটা হয়, আপনি আর দেবানন্দ পাশাপাশি হাঁটছেন, তখন পাশে বাজছে এই গান। কল্পনায় অনেক কিছু হয়।

কল্পনায় কতদূর গেছেন আমি জানি না, কিন্তু আমাকে তো থাকতেই হবে একদম আপনাদের মেসেজেই। যেমন এই মুহূর্তে আমি চলে গেছি বেহালায়, সেখান থেকে অনিরিনা ঘোষ জানিয়েছেন যে শুভ সকাল তানিয়া, আমি প্রবীণা হলেও দেবানন্দের ছবি বিশেষ দেখা হয়নি। তার কারণ ছোটোবেলায় যেটা হয় আর কি, হিন্দি সিনেমা দেখার অনুমতি সেরকম ছিল না, তবে বাবার কাছে শুনেছিলাম জুয়েল দেব গাইডের নাম। যখন ক্লাস টুয়ে ছিলাম তখন হরে রাম হরে কৃষ্ণ সিনেমার গান দম মারো দম চারিদিকে খুব শুনতাম আর আনন্দ পেতাম। দেবানন্দের চেহারা খুব ভালো লাগতো, শুনেছি ওনাকে আমাদের দেশের গ্রেগরি পেক বলা হতো। হ্যাঁ একদম, এনারা তো এনাদের নিয়ে, আচ্ছা এরা তো এদের কাজ নিয়ে অমর হয়ে রয়েছেন। আজকে শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা শ্রদ্ধা জানাই। বেশ, অমিতাভ দা জানিয়েছেন দেবানন্দের গায়ের ছবিটি আমার ভালো লাগে, আর জানতে চেয়েছেন যে আগের দিন সৌভিককে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু সৌভিক কি সেটা শুনেছে সেটা জানতে চেয়েছেন। আচ্ছা, মনিকা মাইতি নামখানা থেকে লিখেছেন, দিদিভাই সুপ্রভাত, আজ আমি কিছু বলতে চাইছি না, শুধু শুনতে চাই তোমার সুর, তোমার গান আর তোমার কথা, শুনে মনটা ভালো করতে চাই। বেশ মনিকা, তুমি শুনতে থাকো এভাবেই এভাবেই আমার সঙ্গে, আমাকে ভালোবেসে আমাকে ভালো রেখো, থ্যাংক ইউ। কাশুন্দি হাওড়া থেকে অতনু পাঠক লিখেছেন, শুভ সকাল তানিয়া, শুভ সকাল। মনের মেলোডি অনুষ্ঠানে আজ বিখ্যাত অভিনেতা দেবানন্দের বিষয়ে কথা হচ্ছে বলি, আমার দেখা দেবানন্দের বিখ্যাত ছবিগুলোর মধ্যে জনি মেরা নাম এবং জুয়েল থিফ অন্যতম। গলায় স্কার্ফ জড়িয়ে সিঁড়ি দিয়ে নিজের স্টাইলে নামা ছিল অনবদ্য। শুনেছি বিখ্যাত অভিনেতা গ্রেগরি পেকের সঙ্গে তাঁর স্টাইলের অনেক মিল পাওয়া যায়। এই বিষয়ে একটু আগেই কথা হলো। দেব সাধন চৌধুরী ট্যাংরা থেকে জানিয়েছেন, যে দুটো সিনেমা আমার সব থেকে বেশি ভালো লাগে তা হলো জুয়েল থিফ এবং জনি মেরা নাম, এছাড়াও গ্যাম্বলার আমার ভীষণ প্রিয়। বেশ, আরেকটি মেসেজ হোয়াটসঅ্যাপে আছে, চট করে পড়ে নিন, তারপরে গান, তারপরে আবার টেক্সট মেসেজে যাব। বৃষ্টি ভেজে সুপ্রভাত তানিয়া দিদি, অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে। আজ খুব একটা সিনেমা, আচ্ছা আমি খুব একটা সিনেমা দেখি না, তবে গাইড দেখেছি একাধিকবার। গাইড সিনেমার গানগুলো আমার ভীষণ পছন্দের। বেশ কিছু বছর কলার টিম ছিল, আজ ফের জিনে কি, আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। কে পাঠিয়েছেন? অশোকনগর থেকে বাপ্পা। বাপ্পার মেসেজ বোধ হয় আমি আজ প্রথম পড়ছি সম্ভবত। হ্যাঁ ঠিক, বেশ বাপ্পা, FM গোল্ড পরিবারের স্বাগত, আমার অনুষ্ঠানে স্বাগত। এবার একটু গান শোনাই, গানে গানে দ্বিজেন মুখোপাধ্যায় এবং সবিতা চৌধুরী, আরও একটা মিষ্টি গান আমার।

আচ্ছা, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, সেটা চট করে পড়ে দিই, তারপর যাব টেক্সট মেসেজে। নীলাঞ্জন দাশগুপ্ত বিরাটি থেকে। নীলাঞ্জনও প্রতিটা অনুষ্ঠানে, আমার প্রতিটা অনুষ্ঠানে মেসেজ করেন, লিখেছেন, আমার প্রথম দেখা দেওয়ানন্দ

ছবি গাইড, ছবিটার গল্প, দেবানন্দের অভিনয় এবং বিশেষ করে তার পর্দার ব্যক্তিত্ব আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। এতবার দেখেছি সিনেমাটি যে আজও সুযোগ পেলে আরও একবার দেখতে বসলেও আমার একটু বোর লাগবে না। দেবানন্দের ছবির মধ্যে গাইড আমার কাছে চিরকালীন প্রিয়। একটা ছবি যতবার দেখি ততবারই নতুন কিছু অনুভব করি। খুব সুন্দর করে লিখেছেন, একথা কিন্তু সত্যি, মানে গাইড ছবিতে এত রকম এক্সপেরিমেন্ট হয়েছে, সেটা সুরের দিকে হোক, সেটা ক্যামেরার দিকের হোক, সেটা ডিরেকশনের দিকের হোক, ডান্সের দিকে হোক, কস্টিউমের দিকে হোক, সব মিলিয়ে কাহিনীর দিক দিয়েও সব মিলিয়ে একটা অনবদ্য ছবি, অনবদ্য ছবি। যাই হোক, আচ্ছা এবার যাই টেক্সট মেসেজে। মেসেজ করেছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, জানিয়েছেন, গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং দাদা। কিন্তু এক গুচ্ছ সিনেমার নাম পাঠিয়ে দিয়েছেন, তার মধ্যে দুই একটা নাম বলি, কালাপানি, বাজি, বোম্বাই কা বাবু, ট্যাক্সি ড্রাইভার, এছাড়াও তো যে সমস্ত সিনেমার নাম আজ সকাল থেকে হচ্ছে সেগুলো তো রয়েছে, তেরে ঘর কে সামনে, তারপরে সিআইডি, বেশ বেশ, এছাড়াও কিন্তু আরও অনেক অনেক হিট ছবি আছেন। যারা আজকে একটু ফাঁকা আছেন বসে দেখুন, ভালো লাগবে, খারাপ লাগবে না। হ্যাঁ, দারুণ দারুণ কিছু সিনেমা রয়েছে, হাউস নাম্বার 44, পকেট মার, ফান্টুস, তারপরে আপনার হামদনের কথা তো বললামই, তারপরে হচ্ছে আসলি নকলি, গ্যাম্বলার তো রয়েছে, গ্যাম্বলারের কথাও এসেছে, বেনারসি বাবুর কথাও এসেছে, ছুপার উস্তাম এসেছে, হীরা পান্না, জোশিলা, হ্যাঁ এরকম বেশ কিছু ছবি রয়েছে, বুলেটের কথাও লিখেছেন একজন বন্ধু। যাই হোক, আমার সময় বলছে আমাকে চটপট যেতে হবে। আচ্ছা, প্রথম একটা মেসেজ এসেছে আজকে, মিষ্টি দিদির মিষ্টি কথা শুনতে ভালো লাগে, পুজোর মাসে ছড়িয়ে দিল কাশফুলের আলো। দিদি ভাই, আমার প্রথম টিভিতে দেখা ছবি, অবশ্যই লাইক। লাইক কী ছবি? মানে দেবানন্দের দেখা প্রথম ছবি কোনটা, সেটা বিষয় ছিল। তুমি খুব খুব ভালো থেকেও লিখেছেন, বামুনপুকুর বটতলা দাসপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে ভূপাল দাস। ভূপালবাবু, আপনি পরের দিন একটু আগে টিউন করবেন, তাহলে আসল বিষয়টা আপনিও শুনতে পাবেন। কেমন? বোধ হয় আপনার শুনতে কোথাও একটুখানি তাড়াহুড়োর মধ্যে ঠিক করে শুনে উঠতে পারেননি। আচ্ছা, পূর্ণিমা দত্ত গঙ্গাসাগর শ্রীধাম থেকে জানিয়েছেন যে আমার প্রথম দেখা সিনেমা দেওয়া নেওয়া, তবে দেবানন্দের দেখা প্রথম ছবি কোনটা সেটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। দিদি, তুমি আবার কবে আসবে? ও, বলার সময় চলে এসেছে না, সত্যি তো এবার আমার যাওয়ার সময়ও চলে এসেছে। যাই হোক, জয়শ্রী দত্তর মেসেজ পড়েছি, কিন্তু একাধিকবার জানতে চেয়েছে যে দিদি তোমার কি কিছু হয়েছে, তুমি কি কলকাতায় থাকো? আজ আমার মা সকালে রোজ বেরিয়ে যায়, আজ দেরিতে বেরোলো, বলে গেল সত্যি তানিয়া খুব সুন্দর গান চালায়, গান শোনায়। আসলে ঠিক আছে, থ্যাংক ইউ, তোমার মাকে জানিও। না, আমার কিচ্ছু হয়নি, আমি খুব ভালো আছি, ভীষণ ভীষণ ভীষণ ভালো আছি। আমি জানি না কেন তোমার মনে হচ্ছে, আসলে তোমরা আমাকে ভালোবাসো তো, তাই তোমাদের মনে হয় যে হয়তো আমি কোনো কারণে আপসেট রয়েছি। একদম না, একদম বিন্দাস আছি, কী করে খারাপ থাকতে পারি বলো, তোমরা রয়েছো। আচ্ছা, এবার দেখে নিই আর একবার কোনো মেসেজ এসেছে কি না। না, আপাতত সমস্ত মেসেজ আশা করছি আমি পড়ে শেষ করেছি, এবং আবারও কথা হবে আপনাদের সঙ্গে 10 দিন পর, 6ই অক্টোবর। কেমন? আর যে কথা প্রতিদিন বলি, আপনারাও মনে রাখবেন, কারোর পরিস্থিতি না বদলাতে পারলেও যদি মনের স্থিতি বদলানোর সুযোগ হয় সে চেষ্টা আমরা করব। আর কী চেষ্টা করব? ভালোবেসে ভালো রাখতে, ভালোবাসায় ভালো থাকতে। আচ্ছা, শেষ গান রেখে গেলাম কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে আরাধনা ছবি থেকে। তাহলে এই দেখুন, দেখেছেন শেষ মুহূর্তে অমিত বন্ধুদা মেসেজ করেছেন, এত সময় দিয়ে আমি লিখেছেন যে লিকার চা বসিয়ে চা দিয়েছে, আচ্ছা সংক্ষেপে বলে দিচ্ছি, অমিতদা চা করছিলেন, চায় চিনি দিতে ভুলে গিয়েছেন, কিন্তু খেয়াল নেই, অনুষ্ঠান শুনতে শুনতে চা খাচ্ছেন চিনি ছাড়াই। সবাই জানতে চায় তানিয়া মিষ্টি দিদি কবে আবার আসবেন। আমার মনে হয় দুর্গাপুজোর মতো আমরা সবাই মিলে অপেক্ষা করে থাকি, দুর্গাপুজোর জন্য দিন গুনতে থাকি, সেভাবে আপনার জন্য। ও মা গো, থ্যাংক ইউ সো মাচ, 6 তারিখ আসছি কথা।

প্রায়দিনই শেষ সময় মেসেজ করার জন্য কয়েকজনের মেসেজের পড়া হয়ে ওঠে না, প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি। যেহেতু এই মাসের আজকেই আমার শেষ অনুষ্ঠান, আমহার স্ট্রিট থেকে সুপ্রিয় সেন তিনি জানিয়েছিলেন, মেসেজ করেছিলেন, এছাড়াও মেসেজ করেছিলেন, এই জাস্ট এক্ষুনি মেসেজ করেছেন রঞ্জনা মজুমদার বেলুড় থেকে। আপনাদের অনুরোধ করছি, আপনারা একটু আগে মেসেজ করবেন, না হলে কিন্তু সময় শেষের দিকে মেসেজ করলে শেষ গানে আমরা চলে যাই, তখন আর নতুন করে পড়ার সুযোগ থাকে না। আজকের জন্য এটুকুই, পরের দিন 9:45 মধ্যে দয়া করে মেসেজ করবেন, কেমন ভালো থাকবেন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এআই এর ইতিবাচক দিক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি প্রশমনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে 7 দিনের মধ্যে হরমুজ প্রণালী আবারও খুলে দেবে বলে ইরান প্রস্তাব দিয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এশিয়ান গেমসে আজ ভারতের মহিলা কাবাডি দল ইরানকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে। মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশনে দলগত বিভাগে ভারত পেয়েছে রূপো। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সম্ভাবনাকে কাজে লাগানো, এর সম্ভাব্য ফলাফল সম্পর্কে আগাম ধারণা করা এবং এর ঝুঁকিগুলো প্রশমিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরাপেট্রিসিসের সঙ্গে যৌথভাবে সামুদ্রিক নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব সহ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রেক্ষাপটে এআই বিষয়ক একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করার সময় তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত এআই এবং সামুদ্রিক নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, নতুন দিল্লি ঘোষণাতে এআই সম্পদের গণতান্ত্রিক প্রাপ্যতা নিশ্চিত করা, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা, মানব সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ এবং অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক কল্যাণে এআইকে কাজে লাগানোর উপর জোর দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রসংঘ সাধারণ সভার এই অধিবেশনটি বিশ্বাস পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা সবার জন্য কার্যকর রাষ্ট্রসংঘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সভার এই অধিবেশনে রাষ্ট্রসংঘের 193টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উপসাগরীয় এলাকা এবং লোহিত এবং কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রীয় সংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত একটি গোষ্ঠীর উদ্বোধনী বৈঠকে তিনি ওমান উপসাগরে

0: অ্যান্টিগুয়া ও বারবুডা জাহাজের ওপর সাম্প্রতিক হামলার উল্লেখ করেন। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়।
1: Just 2 days ago, an Antigua and Barbuda flagged bulk carrier MV Cape Dow was attacked in the Gulf of Oman. An Indian sailor lost his life. In the last few months, commercial shipping and mariners have been subjected to repeated attacks in the Gulf, the Red Sea and its vicinity. From the Black Sea to the Red Sea to the Gulf, attacks on civilian shipping have become a growing cause of concern. These actions that disrupt maritime commerce and cost innocent lives are simply indefensible. We are here to not just highlight this dangerous trend, but to urge the international community to close ranks and deter such attacks.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বর্ণপরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের পুরোধা মহান শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আজ কলকাতা পুরসভার উদ্যোগে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে তাঁর পৈতৃক ভিটায় সাড়ম্বরে দিনটি পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার নবজাগরণের পুরোধা পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া পোস্টে আজ বিদ্যাসাগরের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলা ভাষার প্রসার এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য বাঙালির ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, ডক্টর সিং জনসাধারণের মধ্যে এবং দেশসেবায় তাঁর জীবনে অনেকটা অংশ অতিবাহিত করেছেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় জল জীবন মিশন, একটি প্রতিবেদন।
2: 2019 সালে চালু হওয়া জল জীবন মিশনের লক্ষ্যই ছিল পানীয় জলকে কেবল শহরের বিশেষ সুবিধা হিসেবে নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি পরিবারের জন্য একটি মৌলিক পরিষেবা হিসেবে নিশ্চিত করা। শুরুতে মাত্র 16% কিছু বেশি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ থাকলেও 2026 সালের জুন মাস পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82%। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসু বললেন, জল জীবন মিশনের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
3: আমাদের কিন্তু আগে লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত ওই ডায়রিয়া হয়ে, এবং ডায়রিয়া গুলো কোথেকে হতো, ওই জল ছিল সোর্স। ক্লিন পাইপ ওয়াটার ঘরে ঘরে দিচ্ছেন, জীবন বাঁচছে সে তো বটেই, কিন্তু এই যে ঘন ঘন ডায়রিয়া হওয়া, সেই স্বাস্থ্যের ইম্প্যাক্ট গুলো কিন্তু একেবারে চলে গেল। ওভারঅল ন্যাশনাল হেলথ সেটাকে প্রমোট করছেন।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আগামীকাল শুনবেন ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল দুপুর 1:45 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরান হরমুজ প্রণালী আবারও খুলে দেবার একটি নতুন প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে এবং তাদের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি লেবানন সহ সংশ্লিষ্ট এলাকায় যুদ্ধবিরতি মেনে চললে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও শুরু করবে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থগিত আলোচনা আবার শুরু হবে। উত্তরপ্রদেশের অতি ভারী বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। রাজধানী লখনৌ সহ বিভিন্ন জেলার সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। ওই জেলাগুলিতে 12 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। রাজ্যের ত্রাণ কমিশনার ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় সকলকে সতর্ক থাকতে বলেছেন। এদিকে গত 2 দিন অবিরাম বৃষ্টির কারণে ছত্তিশগড় সরকার রাজ্যের সমস্ত স্কুলে আজ ছুটি ঘোষণা করেছে। ভারী বৃষ্টির জন্য ইন্দ্রাবতী, মহানদী ও শিবনাথ সহ বেশ কয়েকটি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিভিন্ন শহরের নিচু এলাকাগুলোতেও জল জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। রাজ্যে বন্যা ও পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জেলাশাসকদের সতর্ক থাকতে এবং ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথাও তিনি বলেছেন। পাঁচ দিনের ব্যাংকিং পরিষেবা চালু সহ কয়েকটি দাবিতে ব্যাংক কর্মচারীদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ইউএফবিইউ আগামী সোম থেকে বুধবার অর্থাৎ 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। এশিয়ান গেমসে আজ ভারতের মহিলা কাবাডি দল ইরানকে হারিয়ে সোনা জয় করেছে। আইচি নাগোয়ায় প্রোকাই সিটিজেন জিমনাসিয়ামে টানা অপরাজিত থেকে মহিলা দল 37-34 মার্জিনে আজ হারিয়ে দেয়। মহিলা ক্রিকেট এবং 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টের পর এটি ভারতের তৃতীয় স্বর্ণপদক জয়। কাবাডিতে ভারতের পুরুষ দল আজই সোনা জয়ের লক্ষ্যে নামবে। এর আগে 2018 পর্যন্ত টানা 7 বার সোনা জয়ের পর 2023-এর হ্যাংঝাও এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল সোনা জিতেছিল। এদিকে মহিলা 50 মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত বিভাগে ভারত রূপো পেয়েছে। তিলোত্তমা সেন, বিদর্শা বিনোদ এবং আশি চক্সি আজ 1763 পয়েন্ট পেয়ে রৌপ্য পদক লাভ করে। 1773 পয়েন্ট নিয়ে চীন সোনা এবং কাজাখস্তান 1754 পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পেয়েছে। অন্যদিকে ব্যক্তিগত ইভেন্টে 337.3 পয়েন্ট পেয়ে অল্পের জন্য ব্রোঞ্জ পদক পেয়ে ব্রোঞ্জ পদক হাতছাড়া হল তিলোত্তমা সেনের। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসের পুরুষদের ম্যারাথন বিভাগে ভারতের ম্যারাথন দৌড়বিদ শাওন বারওয়ালের রৌপ্য পদক প্রাপ্তিতে নতুন ইতিহাস তৈরি হল। 44 বছর পর ভারত এই বিভাগে পদক পেল। 2026 এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে রৌপ্য পদক পাওয়ায় সওয়ান বারওয়ালকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় পদকজয়ী ক্রীড়াবিদদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এআই এর ইতিবাচক দিক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি প্রশমনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এশিয়ান গেমসে আজ ভারতের মহিলা কাবাডি দল ইরানকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে। খবর শেষ হল এরপরের খবর দেড়টায়।
4: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं विशाल शर्मा। विदेश मंत्री एस जयशंकर आज न्यूयॉर्क में संयुक्त राष्ट्र महासभा के 81वें उच्च स्तरीय सत्र को संबोधित करेंगे। सत्र का विषय है विश्वास बहाली, परिवर्तन प्रबंधन, एक ऐसा संयुक्त राष्ट्र जो सभी के लिए काम करे। सत्र में संयुक्त राष्ट्र के सभी 193 सदस्य देशों के राष्ट्रपति, प्रधानमंत्री और वरिष्ठ प्रतिनिधि भाग ले रहे हैं। ये सभी प्रमुख अंतर्राष्ट्रीय मुद्दों पर अपने अपने देशों की प्राथमिकताओं और नजरियों को सामने रखेंगे। संयुक्त राष्ट्र के अनुसार 81वें सत्र में वैश्विक सहयोग को फिर मजबूत करने, सतत विकास लक्ष्यों को आगे बढ़ाने और शांति, गरिमा तथा समानता के लिए सामूहिक कार्रवाई को बढ़ावा देने पर ध्यान केंद्रित किया जाएगा। स्वास्थ्य और परिवार कल्याण मंत्रालय की सचिव पुण्य सलिला श्रीवास्तव ने वैश्विक महामारी से निपटने की तैयारियों को मजबूत करने के लिए भारत की प्रतिबद्धता दोहराई है। वे न्यूयॉर्क में संयुक्त राष्ट्र की उच्च स्तरीय बैठक को संबोधित कर रही थीं। सुश्री श्रीवास्तव ने कहा कि भारत ने महामारी और अन्य स्वास्थ्य आपात स्थितियों से निपटने के लिए प्रयोगशाला नेटवर्क, आपात समन्वय, स्वास्थ्यकर्मियों, आवश्यक दवाओं और चिकित्सा सुविधाओं की क्षमता बढ़ाई है। इस अवसर पर विश्व स्वास्थ्य संगठन के महानिदेशक डॉ टेड्रोस अधानोम घेब्रेयेसस ने वैश्विक महामारी तैयारियों को मजबूत करने के लिए तत्काल कदम उठाने का आह्वान किया। विदेश सचिव विक्रम मिश्री ने विकासशील देशों की आवाज और प्रतिनिधित्व बढ़ाने के लिए संयुक्त राष्ट्र सुरक्षा परिषद में सुधार की आवश्यकता पर बल दिया है। न्यूयॉर्क में संयुक्त राष्ट्र महासभा के 81वें सत्र के दौरान G77 के विदेश मंत्रियों की 50वीं वार्षिक बैठक में भारत का प्रतिनिधित्व करते हुए श्री मिश्री ने कहा कि सामूहिक प्रयासों से अल्पविकसित और विकासशील देशों को केवल नियमों का पालन करने वाले देशों की श्रेणी से आगे बढ़कर नियम तय करने में भागीदार बनना होगा। उन्होंने बहुपक्षवाद को जन केंद्रित और विकासोन्मुख बनाने में G77 की निरंतर प्रासंगिकता का भी उल्लेख किया। विज्ञान और प्रौद्योगिकी राज्य मंत्री डॉक्टर जितेंद्र सिंह ने वैज्ञानिक तथा औद्योगिक अनुसंधान परिषद CSIR के 85वें स्थापना दिवस के अवसर पर तमिल, तेलुगु, मराठी, बंगाली और असमिया भाषाओं में 5 नई लोकप्रिय विज्ञान पत्रिकाओं का शुभारंभ किया। इन पत्रिकाओं को CSIR राष्ट्रीय विज्ञान संचार और नीति अनुसंधान संस्थान ने प्रकाशित किया है। ओडिशा में उत्तर छत्तीसगढ़ और आसपास के क्षेत्रों में बने निम्न दबाव के चलते कई हिस्सों में तेज वर्षा हो रही है। भूस्खलन और जलभराव से सड़क संपर्क प्रभावित हुआ है। एहतियात के तौर पर कई जिलों में स्कूल भी बंद कर दिए गए हैं। एक रिपोर्ट।
5: उड़ीसा में डिप्रेशन कमजोर पड़ गया है, लेकिन राज्य के कई हिस्सों में अभी भी भारी बारिश हो रही है। भारत मौसम विज्ञान विभाग ने आज कुछ जगहों पर, खासकर उत्तरी और पश्चिमी जिलों में भारी से बहुत भारी बारिश का अनुमान लगाया है। बैतरणी नदी आखुआपदा में खतरे के निशान से ऊपर बह रही है। निचले इलाकों में पानी भर गया है और संवेदनशील इलाकों में बाढ़ की चेतावनी जारी की गई है। प्रकाश दास, आकाशवाणी समाचार, भुवनेश्वर।
4: इधर उत्तर प्रदेश में कई जिलों में हो रही तेज बारिश से जनजीवन अस्त व्यस्त है। कई जिलों में 12वीं तक के स्कूलों में अवकाश घोषित किया गया है। उत्तराखंड में भी आज और कल कई स्थानों पर तेज बारिश की संभावना है। मौसम विभाग ने कई जिलों में मूसलाधार वर्षा का रेड और ऑरेंज अलर्ट जारी किया है। भारत की महिला कबड्डी टीम ने एशियाई खेलों में ईरान को हराकर स्वर्ण पदक जीत लिया है। जापान में रोमांचक फाइनल मुकाबले में भारत ने ईरान को 37-34 से पराजित किया। एशियाई खेलों में भारत का ये तीसरा स्वर्ण पदक है। इससे पहले महिला क्रिकेट टीम और 10 मीटर एयर पिस्टल मिक्स टीम स्पर्धा में सुरुचि सिंह और कमलजीत की जोड़ी ने स्वर्ण पदक जीता था। पुरुष कबड्डी के फाइनल में आज भारत और ईरान आमने सामने होंगे। भारत की तिलोत्तमा सेन, विदर्शा विनोद और आशी चौकसी की टुकड़ी ने एशियाई खेलों में आज महिलाओं की 50 मीटर राइफल थ्री पोजीशन स्पर्धा में रजत पदक जीता और तिलोत्तमा व्यक्तिगत स्पर्धा में चौथे स्थान पर रहीं। भारतीय टीम ने 1763 अंक बनाकर दूसरा स्थान हासिल किया। चीन 1773 अंक लेकर खेलों के रिकॉर्ड के साथ स्वर्ण पदक के साथ जीता और जबकि कजाकिस्तान को कांस्य पदक मिला। राष्ट्रपति द्रौपदी मुर्मू और खेल मंत्री मनसुख मांडविया ने मैराथन में रजत पदक जीतने पर सावन बरवाल को बधाई दी है। एशियन गेम्स 2026 में शानदार प्रदर्शन करते हुए पुरुष मैराथन में सावन बरवाल ने रजत पदक जीता। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
6: दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय शगुन चोपड़ा। External Affairs Minister Dr. S. Jaishankar will address the high-level session of the 81st United Nations General Assembly in New York this afternoon. According to the UN, the 81st session will focus on revitalizing global cooperation, advancing the Sustainable Development Goals, and promoting collective action for peace, dignity, and equality. External Affairs Minister Dr. S. Jaishankar has raised concerns over repeated attacks on commercial shipping and seafarers in the Gulf, Red Sea and Black Sea. The minister said that the attacks were no longer exceptional occurrences. Dr. Jaishankar was addressing the inaugural meeting of the Group of Friends on Safety and Security of Shipping and Seafarers during the 81st session of the UN General Assembly in New York. Dr. Jaishankar announced a new initiative by India and Liberia together to draw greater attention to the safety and security of ships and seafarers. He said these incidents could no longer be viewed as isolated cases, as commercial ships and sailors have faced a series of attacks across key waterways. External Affairs Minister Dr. S. Jaishankar has emphasized the need to harness the possibilities offered by artificial intelligence, anticipate its consequences, and mitigate its risks. The minister made these remarks while co-chairing an event on AI in the context of international peace and security, with an emphasis on maritime security, alongside Foreign Minister of Greece, George Yerapetridis. During the event, Dr. Jaishankar reaffirmed that AI and maritime security remain important priorities for India. Foreign Secretary Vikram Misri has emphasized the urgency of UNSC reform to ensure greater voice and representation for developing countries. Delivering India's statement at the 50th annual meeting of foreign ministers on the Group of 77 at the 81st session of the UN General Assembly in New York, Mr. Misri called for collective efforts to enable the Global South to move from being rule takers to rule shapers. Secretary, Ministry of Health and Family Welfare, Poorna Salila Srivastava, reaffirmed India's commitment to strengthening global pandemic preparedness and response at the UN high-level meeting in New York. Addressing the meeting, the Secretary outlined India's coordinated approach to pandemic prevention and response across government and society, which covers a wide range of potential health emergencies. Union Home Minister Amit Shah will arrive in Keralam today. Mr. Shah will inaugurate women's empowerment initiatives in the cooperative sector at Kundara in the late afternoon. Later, he will attend the Amrita Kirti Puraskar ceremony at Amritapuri in Kollam district. Prime Minister Narendra Modi paid tribute to former Prime Minister Dr. Manmohan Singh on his birth anniversary today. In a social media post, Mr. Modi said Dr. Singh spent many years in public life and served the nation with dedication. The India Meteorological Department has issued a red colour warning for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall over Uttar Pradesh and Uttarakhand today. The IMD has said that due to the depression over South Chhattisgarh and adjoining South Interior Odisha, very heavy rainfall is likely to prevail at isolated places over Chhattisgarh, East Madhya Pradesh, Uttar Pradesh and Uttarakhand. The Met Department has also predicted heavy rainfall over Haryana, Chandigarh, Bihar, Himachal Pradesh, Jharkhand, Odisha, Sub-Himalayan West Bengal and Sikkim for the day. The Indian women's kabaddi team clinched gold after beating Iran. The Indian women went on an unbeaten run throughout their campaign. This historic victory marked India's third gold medal of the ongoing Asiad competition, following earlier triumphs by the women's cricket team and the shooting duo of Suruchi Singh Phogat and Kamaljeet in the 10-meter air pistol mixed team event. India won the silver medal in the women's 50-meter rifle three positions team event at the Asian Games today. The trio of Tilotama Sen, Vidarsa Vinod and Ashi Chokse scored 1,763 points, finishing behind China, which secured gold with the game's record 1,773 points. Meanwhile, Indian squash players delivered a strong performance at the Asian Games, with teenager Anahat Singh reaching the women's singles final after a remarkable comeback against Japan's world number 6 Satoma Watanabe. With this, India stands on 12th position with a total of 27 medals, including 3 gold, 11 silver and 13 bronze. And that is the end of this news bulletin.

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: आपका स्मार्टफोन हो या हेडफोन, अप्लायंसेस हो या कार, क्या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है? हर वो चीज जिसे पाने के लिए हम कभी दुनिया की तरफ देखते थे, आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन्स 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
5: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा, इसलिए मेक इन इंडिया, इनोवेट विथ इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
6: शुरू ही जानिए दी आबहवा संक्रांत खबर। आगामी 2-3 घंटा পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ ঝড়, সঙ্গে থাকবে তীব্র বৃষ্টি এবং হাওয়ার দাপট 30-40 কিলোমিটার বেগে। এই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।
7: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায়।

0: গান শোনাবো,
1: তোমায় গান শোনাবো,
0: 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো,
1: তোমায় গান শোনাবো,
0: 100.1 FM গোল্ডে।

0: আমরা মোটামুটি চমকেই যাচ্ছি, কখনো রোদের ঝিকিমিকি আর কখনো ঝুমঝুম বৃষ্টি, তাই না?
1: ঝিকিমিকি আর ঝিরিঝিরি, এই দুজনের খেলা চলছে
0: সত্যি তাই। তোমায় গান শোনাবো নিয়ে 100.1 FM গোল্ডে চলে এলাম আমি প্রযুক্তি,
1: আর আমি দোলন।
0: আমরা আজ প্রথমেই শুনে নিলাম রাগ অনুরাগ ছবির গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, এবং যারা শুনতে চেয়েছিলেন তারা হলেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজ বজ বাওয়ালি থেকে।
1: হ্যাঁ, 1976 সালের এই ছবির গান আমরা শুনলাম। পরের গান, পরের গানের শিল্পী যিনি, তার জন্য অনুরোধ এসেছে অশিষ বন্দ্যোপাধ্যায় নিউ ব্যারাকপুর, তার কাছ থেকে। হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনতে চেয়েছেন তিনি, ইন্দ্রাণী ভট্টাচার্যের কথায়, নচিকেতা ঘোষের সুরে এই গান।

এরপরে আমরা শুনব বাপি লাহিড়ী এবং আশা ভোসলের কণ্ঠে গান। এই গানের অনুরোধ করেছেন সুনীত রায়। নয়নমণি ছবির এই গান এই মুহূর্তে আপনাদের জন্য।

অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM গোল্ড কলকাতা @gmail.com এ।

0: অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আপনার পছন্দের গান আপনার কান।

0: আমরা শুনছিলাম সুপ্রভা সরকারের কণ্ঠে এই গান। সুপ্রভা সরকারের কণ্ঠে এই গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর নিখিল চট্টোপাধ্যায়ের। এই গান শোনার অনুরোধ জানিয়েছেন সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে।
1: চলে যাব আমরা পরের গানে। পরের গান শুনতে চেয়েছেন শুভদীপ মণ্ডল, শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। লিখেছেন সপ্তাহে একটি দিনই অনুরোধ করি। ধন্যবাদ, যারা এই নিয়মটি মেনে চলেন তাদের অবশ্যই ধন্যবাদ। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে জীবনপুরের পথিক রেভাই পলাতক ছবির গান শুনতে চেয়েছেন মুকুল দত্তের কথায় শিল্পীর নিজের সুরে।
0: আর এই গান শোনানোর আগে একটা ছোট্ট কথা আপনাদের জানিয়ে দিই। গত 21 তারিখে অনুরোধ করেছিলেন, 21 তারিখে আমিই ছিলাম অনুষ্ঠানে, আমার মনে আছে, আমি তাদের গান বাজিয়েছি। তারা কিন্তু আজ আবারও অনুরোধ করেছেন, একটু চেষ্টা করবেন যে সপ্তাহে একটি বার অনুরোধ করতে। আমরা আপাতত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে থাকি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আহা, ভারী সুন্দর একটি গানের অনুরোধ এসেছিল আমাদের কাছে, ভবেশ গুপ্তের কথায় গোবিন্দ বোসের সুরে, পণ্ডিত গোবিন্দ বোসের সুরে, শিপ্রা বসুর কণ্ঠে আমরা এই গান শুনছিলাম।
1: আমাদের এই গানের জন্য অনুরোধ করেছিলেন হাওড়া ময়দান থেকে আমাদের শ্রোতা বন্ধু স্নেহাশিস রাহা। এই ধরনের অনুরোধ এলে না ভীষণ ভালো লাগে, অন্য রকম লাগে, অনুষ্ঠান করার আলাদা একটা তাগিদ আমাদের কাছে আসে। কারণ এই গানগুলো মানে সৃষ্টি হিসেবে তো অনবদ্য, কিন্তু জনপ্রিয় নয়। কারণ জনপ্রিয় যা নয় আমাদের তাই তো মানে স্বল্প শ্রুত হয়, সে কারণে এই গানগুলো যখন ফিরে শুনি অনুরোধে কারো, তখন ভীষণ নতুন করে মনে হয় যে আহা, সৃষ্টির কোনো এক নতুন প্রকোষ্ঠ যেন আজকে আমরা আবিষ্কার করলাম। ধন্যবাদ বন্ধুকে। পরের অনুরোধ।

0: পরের অনুরোধে চলে যাই দীপঙ্কর দাশমুন্সি। শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে গান। এই গানের কথা লিখেছেন জহর মজুমদার, সুর প্রভাস দে।
1: আর দীপঙ্করবাবু বিশেষত বলেছেন আজ তার জন্মদিন, সে কারণেও এই গানটি তাকে শোনানো, জন্মদিনের শুভেচ্ছা সহ
0: শুভেচ্ছা জানালাম।

0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সবার উপরে ছবির গান আমরা শুনছিলাম, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে, এবং এই গানের অনুরোধ জানিয়েছিলেন সন্তোষপুর থেকে প্রদীপ চক্রবর্তী।
1: আমরা চলে যাব এর পরের গানে। পরের শিল্পী হচ্ছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, 1962 সালের গান, সলিল চৌধুরীর কথা এবং সুরে। এ গানের জন্য অনুরোধ করেছেন পাইকপাড়া থেকে আমাদের ফোনের বন্ধু মৃদুলা ভৌমিক।

0: শুনছিলাম আমরা নিতা সেনের গাওয়া গান নচিকেতা ঘোষের সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়। এই গানটির জন্য অনুরোধ করেছিলেন বেলেঘাটা থেকে আমাদের বন্ধু নন্দিতা চক্রবর্তী, এবং নন্দিতাদিকে অনেক ধন্যবাদ। একটা মিষ্টি গান আপনার অনুরোধে আমাদের শোনা হলো। আজকে আমরা আমাদের এই গানের পর্ব নিয়েছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে, আমাদের যাওয়ার পালা এসেছে, কিন্তু বলে যাই 2:30 থেকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, কারণ আজকে আমরা আমাদের সঙ্গে যিনি থাকবেন তিনি হচ্ছেন এভারগ্রিন দেবানন্দ সুরেলা সফরে, আর তার সঙ্গে সময় কাটানো মানে তো আমাদের বাকি দিনটা ভীষণ ভীষণ ভালো কাটবে। আপাতত এই পর্যন্তই, আপনাদের সঙ্গে ছিলাম দোলন
1: আর ছিলাম প্রযুক্তি। আমরা ফিরে আসবো 2:30 100.1 FM গোল্ডে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: आपका स्मार्टफोन हो या हेडफोन, अप्लायंसेस हो या कार, क्या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है, हर वो चीज जिसे पाने के लिए हम कभी दुनिया की तरफ देखते थे, आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन्स 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
5: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विद इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
6: गाने कथाएं गोल्डन समय, आपनी सुनछेन 100.1 FM गोल्ड। 100.1 FM Gold. FM Gold.
7: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold এ। সুরেলা সফর, সুরেলা সফর।

0: সত্যি তাই, হর ফিক্র কো ধুয়ে মে উড়াতা চলা গয়া যে মানুষটি, সেই মানুষটির আজ জন্মদিন। আজ আমরা সেলিব্রেট করছি দেবানন্দের জন্মদিন। সুরেলা সফরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রযুক্তি আর দোলন হাজির হয়ে গেছি 100.1 FM গোল্ডে। আর আজকে যখন আমরা আড্ডা দিতে বসেছি এই মানুষটিকে নিয়ে, যে মানুষটির পাশে একটা তকমা সবাই বসিয়ে ফেলেন, সেটা হলো এভারগ্রিন। আর সত্যি তাই, একেবারেই নিজের ছন্দে, নিজের টার্মে, নিজের মতন করে বেঁচেছেন তিনি, এবং এমন সমস্ত ছবি আমাদের উপহার দিয়েছেন অ্যাজ আ হিরো এবং অ্যাজ আ প্রডিউসার। প্রত্যেকটি ছবি আমাদের কাছে অত্যন্ত স্পেশাল।
1: আমরা যে গান দিয়ে শুরু করলাম সেই গানটাকেই বলা যেতে পারে যে দেবানন্দের, যাকে বলে লাইফটা, দেবানন্দের লাইফ বলবো না, দেবানন্দের গোটা জীবন বোধটা হচ্ছে ওই ওই গানের
0: সাহি লিখে ফেলেছেন।
1: হ্যাঁ, ওই গানের একটা লাইনের মধ্যেই ওটা চলে আসে। এবং মানে কি বলবো, আমরা দেবানন্দ এমন এক ব্যক্তিত্ব যাকে শুধুমাত্র ফিল্ম পার্সোনালিটি বললে হয়তো কিছুই বলা হয় না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে দেবানন্দ মানে জীবনটাকে এভাবেই দেখেছেন, জীবনটা তার কাছে হচ্ছে একটা প্রচণ্ড একটা অ্যাক্টিভ জার্নি, যার মধ্যে থাকবে হাসি, যার মধ্যে থাকবে আনন্দ, যার মধ্যে থাকবে গান, যার মধ্যে থাকবে ভালোবাসা। তো এইটা নিয়েই কিন্তু দেবানন্দ, এবং এই মানে এইটা যদি আমার কি বলবো গতিপথ হয়, সেখানে একজন ছুটন্ত ঘোড়া যিনি জীবনের শেষ দিন পর্যন্ত এই পথে নিজেকে সচল রেখেছেন, সজীব রেখেছেন, সবুজ থেকেছেন, আর আমাদেরকে অফুরন্ত আনন্দের ভাণ্ডার দিয়ে গেছেন।
0: ঠিক তাই। আমরা আজকে কথা যে খুব বিশাল বলবো তা নয়, চেষ্টা করব কম কথা বলতে আর তার ছবির অনবদ্য গানগুলি শোনাতে। ট্যাক্সি ড্রাইভারের গান শুনি, ফিরে আসছি আবারও।

0: বিষয়টা হচ্ছে, যখনই এসডি বর্মন, সাহির আর নভকেতন এই তিনটে নাম এক জায়গায় এসেছে, তখনই আর কিছু বলার থাকেনি, মানে কালোজয়ী গান সৃষ্টি হয়েছে। এবং দেবানন্দ এমন একজন মানুষ ছিলেন যিনি সবসময়, মানে একটা সময়ের পর হতো কি, ফিল্মের ডিরেক্টররা, যেখানে দেবানন্দ তার প্রোডাকশান নয় বা তার ইয়ে নয়, শুধু অভিনয় করছেন, দেবানন্দকে স্ট্রেট আগে মিউজিক ডিরেক্টরের সঙ্গে বসিয়ে দিতেন। কারণ দেবানন্দের বক্তব্য হচ্ছে যে যে গানগুলো অসম্ভব মিউজিক্যাল, মানে মিউজিক্যাল মাইন্ডেড, উনি দেবানন্দ খুব ওপেনলি কনফেস করতেন যে আমি নাচতে কোনোদিনই পারিনি, নাচ আমি জানতামই না, আমি ম্যানেজ করেছি। তো যে মানুষটা ভীষণ রিদমিক হয়, দেখো প্রথমত তিনি সাহিত্যের একদম খুব কৃতি ছাত্র, ইংলিশ অনার্স করেছেন সেই সময়ের লাহোর থেকে। এবং বন্ধুরা যদি আজকে, যারা আজকে শুনছেন, তাদের একটা কথা বলবো, দেবানন্দের ছবিগুলো দেখে ভীষণ আমরা আনন্দ পেয়েছি। তো দেবানন্দের মানে ইন্টারভিউগুলো জাস্ট শুনবেন, মানে মনে হবে, মানে ওই রকম, মানে মেলিফ্লুয়াস ইংলিশ, মনে হবে কানে একটা অপূর্ব, মানে একটা একটা আবেশ থাকছে, অসাধারণ তার বক্তব্য। হিন্দি তো আমরা ছবিতে দেখেছি, তার ইংরেজি বক্তব্য যখন আমরা শুনছি। তো দেবানন্দ ছিলেন সেই সাহিত্যের মানুষ, অসম্ভব মিউজিক্যাল মাইন্ডেড, যার জন্য গানের ক্ষেত্রে উনি বলতেন প্রত্যেক কটা লিরিক শুনতেন, এবং উনি বলতেন যে গান আমার ভালো লাগবে না পর্দায়, আমি সেটাকে কী করে আমি এনঅ্যাক্ট করবো, আমি সেটাকে পোর্ট্রে করবো কী করে। তো এরকমভাবেই যখন এই ছবির গান হচ্ছে
1: ট্যাক্সি ড্রাইভার।
0: এবং দেবানন্দের আরেকটা ব্যাপার, এটা উনি বারে বারে বলেছেন, মানে ওনার অটোবায়োগ্রাফিতে এবং সব জায়গায় বলেছেন, যে বেঙ্গল ইজ আর অলওয়েজ সো মিউজিক্যাল, মানে মিউজিকের ক্ষেত্রে, এবং প্রত্যেকের সাথে কাজ করছেন, এস ডি বর্মন কাজ করবে না ছেলেকে নিয়ে, রাহু আরডিকে নিলেন, এস ডি আরডি, হেমন্ত কুমার, বাপি লাহিড়ি, কিশোর, প্রত্যেককে বলছেন, বলছে কি আমার গান কিশোরের মতন করে কেউ ফোটাতে পারেনি। তো তখন এস ডির সাথে বসলেন, বসে বললেন সব, মানে এই গানগুলো তো কিশোর গাইছে এবং সবটা ঠিকঠাক হচ্ছে, এই গজলটার জন্য দেবানন্দ তখন নাম সাজেস্ট করলেন, বললেন, মানে এস ডিরও মাথায় ছিল, এস ডি বললেন গজল ব্যাকগ্রাউন্ড থেকে, দেবানন্দ বললেন গজল ব্যাকগ্রাউন্ড থেকে আমার কাউকে চাই। তখন এস ডি বললেন তাহলে তালাত এই গানটা গাক, এইটার জন্য তখন দুজনে মিলে প্ল্যান করে তালাত মামু, তালাত মামু খুব আশ্চর্য হয়েছিলেন, কিন্তু এই গানটা, মানে দেবানন্দ বলছেন জাস্টিফাই তালাত যেভাবে করেছিল, এটা হয়তো আর কেউ করতে পারতো না। তো এখানে একজন মানুষ, এবং সবথেকে যেটা ইন্টারেস্টিং, যেটা যতবার দেবানন্দ সম্বন্ধে কথা বলতে বসি, যিনি তার অটোবায়োগ্রাফির নাম রাখতে পারেন রোম্যান্সিং উইথ লাইফ, মানে এই এই ক্যাপশনটাই না বলে দেয় এই মানুষটা কি, মানে কত বর্ণময়, মানে মননের একজন মানুষ হলে তিনি এইটা রাখতে পারেন নাম রোম্যান্সিং উইথ লাইফ, সারা জীবন, মানে ওই জিন্দেগি কা সাথ নিভাতা চলা গেয়া, শুধু নয়, মানে সারা জীবনটার সঙ্গে তিনি রোম্যান্স করে কাটিয়েছেন। আমরা আজকে চেষ্টা করব এই ব্যক্তি দেবানন্দকে, পর্দায় দেবানন্দ কীভাবে পোর্ট্রে করেছেন, মানে তার পেছনে ব্যক্তি দেবানন্দ কতখানি রয়েছেন, সেই টুকরোগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে।

0: এই মস্তানা নিগাহেতেই ফিদা হয়ে গিয়েছিলেন বাবুরাও পাই, বিখ্যাত প্রোডিউসার। প্রভাত স্টুডিওতে যখন তিনি দেখেন লম্বা মতন একটি ছেলে রোগাসোগা এসেছে অডিশন দিতে, এবং তিনি তাকে দেখে তার এতটাই ভালো লাগে, বিশেষ করে তার চোখ এবং তার হাসিতে বাবুরাও পাই মুগ্ধ হয়ে গেলেন এবং তারা বললেন তোমাকে পুনেতে গিয়ে অডিশন দিতে হবে। পুনেতে চলে গেলেন, সেখানে অডিশন দিলেন, প্রথম ছবি হাতে চলে এলো 1945 হাম এক হ্যায়। এই ছবিতেই যখন তাকে ডাকা হলো, সেখানে না তার ওই যে দাঁতে যে একটা ফাঁক ছিল না, সেইটা বোঝানোর কথা বলা হয়েছিল, কিন্তু তার কোথাও একটা অসুবিধা হচ্ছিল ওইভাবে অভিনয় করতে। তিনি বললেন আমি যেমন আছি আমি তেমনই থাকব। মানুষটাও সেই রকমই ছিলেন আর কি, একদম নিজের মতন যেরকমটা ভেবেছেন সেই রকমটাই করে জীবন কাটিয়েছেন
1: একেবারে। এবং যেটা হয়েছিল যে অদ্ভুত দেবানন্দের মানে আপব্রিঙ্গিংয়ের ক্ষেত্রে দুটো মানে বিপরীতমুখী প্রভাব কাজ করেছিল। বাবা ছিলেন অত্যন্ত মানে দর্দন্ড প্রতাপ একজন উকিল এবং ভীষণ মানে রাফ অ্যান্ড টাফ, প্রচণ্ড ইগোয়েস্ট, প্রচণ্ড স্টার্ন একজন মানুষ। আর মা ছিলেন ভীষণ সফট, সফট নেচারের। তো মা দেবানন্দের খুব অল্প বয়সে মা দীর্ঘ অসুখের পর মারা যান। তো বলতে গেলে তিনি মাকে নার্সিং করতেন, মায়ের ফল এনে দেয়া, মায়ের ওষুধ এনে দেয়া নিয়মিত। এবং মা একদিন মারা যাবার কিছুদিন আগে, বাবা তখন সামনে, আরও অন্যান্য ভাইরাও রয়েছেন, মা দেবানন্দের মাথায় হাত রেখে বলেছিল যে দেখো আমার এই ছেলে অনেক বড় হবে। দেবানন্দ সারাটা জীবন মনে করেন এবং দেবানন্দের ভাইরাও মনে করেন যে দেবানন্দ দেবানন্দ হতে পেরেছেন কারণ এই মায়ের আশীর্বাদ ছিল। এবং দেবানন্দ

0: খুব পরিণত বয়সে, মানে প্রায় 80 পেরিয়ে, অশীতিপর তার যে সময়ের যে বক্তব্য সেখানে উনি বলছেন যে আসলে আমার নেচারটা আমার মায়ের নেচার, আমি ভীষণ সফট টিমিড, ভীষণ আমি শাই, আমার এই শাইনেসকে কাটাবার আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বেসিক্যালি মানুষটা এবং অত্যন্ত লোনার, কারণ ক্রিয়েটিভ যে মানুষ তাকে একাকী হতেই হবে তার সৃষ্টির জন্য, তার মানে পঠন পাঠনের জন্য, তার ভাবনার জন্য, তার এক্সপেরিমেন্টেশনের জন্য। এবং দেবানন্দ ডায়েরি লিখতেন, এই সবটা মিলিয়ে এমন একজন ব্যক্তিত্ব, এবং যিনি একাই একটা ইনস্টিটিউশন, ভাবো কতজন নায়িকাকে তিনি তুলে এনেছেন, তাদেরকে এস্টাবলিশ করেছেন, এবং এই যে প্রোডাকশনগুলো, প্রোডাকশন শুধু যে তিনি অভিনয় করেছেন তা তো নয়, প্রোডাকশনটাও সামলেছেন, এবং এই লেভেলের ছবি আমরা পেয়েছি তার কাছ থেকে।
1: আমরা আজকে ফিরে আসব আবার 3:10 এবং তখন ফিরে এসে দেবানন্দের জীবনের আরও অনেক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে তার নিজের প্রাণের প্রিয় স্ট্যাম্প তাকে বিক্রি করে দিতে হয়েছে। শোনাবো সেই গল্প যেখানে কর্নেলের চিঠি তার জীবন ঘুরিয়ে দিচ্ছে। শোনাবো আরও এইরকম অনেক গল্প, হরে রামা হরে কৃষ্ণা দেখে কীভাবে এক আমেরিকান বাবা তার মেয়েকে ফিরে পেলেন, সেই সমস্ত গল্প আজ শোনাবো আপনাদের 100.1 FM গোল্ডে। আবারও ফিরে আসবো যখন সুরেলা সফর নিয়ে প্রযুক্তি আর দোলন আমাদের সঙ্গে, দেবানন্দ তো থাকছেনই আমাদের। আসলে এইটুকুনি শোনার পরে আমাদের মন যেটা বলছে সেই গানটা শোনাতে শোনাতে আমরা চলে যাই, অভি না যাও ছোড় কর কে দিল অভি ভরা নেহি। আমাদের মন এখনও সত্যিই ভরেনি, তার কারণ আরও অনেক এরকম অসাধারণ গান শোনা বাকি, অনেক গল্প শোনা বাকি, আজ যে তাঁর জন্মদিন।

0: release frozen Iranian funds and waive oil sanctions. The Strait of Hormuz would then be reopened as per their proposal. The Indian Meteorological Department, IMD, has forecast very heavy rainfall today over parts of Uttar Pradesh, Uttarakhand, Chhattisgarh and Madhya Pradesh. Moderate to heavy rainfall is also expected during the day in places over Bihar, Haryana, Chandigarh, Delhi, Himachal Pradesh, Jharkhand, Odisha and sub-Himalayan West Bengal, Sikkim. Continuous rain in Odisha, Chhattisgarh, Bihar and Uttar Pradesh disrupted normal life. India has made a strong medal haul at the Aichi Nagoya Asian Games today, adding 4 medals across kabaddi, athletics, shooting and squash. The Indian women's kabaddi team clinched the gold medal, defeating Iran 37-34 in a closely contested final. Captain Pushpa Rana led India to victory. Now, India are currently placed 12th in the medal standings and its overall tally has reached 27 with 3 gold, 11 silver and 13 bronze. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM Gold.
2: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: হ্যাপি পলটকে
1: পলটকে আমরা চলে এসেছি দোলনার প্রযুক্তি 100.1 FM গোল্ডে সুরেলা সফর নিয়ে। আবারও আজ দেবানন্দের জন্মদিনে আমরা তার ছবি, তার ছবির গান, তার জীবনের গল্প সবটা সেলিব্রেট করছি।
2: দেখো, 1923 তার জন্ম, 43 চলে এলেন বোম্বেতে, এবং এসে তো সে একটা মানে ওইখানেই তার জীবন দর্শনটা তৈরি হয়ে গিয়েছিল যে পকেটের কিছু নেই, এমনও দিন গেছে খাওয়া হয়নি, কিন্তু তারপরে মুখের হাসিটা অমলিন, এটা রাখতেই হবে, এইটাই ছিল তার জীবনের মূল মন্ত্র। তো যাই হোক, তো 23 যিনি জন্মাচ্ছেন, 43 বোম্বেতে আসছেন, 43 এসে 45 ফার্স্ট ব্রেক পাচ্ছেন, এবং 49 নবকেতন তিনি তৈরি
1: করে ফেলছেন,
2: ভাবো তুমি। এবং 49 যে নবকেতন তৈরি করছেন, 52 সেই নবকেতনের ফিল্ম আন্ধিয়া কার্লো ভিভারি ফেস্টিভ্যালে যাচ্ছে, মানে কি লেভেলে একটা মানুষের গ্রাফ ঊর্ধ্বমুখী হলো। এবং যতবারই ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে রাসটা কি, মানে এই সাফল্য, উনি বলছেন একটাই যে একটা মানে তোমাকে লাভেবল হতে হবে, আর তোমাকে খুব ন্যাচারাল হতে হবে। এই যে বলিউডের পরের দিকের যে মানে গানের ধরন, ডান্স সিকোয়েন্স, এইগুলো দেবানন্দের একদম পছন্দ ছিল না। উনি বলছে গ্রুপ ডান্স হেভি, যে মানে গার্মেন্টস, কস্টিউম, এই যে ভায়োলেন্স, এগুলোর মানে যৌক্তিকতা নিয়ে ওনার যথেষ্ট প্রশ্ন ছিল। তো যাই হোক, 52 ওনার ছবি গেছে যখন কার্লোভি ভ্যারিতে, তো সেখান থেকে উনি ফিরছেন, তখন যাওয়ারও একটা গল্প আছে, সেটা আসবে অন্য কোনো প্রসঙ্গে। ফিরছেন তখন তো যতজন মানে ওই আন্ধিয়া ছবিটা কার্লোভি ভ্যারিতে এন্ট্রি মানে একটা এন্ট্রি পেয়েছিল, তো সেই ছবির কারণে উনি গিয়েছিলেন। তো ফিরছেন যখন, তখন ওই ফেস্টিভ্যালের যত গেস্ট মানে ডেলিগেটস ছিল তাদেরকে নিয়ে একটা বাস এয়ারপোর্টের দিকে আসছে, মানে একসঙ্গে পৌঁছে দিচ্ছে। তো সেই বাসে যতজন ছিলেন সবাইকে বলা হয়েছে প্রত্যেকে তার দেশের ন্যাশনাল অ্যান্থেম গাইবেন। সবাই গিয়েছে, তো দেবানন্দ গিয়েছেন আমাদের ন্যাশনাল অ্যান্থেম গাওয়ার পর, সবার গাওয়া হয়ে যাওয়ার পর দেবানন্দ বলছেন, ইন মাই কান্ট্রি উই হ্যাভ আনাদার ন্যাশনাল অ্যান্থেম, ক্যান আই সিং দ্যাট টু? বলেছেন হ্যাঁ অবশ্যই গাও। দেবানন্দ তখন এই গানটা গিয়েছেন, আমারি টোপি পালট গিয়া, এবং বলছেন যে গোটা বাসের লোকজন একটা সময়ের পর এটা তার সঙ্গে গাইতে শুরু করেছে, মানে হয়তো কথা মিলছে না, বাট ওই সুর, ওই রেদম, ওই ধরনের একটা কিছু ওয়ার্ডিং দিয়ে, মানে সেগুলো একটা অদ্ভুত, গোটা বাস তখন গাইছে আমারি টোপি পালট গিয়া। আর আমি তখন ভাবছি উফ কিশোর কি কামাল করেছিল, আর এসডি তো আছেনই সঙ্গে। তো এই ছিল গানটার গল্প, এবং এই গানটা ওনার ভীষণ মানে ওনার যে ফেভারিট গানগুলো তার মধ্যে এটা অবশ্যই একটা।
1: আর এই যে মানুষটি, তার জীবনে সারাক্ষণ যিনি আনন্দকে সবার আগে রেখেছেন, সেই মানুষটির জীবনে কি দুঃখ ছিল না? বোধহয় আজীবন বহন করেছেন তার সেই স্ট্যাম্পের বই চলে যাওয়ার দুঃখ। ছোট্টবেলা থেকে যে স্ট্যাম্প তিনি জমাতেন, বিভিন্ন সময়ে বাবার কাছে যে সমস্ত চিঠি আসতো সেই সমস্ত চিঠি থেকে স্ট্যাম্পগুলো নিয়ে তিনি তার খাতায় জমিয়ে রেখেছেন। সেই মানুষটি যখন মুম্বাই চলে এলেন 43, এবং এসে যখন দেখছেন তার খাবার পয়সা নেই, সেই সময় একটা দোকানে তাকে স্ট্যাম্পগুলো বিক্রি করতে হয়েছে। প্রথমে অল্প বিক্রি করতে চেয়েছিলেন মাত্র 10 টাকায়, কিন্তু ওই 10 টাকা দিয়ে তিনি কি করবেন, এই রকম ভাবতে ভাবতে যেটা হয় দরাদরি করতে করতে একটা সময় 30 টাকায় তিনি তার গোটা স্ট্যাম্পের বইটা তিনি দিয়ে দিলেন সেই দোকানিকে, এবং আজীবন সেই দুঃখ বোধহয় বহন করে চলেছেন।
2: 43 সালে 30 টাকা মানে তো বেশ কয়েকটা দিন চলে যাওয়ার মতো অসহ্য,
1: একদমই। আর সেই সময় একজন মানুষের সঙ্গে তার আলাপ হয়, যে মানুষের সঙ্গে বন্ধুত্ব তার আজীবন ছিল, এবং সেই মানুষটি চলে যাওয়ার দুঃখও তিনি বহন করেছেন আজীবন, মানে অসময়ে চলে যাওয়ার দুঃখ আর কি। সেই মানুষটির গল্পে আমরা আসব, তবে একসঙ্গে তাদের যে কাজ, সেই কাজের একটা ছবি, সেই ছবির একটা গান আমরা,
2: যে কাজ ওই বন্ধুত্বের সূচনা লগ্নেই দুজনে দুজনকে প্রমিস করেছিলেন, সেই কাজের আমরা একটা গান শুনি।
1: বেশ,

0: आपका स्मार्टफोन हो या हेडफोन, अप्लायंसेस हो या कार, या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है, हर वो चीज जिसे पाने के लिए हम कभी दुनिया की तरफ देखते थे, आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन्स 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
1: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विद इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
2: सुनछेन फिल्मी गाने सफर, सुरेला सफर, सुरेला सफर, सुरेला सफर, 100.1 FM गोल्ड।
3: সুরেলা সফরে প্রযুক্তি আন্দোলন আপনাদের সঙ্গে আরও একবার হাজির হয়ে গেলাম একটা বিজ্ঞাপন বিরতির পরে। আমরা যে সময়ের কথা বলছি, আমরা শুনছিলাম বাজি ছবির গান। 1945 যখন তিনি প্রভাত স্টুডিওতে তার দেখা হলো বাবুরাও পায়ের সঙ্গে এবং প্রথম ছবি তার শুরু হলো হামেক হ্যায়, এবং এই ছবির সেটে গিয়েই তার আলাপ হলো একজনের সঙ্গে, তার নাম গুরুদত্ত, এবং দুজনে দুজনের বন্ধুত্বটাও খুব অদ্ভুতভাবে, তাই না?
4: একেবারেই
3: দুজনের জামা বদলাবদলি হয়ে গেল। হ্যাঁ, এবং তারা যখন একসঙ্গে দেখা হলো তখন নিজেই নিজেদের জামা চিনতে পারলেন, এবং গুরুদত্তকে যখন দেবানন্দ জিজ্ঞাসা করলেন যে তোমার জামাটা খুব সুন্দর, দেবানন্দ গুরুদত্ত তখন বললেন যে জামাটা আমার নয়, অন্য একজনের জামা লন্ড্রি থেকে আমাকে দিতে বাধ্য হয়েছে কারণ আমার জামা অন্য কোথাও চলে গেছে। তো তখন দেবানন্দ বললেন যে তোমার জামা আমার কাছে চলে এসেছে, আমার জামা তোমার কাছে। তো এইভাবে দুজনের বন্ধুত্ব শুরু হলো, এবং এমন একটা মিষ্টি বন্ধুত্ব যে দুজনে দুজনকে অদ্ভুত, মানে সেই দেখো একদম শুরুর দিনের কথা, তখন তারা জানতেনও না কেউ একজন দেবানন্দ হবেন, একজন গুরুদত্ত হবেন, তারা তখনই বুঝে ভেবেছিলেন যে একজন পরিচালক হবেন আর একজন প্রযোজক হবেন। তিনি ভাবলেন যে দেবানন্দ বললেন যে আমি যদি প্রযোজক হই তাহলে আমার ছবিতে তুমি ডিরেকশন দেবে, আর গুরুদত্ত বললেন আমি যদি পরিচালক হই তাহলে আমার ছবির হিরো হবে তুমি।
4: একদমই তাই, আর দুজনে দুজনের কথা রেখেছিলেন। এবং এই যে গুরুদত্তের চলে যাওয়াটা, এটা দেবানন্দের অসম্ভব একটা, মানে কোথায় লেগেছিল এটা দেবানন্দের, মানে এটা এটা ঠিক ভাষায় প্রকাশ করার নয়। এবং যখন খবরটা এসেছিল গুরুদত্তের ওই যাকে বলে মৃতদেহের কাছে, প্রথম যে মানুষটা পৌঁছেছিলেন তিনি হচ্ছেন দেবানন্দ, এবং তার সহকারীরা বলেন যে খবরটা যখন এলো কয়েক মুহূর্ত উনি দুটো হাতকে একদম জোর মুঠি করে মাথাটা নিচু করে খানিকক্ষণ বসে রইলেন, তারপরে একটা যাকে বলে আকাশ ফাটানো চিৎকার, প্লিজ প্যাক আপ, এইটা বলেই উনি বেরিয়ে গেলেন। এবং তারপরে তো আর কিছু বলার থাকে না, মানে গুরুদত্ত হিমসেলফ একটা ফেনোমেনন, গুরুদত্ত একটা এনিগমা, একটা রূপকথার মতন গুরুদত্তের সবটা। এবং দেবানন্দ একটা জিনিস মনে করেন, ওনার প্রিয় কাজ বা প্রিয় ছবির কথা যখন ওনাকে বলতে বলা হয়, উনি বলেন এই 57 সালটা, 57 সালের তিনটে কাজকে আমি সব, মানে মিউজিকের দিক থেকে বা যে কোনো দিক থেকে এগিয়ে রাখবো, একটা হচ্ছে পেয়িং গেস্ট, একটা হচ্ছে নদ ও গ্যারা, একটা হচ্ছে প্যাসা। তো আমরা ভীষণ, এটা আমার ব্যক্তিগতভাবে অনেকবার মনে হয়েছে যে তিনটে নাম সবসময় একত্রে উচ্চারিত হয়েছে, রাজ কাপুর, দিলীপ কুমার, দেবানন্দ। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বলতেই 50s সময় থেকে তিনটে নাম সবসময় উচ্চারিত, রাজ কাপুর, দিলীপ কুমার, দেবানন্দ। কিন্তু অদ্ভুতভাবে জানো তো, রাজ কাপুরের সঙ্গে যদিও দেবানন্দের সম্পর্ক ভালো ছিল, কিন্তু এই দুজনের দিক থেকেই না দেবানন্দের ক্ষেত্রে, মানে একটা অদ্ভুত, মানে কি বলবো, হয়তো কখনো একটু বিশ্বাসের মানে চিড় খেয়ে যাওয়ার ব্যাপার রয়েছে, আর দিলীপ কুমারের ক্ষেত্রে তো মানে এটা ভয়ঙ্কর, দেবানন্দের যেদিন ক্রিমেশন, তার যেদিন দাহ কার্য সম্পন্ন হচ্ছে, সেদিন দিলীপ কুমারের মানে বিশাল বার্থডে পার্টি চলছে গোটা ইন্ডাস্ট্রিকে যেখানে তিনি ইনভাইট করেছেন, এটা দেবানন্দের সহকারীদের কাছে অসম্ভব হৃদয় বিদারক একটা ঘটনা ছিল, তারা কেউ কল্পনা করতে পারেননি। কিন্তু অদ্ভুতভাবে গুরুদত্তের নামটা কখনো আসে না এই তিনজনের মধ্যে, যে গুরুদত্ত কিন্তু দেবানন্দের সবথেকে কাছের বন্ধু ছিলেন এবং দেবানন্দ ভাইসি ভার্সা দুজনেই দুজনকে দুজনের লেভেলটা বুঝেছিলেন, দুজনের মানে কোয়ালিটিটাকে দুজনের সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছিলেন।
3: এবারে একটা গল্প বলি, তার এই যে ছবির জগতে তার আসার আগে দেবানন্দ ছিলেন মিলিটারিতে, এবং মিলিটারিতে তার কাজটা ছিল হচ্ছে এরকম যে সৈনিকরা যে সমস্ত চিঠি পাঠান তাদের ব্যক্তিগত আত্মীয়দের কাছে, সেই চিঠিকে সেন্সর করার কাজ ছিল। অর্থাৎ চিঠি পড়ে চিঠির মধ্যে কোনো সূত্র, কোনো গোপন কথা চলে যাচ্ছে কি না সেইগুলোকে সেন্সর করার কাজ ছিল দেবানন্দের। এইরকম নানা রকমের চিঠি পড়ছেন, পড়তে পড়তে একদিন তার ভালো লাগছে না, এই কাজ করতে তার ভালো লাগছে না, তার মন পড়ে আছে অন্যদিকে, অন্য কাজ করতে চান তিনি। তো এইরকম চিঠি পড়তে পড়তে একদিন একটা কর্নেলের চিঠি তার হাতে এলো, এবং সেই চিঠিতে কর্নেল তার স্ত্রীকে লিখছেন যে আমি যে কাজের মধ্যে রয়েছি সে কাজ আমার ভালো লাগছে না, আমার ইচ্ছা হচ্ছে এই চাকরিটা আমি ছেড়ে দিই। ওই চিঠিটা কোথাও তাকে তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনিও তখন সিদ্ধান্ত নিলেন যে না, যে কাজ তিনি করছেন সেই কাজ করবেন না, অন্য জগৎ তাকে ডাকছে।

0: দিল কি দাস্তা শুনলেন তিনি?
1: একদমই, এবং এটা এই গানটাও ছিল দেবানন্দের খুব প্রিয় গানগুলোর মধ্যে একটি। এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ তিনি বারবার বলেছেন যে এত সুরেলা কণ্ঠ, এত মেলোডি, গানে মেলোডির উপস্থিতিটা না ভীষণ জরুরি ছিল দেবানন্দের জন্য। এবং ওই যে আমি শুরুতেই বলেছিলাম যে যে গান তিনি প্রত্যেকটা গান, বহু গান তিনি চেঞ্জ করে দিয়েছেন, না এই গান হবে না, এই গান শুনতে, উনি ওনার বক্তব্য ছিল যে গান আমার নিজে শুনতে ভালো লাগছে না বা আমি নিজে গাইতে আমি পছন্দ করছি না, সেটা আমি কী করে স্ক্রিনে গিয়ে অ্যাক্ট করব। তো দেবানন্দের এই যে ছবির, মানে ছবি নিয়ে তার যে ধারণা, তার যে ধরন, তিনি তো নিজেই একটা একটা ধারা সৃষ্টি করেছিলেন। এবং এই যে এভারগ্রিন তাকে বলা হচ্ছে, দেবানন্দ নিজের মেকআপ অলওয়েজ নিজে করতেন, খুব মানে কিছুই না, ওই তো চুলটাকে একটু শুধু একটা একটা ক্রিমের নাম বলছেন যে ওটা একটুখানি লাগিয়ে ওরকম একটু একটু একটা পাফি হেয়ারের তখন ইয়ে হয়েছিল, ওটা করে নিতাম, আবার কখনও কখনও ওটা করতামও না। এবং তুমি তো ওই দাঁতের গ্যাপের কথা প্রথমেই বলে, এবং ওই গ্যাপটাই অদ্ভুত একটা সৌন্দর্য আলাদা করে যেন তৈরি করে দিয়েছিল। এবং দেবানন্দ না, এই যে এর আগেই তুমি বলছিলে যে চিঠি যখন তিনি বাছাই করতেন, দেবানন্দ বরাবরই মানে কলেজে থেকেই উনি বুঝতে পেরে গিয়েছিলেন যে ওটা বারবার বলছেন যে আমার, আমি বুঝেই গিয়েছিলাম মানে দের ইজ সামথিং ইন মি, কারণ কলেজে মেয়েরা খুব পছন্দ করতো। এবং যার জন্য বাবা যখন বলেছিল যে তুমি ব্যাংকে চাকরি নাও, কিছু বলে আমি শুধু ভুরু কুচু দেওয়া

0: ব্যাংকার হবে অসম্ভব। তো ওনার মধ্যে যে কিছু একটা আছে এটা উনি বুঝেছিলেন, এবং উনি যখন ফিল্মে এলেন, অভিনয়ে এলেন, ওই যে চুলটা কোরকমভাবে করা, এগুলো খানিকটা নিজের মতনই করতেন, বাদ বাকি সবটা মিলিয়ে অসম্ভব একটা লাভেবল ফিগার হিসেবে তিনি চিহ্নিত হয়ে গেছেন। কারণ তখন দেখো দিলীপ কুমার একটা সেই ট্র্যাজিক হিরোর একটা জায়গায় রয়েছেন, যার ফলে দেবানন্দের অ্যাকসেপ্টেন্সটা অন্য লেভেলের ছিল। এবার যেটা ঘটনা হলো, তাকে তো বলা হতো ইন্ডিয়ার গ্রেগরি পেক। দেবানন্দ এটা কিন্তু মোটেই পছন্দ করতেন না, কারণ স্বাভাবিক যে মানুষটা নিজে এত স্বকীয়তা যার, এবং এটাও খুব অন্যরকম একটা ব্যাপার যে গ্রেগরি পেকের সঙ্গে তুলনা করা হলে যে কেউই খুব খুশি হয়ে যাবেন, দেবানন্দ পছন্দ করতেন না। তো গ্রেগরি পেক একবার ওনার ওই যাতায়াতের পথে আর কি, ওনার একটা এখানে বম্বেতে কোথাও একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল, সেখানে ওনার সাথে গ্রেগরি পেকের প্রথম পরিচয়। এরপর দেবানন্দ তার কোনো ছবির কারণে তিনি যখন রোমে গেছেন, রোমে গিয়ে দেখছেন তখন রোমান হলিডের শুটিং চলছে। তো গ্রেগরি পেক কিন্তু সে সময় অনেক মানে প্রচুর বিদেশি অভিনেতার ছবি দেখেছেন, ক্লার্ক গেবল থেকে শুরু করে তোমার মানে গ্যারি কুপার, প্রত্যেকের ছবি দেখছেন, কিন্তু কাউকে রাদার গ্রেগরি পেক কল্পনা কার্তিকের খুব প্রিয় ছিলেন। তো
1: সুরাইয়ারও নাকি খুব প্রিয় ছিল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একেবারেই গ্রেগরি। এবার দেবানন্দ দেখছেন যে একটা জায়গায় ভিড়টি, তো উনি শুনেছেন যে এরকম একটা ছবির শুটিং হচ্ছে, তারপরে জানতে পেরেছেন ওখানে গ্রেগরি পেক এসেছেন। দেবানন্দ কি স্মার্ট গাই যাকে বলে, মানে আমার তো মনে হয় আজকের দিনের নিরীহ দেবানন্দের মতন স্মার্ট গাই খুঁজে পাওয়া অসম্ভব। তো উনি জাস্ট গিয়ে একটা নোট পাঠিয়েছেন যে এরকম, আই হোপ ইউ রিমেম্বার, মানে আপনার মনে আছে আমাদের দেখা হয়েছিল। তুমি ভাবো গ্রেগরি পেক কতখানি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন ওই প্রথম আলাপে। গ্রেগরি পেক সঙ্গে সঙ্গে তাকে ডেকে নিয়েছেন, প্রোডাকশনকে বলেছেন মানে আমার 5 মিনিট আমার একটু সময় দরকার। এরপর আরও একাধিকবার দেবানন্দের সাথে তার এ হচ্ছে, এবং যখন দেখা হচ্ছে ছবি নিয়ে তারা কথা বলেছেন, দুটো জিনিস হয়। এক হচ্ছে আইদার ওই প্রশংসাটা তুলনাটাতে একদম ভীষণ আপ্লুত হয়ে যাওয়া, নয়তো হচ্ছে ওই কম্প্যারিজনটাকে মেনটেন করার জন্য মূল লোকটির সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করা। এই দুটো মানুষ করতে মানে করে থাকে সাধারণত, কিন্তু তিনি তো দেবানন্দ, তিনি স্ট্রেট গিয়ে সাধারণ, তুমি অভিনেতা আমি অভিনেতা, চলো আমরা একটু ছবি নিয়ে কথা বলি।
1: পুরো যেরকম আলেকজান্ডারকে বলেছিলেন
0: একদম, এইটা ভীষণ মানে, এবং এই এই চরিত্রটাই কোথাও তার ওই অভিনয় সত্তাটাকে আরো এনরিচ করেছিল, বারে বারে বর্ণময়তা যোগ করেছিল।
1: একটা ইন্টারভিউতে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, এই যে আপনি যখন যে স্টাইলটা করছেন সেটাই ভীষণভাবে অ্যাকসেপ্টেবল হচ্ছে মানুষের কাছে, আপনি কি এটা ভেবেচিন্তে করতেন? তো দেবানন্দ বলছেন, মোটেই না, আমার কোনো কিছুই ভাবনা চিন্তা ছিল না। আসলে আমরা দেখেছি মানে আমাদের যারা অগ্রজ তাদের অনেকের মুখেই শুনেছি যে দেবানন্দ যখন লম্বা হাতা জামা পরেছেন তখন সবাই লম্বা হাতা জামা পরছেন, দেবানন্দ যখন হাতাটা গুটিয়ে পরছেন তখন দেখা যাচ্ছে যে ছেলেরা সবাই হাতা গুটিয়ে জামা পরছে, দেবানন্দ মাথায় টুপি পরছেন সব দোকানে সেই ধরনের টুপি বিক্রি হচ্ছে।
2: হেয়ার কাট,
1: হ্যাঁ হেয়ার কাট তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে দেবানন্দের হাঁটা চলা, তার বডি ল্যাঙ্গুয়েজ নকল করে কত ছেলে যে কত মেয়েকে ইমপ্রেস করতে চেয়েছে। এবং এমনও ঘটেছে যে দেবানন্দ কালো শার্ট পরলে মেয়েরা নাকি অজ্ঞান হয়ে যেতেন, কোর্ট থেকে রীতিমতো অর্ডার হয়েছে দেবানন্দ আপনি কালো শার্ট কখনো পরবেন না। এইরকম একটা কালারফুল লাইফ ছিল এই যে মানুষটির জীবন, এবং যিনি সত্যি সত্যি লাইফের সঙ্গে রোম্যান্স করেছেন, এবং এমনও হয়েছে মানে তাকে এভারগ্রিন গ্রিন বলার পিছনে একটা কারণ ছিল যে অনেক হয়েছে না, অনেক অভিনেতা অভিনেত্রী যাদের বয়স হয়ে গেছে তখন তারা বয়স অনুযায়ী চরিত্র বেছে নিয়েছেন, কিন্তু দেবানন্দ এমন একজন মানুষ, তিনি 60 বছরেও নায়কের রোলে অভিনয় করছেন। তো সেখানে সেটাও কিন্তু তার একটা সচেতন সিদ্ধান্ত, এবং সেই মানুষটির জীবন এতটা রঙিন হবে সেটা তো তার জীবন পঞ্জি দেখলেই বোঝা যায়। আপাতত কালাবাজার ছবির এই গান রইল মোহাম্মদ রফির কণ্ঠে আপনাদের সকলের জন্য।

0: আমরা দেবানন্দ জিকে নিয়ে গল্প বলছি, তার ছবির কথা বলছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমরা হরে রামা হরে কৃষ্ণার কথা বলছি না, আমরা গাইডের কথা বলছি না, অবশ্যই বলবো। কিন্তু কি হয়, এই দুটি ছবি এমন ছবি যে ছবি নিয়ে কিন্তু এক একটা আলাদা আলাদা সিলভার স্ক্রিন হবে আমাদের। কিন্তু আজকে আমরা একটু ছুঁয়ে অবশ্যই যাব হরে রামা হরে কৃষ্ণার যে গল্পটা আপনাদের বলেছিলাম একটু আগে, যে সেই যে এমন একটা সাবজেক্ট, আসলে দেবানন্দ সবসময় তাকে যখনই প্রশ্ন করা হয়েছে যে আপনার ছবির বিশেষত্ব কি, তিনি সবসময় বলেছেন যে এই নানা ধরনের গল্প বলাটাই আমার ছবির বিশেষত্ব। আপনারা দেখবেন আমার একটা ছবি থেকে আরেকটা ছবির গল্প সম্পূর্ণ আলাদা। আমি এমন এমন সাবজেক্ট নিয়ে ছবি তৈরি করেছি যে সাবজেক্ট নিয়ে সেই সময় কেউ ভাবতই না। হিপি কালচার নিয়ে কে তখন ভেবেছেন বলো? এবং সেখানে আমরা অনেক আমেরিকান ছেলে মেয়েকে দেখতে পাই। এই ছবিটা যখন আমেরিকায় রিলিজ করে, তখন এক বাবা ওই আমেরিকান ওই গ্রুপ ওই হিপিদের মধ্যে তার মেয়েকে দেখতে পান জানো, এবং তিনি যোগাযোগ করেন নবকেতনে, দেবানন্দের সঙ্গে তার কথা হয় এবং তিনি বলেন যে আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন না। দেবানন্দ সেই মেয়েটির সঙ্গে যোগাযোগ করেন এবং কথা বলেন, তার সঙ্গে তাকে বোঝান, তারপরে সেই মেয়েটি ফিরে যায় তার বাবার কাছে। কি সমস্ত জীবন তার,
1: মানে এই এই কারণেই বোধহয় ওই অশীতিপর বয়সেও এত তার মধ্যে প্রাণ শক্তি যাকে বলে। আমি আরও পরে মানে 85 পেরিয়ে তার একটা ইন্টারভিউ দেখছিলাম, একটি খুব কম বয়সী মেয়ে তার সঙ্গে কথা বলছে এবং মেয়েটি বলছে যে আপনার লাস্ট দুটো ছবিতে সেভাবে ভালো করতে পারেনি, তো এই ছবিটার সম্বন্ধে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে বলছে যে এটার তাহলে এই ছবিটা নিয়ে আপনি একটু বলুন এটা কী। দেবানন্দ ওই বয়সে উনি বললেন যে না, স্টোরি আমি কী করে বলবো, স্টোরি বলে দিলে তো আমার ছবির কী থাকবে। এবং এটা খুব অত্যন্ত জরুরি কথা বললেন, বললেন দেখো এই ওয়ার্ল্ডে এসে কাজ করতে হলে গ্যাম্বলিংটাকে তোমায় মাথায় নিয়ে নিতেই হবে, সেটাকে ধরে নিয়েই তোমাকে তারপরে ওই যে আমি মানে ছবির কিছু নিয়ে কিছু করলাম না, অথচ আমি তিরুপতি মন্দিরে গিয়ে আমি মহরতের দিনে লাড্ডু চড়িয়ে এলাম, ওতে আমার কিচ্ছু হবে না, ছবিটাকে ভাবতে হবে। এবং ছবিটার ভাবনাটা কি বলছেন, ওই যে পকেটে 30 টাকাও নেই কিন্তু মুখে হাসি, এইটাই হচ্ছে স্পিরিট। এবং দেবানন্দের কাছে যখনই কোনো নতুন প্রজেক্ট আসতো উনি খুব কুইক একদম স্পট ডিসিশন নিতেন।

0: শুধু চোখটা বুঝে ভাবতাম এটা লস হলে আমি সেটাকে সামলে উঠতে পারবো কি না, এইটা ভাবা মাত্রই ইয়েস বা নো ডিসাইডেড হয়ে যেত। এবং প্রেম তো বারে বারে এসেছে তার জীবনে, এবং খুব তিনি ওপেন এটা নিয়ে। সুরাইয়ার সঙ্গে দেবানন্দের সম্পর্ক সবার জানা, সেটা নিয়েও তার বলতে কোনো বাধা নেই যে একটা ধর্মীয় কারণে এটা হলো না বিয়েটা। এবং তারপরেই বলছে না হয়েছে, খুব ভালো হয়েছে, কারণ ওইখানে বিয়েটা হলে আজকে দেবানন্দ হতো না। আমরা মানে প্রেমে পড়ে মানে মানুষ পড়ে একটা কম বয়সের খুব আবেগ থেকে, কিন্তু সেই আবেগটাই তো গোটা জীবনটা নয়। আমার আজকে এসে মনে হয় যে আমি যেন এটা না হয়ে ভালোই হয়েছে, মানে কি অসম্ভব ওপেন।
1: সবটাই কিন্তু তিনি রোম্যান্সিং উইথ লাইফে একদম মানে সেই বলে না খুললাম খোলা সেরকম লিখেছেন। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আমরা গাইডের গান শুনতে শুনতে ফিরবো এবং গাইডের গল্প আপনাদের সঙ্গে অল্প হলেও শেয়ার করব।
2: आपका स्मार्टफोन हो या हेडफोन, अप्लायंसेस हो या कार, क्या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है, हर वो चीज जिसे पाने के लिए हम कभी दुनिया की तरफ देखते थे आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
3: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विद इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
4: पर्सनल लोन ऑफर सर,
5: आबार एक्खुनी ब्लॉक करछी।
4: दुबई ए फ्री ट्रिप,
5: इटाकेओ ब्लॉक करछी। আর কতগুলো নাম্বার ব্লক করব?
6: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
5: তাহলে
6: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
5: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
6: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
7: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর, 100.1 FM গোল্ডে।

0: গাইড ছবিটা তো দেবানন্দের জীবনের একটা ল্যান্ডমার্ক ফিল্ম, আমরা সবাই জানি। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং, দেবানন্দ তো এটা বাইলিঙ্গুয়াল করে তৈরি করেছিলেন এই ছবিটা, মানে বাইলিঙ্গুয়াল হওয়ার ফলে যেটা হয়েছিল, গাইডের যে পপুলারিটি মানে পশ্চিমী দুনিয়াতেও সেটা দেখার পর কিন্তু, মানে পার্লেস বাকের মতন অথর তিনি গাইড বলে একটা নভেল লিখেই ফেললেন। এবং সেটা যদিও অন্য পরিচালক তিনি পরিচালনা করেছিলেন, মানে এতদিন আমরা শুনে এসেছি যে আমরা সবসময় নাকি হলিউডের অনুকরণ এখানে সিনেমা হয়েছে, কিন্তু বম্বের ইন্সপিরে মানে বম্বের কোনো একটা ছবির, বলিউড কোনো একটা ছবির সাফল্য দেখে যে আমাদের পশ্চিমী দুনিয়াতেও ছবি তৈরি হয়েছে, সেটাও কিন্তু বিরাট নিদর্শন একটা গাইড তার।
1: আর বিভিন্ন ছবি দেখে বা বিভিন্ন উপন্যাস পড়ে তার নিজের ছবি তৈরি করার ভীষণ একটা স্পৃহা জাগত, কারণ নিজে একজন রিগোরাস রিডার ছিলেন তিনি। এবং দেখো, যখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উত্তরায়ণ তার হাতে এলো, তিনি পড়লেন, সেই ছবি তৈরি করলেন 1961-তে হামদোনো। এবং সেই ছবি পরবর্তীকালে উত্তম কুমারের আমরা অগ্রদূতের পরিচালনায় পাই 1963 সালে উত্তরায়ণ। আবার একই ছবি উত্তম কুমার তৈরি করছেন সবার উপরে 1955 অগ্রদূতেরই পরিচালনায়, কালা পানি রাজ খোসলা তৈরি করলেন 1958 একই গল্প নিয়ে। আমরা আরেকটি গান শুনি, তারপরে আবারও অনেক গল্পে ফিরে আস, না অনেক গল্প বলার আর সময় নেই, 50 হয়ে গেছে।
0: আমাদের বলছে যে একদম আমরা কাছাকাছি সময় চলে এসেছি, আমরা গানে যাই।

0: এই হাসিটাই ছিল তার জীবনের মূল মন্ত্র বলা যেতে পারে। তিনি সবসময় হাসতে ভালোবাসতেন, খুশি থাকতে ভালোবাসতেন। এবং একবার তিনি একটা জায়গায় বলেছিলেন যে তিনি না তার মনটা শিশুর মতো, তিনি নিজে শিশু, নিজেকে শিশু ভাবেন। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন তিনি এই রকমটা ভাবেন, তিনি বলেছিলেন যে শিশুদের মতন একটা শিশু ভাবনার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে, কারণ শিশুদের সব কিছু দেখলেই চমক লাগে, নতুন কিছু দেখলেই আহরণ করতে ইচ্ছা করে,
1: আশ্চর্য হয় তারা, খুশি হয়, সারল্য মাখা খুশি থাকে তাদের।
0: আরেকটা বিষয় তার শিশুদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে নতুন কিছু শেখার আগ্রহ। আমরা সবসময় দেখেছি

0: নতুন কোনো জিনিসের প্রতি দেবানন্দের অসম্ভব আগ্রহ ছিল এবং তিনি কিভাবে আরো নতুন রকম করে কিছু করা যায় সেটা সবসময় কাল্টিভেট করার চেষ্টা করতেন।
1: এই প্রসঙ্গে একটা কথা বলি, যে সিমি গারওয়ালের সঙ্গে তার সাক্ষাৎকার, বিখ্যাত সাক্ষাৎকার, সেখানে ওটা তিনি প্রায় 85 পেরিয়ে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন, না 85-এর আশেপাশে তখন। তো সিমি বলছেন যে আপনার কত মনে হয় এখন আপনার বয়স, তো আপনি কি মনে করেন এই 82 বছর বয়সে আপনার বয়স? আপনার বলল 25, 24-25 বললো। আচ্ছা, তাহলে আপনি আপনার বয়স যখন হবে আপনি মানে বয় তখন কত বয়স হবে? তো তখন উনি বলছেন যে দেখো আমি এটা নিয়ে ভাবি নাই, আমার যখন মনে হয় যেমন ডেথকে আমার ভীষণ মনে হয় যে কোনো রকম যে কোনো মুহূর্তে মানে ইট ক্যান কাম এবং আমি খুব খুশি হয়ে তাকে অ্যাকসেপ্ট করবো। তো আমি এগুলো নিয়ে ভাবি না, আমার কাছে মনে হয় দুঃখকে বেশি সময় দেওয়া মানে না জীবন মানে দুঃখ নিয়ে বেশিক্ষণ পড়ে থাকা মানে জীবন থেকে তো কাজের সময়টা চলে যাচ্ছে, সুতরাং যে কোনো দুঃখ আমার কাছে বেশি দিন স্থায়ী হয় না।
0: যেতে যেতে তার একটা ফিলোসফির কথা আপনাদের বলে যাই। তিনি সবসময় সবাইকে বলেছেন যে সেলফ কনফিডেন্স কখনো হারাবে না, যখনই মনে হবে যে তোমার জীবন থেকে সেলফ কনফিডেন্স হারিয়ে যাচ্ছে মনে করবে সেই তোমার সবচেয়ে বড় শত্রু। আজ তার জন্মদিনে FM গোল্ডের পক্ষ থেকে, দোলনার প্রযুক্তির পক্ষ থেকে তাকে আমরা স্মরণ করলাম, তাকে শ্রদ্ধা জানালাম, প্রণাম জানালাম।

0: পার্সোনাল লোন অফার স্যার।
1: আবার এক্ষুনি ব্লক করছি।
0: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
1: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
2: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
1: তাহলে
2: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
1: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
2: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
3: The car you're driving, your phone, all your gadgets, the appliances that run your home, as well as the rocket that's headed to space right now, and the guns at the nation's borders. Chances are, it's all fully desi now. One factory became four, then many more. Electronics manufacturing has multiplied 6 times, mobile phones by 32 times, and an 84% rise in exports in 12 years, we've stamped Make in India on the global value chain.
4: Bharat global businesses ke liye naye avsaron ka kendra ban raha. Isliye Make in India, Innovate with India, Scale for the World.

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। শিল্প সংস্থা বা বণিক সভাগুলিকে তাদের প্রয়োজন অনুযায়ী পণ্যভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার সুযোগ দেবে রাজ্য সরকার। সরকারি জমিতে এই ধরনের শিল্প পার্ক নির্মাণ ও পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত জানিয়েছেন। বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, একই ধরনের শিল্পকে এক ছাতার তলায় এনে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে একটি পূর্ণাঙ্গ শিল্প ইকোসিস্টেম তৈরি করাই এই মডেলের লক্ষ্য। নতুন শিল্পনীতির লক্ষ্য খাতভিত্তিক শিল্পের অনুকূল পরিবেশ তৈরি করে আরও বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, একই সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন শিল্পেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রাজনৈতিক মতপার্থক্য বা বিভেদ থাকলেও উন্নয়নের প্রশ্নে কোনো রাজনীতি করা যায় না বলে বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। আজ হুগলির ডানকুনি কোল কমপ্লেক্সে একটি কারখানার উদ্বোধন করে তিনি একথা বলেন।
1: আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, আমাদের রাজনৈতিক উত্থান পতন থাকতে পারে, ভোট পরবর্তী হিংসা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে শিল্পায়নের ক্ষেত্রে কোনো রাজনীতি করা যায় না, করা সম্ভব নয়। পৃথিবীতে এই জিনিস অন্য কোনো রাজ্যে নেই। শিল্পায়নের ক্ষেত্রে, নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকে কোনো দলের মধ্যে কোনো মত পার্থক্য নেই, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, আমরা কোথায় ছিলাম আর কোথায় এসে দাঁড়িয়েছি।
0: 2008 সালের পয়লা এপ্রিল থেকে 2019 31 ডিসেম্বরের মধ্যে যেসব রাজ্য সরকারি কর্মীদের বেতন সম্পূর্ণ বা আংশিকভাবে এইচআরএমএস পোর্টালের মাধ্যমে প্রক্রিয়াকরণ হয়নি, তাদের বকেয়া ডিএর হিসাব ও বিল তৈরির জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। নতুন নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের সার্ভিস বুকের ভিত্তিতে কর্মীদের বেতন সংক্রান্ত তথ্য এইচআরএমএসে নথিভুক্ত বা যাচাই করতে হবে। পদোন্নতি, ইনক্রিমেন্ট, বেতন সংশোধনের মতো সমস্ত পরিবর্তনও আপডেট করতে হবে। যাচাই শেষে এইচআরএমএস থেকেই বকেয়া ডিএর হিসাব ও বিল তৈরি হবে। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় সড়ো রদবদল হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে 2300 আধিকারিককে। গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংকে উত্তরবঙ্গের আইজি আইবি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক সূর্য প্রতাপ যাদবকে রাজ্য পুলিশের ডিআইজি আইবি পদে পাঠানো হয়েছে। এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শ নীলাঙ্গিকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডিসি করা হয়েছে। কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীর কুমার নীলকান্তম। তিনি এতদিন এসটিএফ এর আইজিপি ছিলেন। শহরের নতুন যুগ্ম কমিশনার ট্রাফিক হচ্ছেন আইপিএস ভোলানাথ পাণ্ডে। এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝেই বিরোধী ইন্ডিজোটের শরিক দলগুলি ফের বৈঠকে বসছে। আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠকটি হওয়ার কথা। বিরোধী শিবিরের সবকটি দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। হুগলি শ্রীরামপুরে মমতা ব্যানার্জির সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়ির উপর আক্রমণের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলায় কুণালবাবুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে খবর। কুণাল ঘোষ বলেন, রাজ্যে দুষ্কৃতীরা চলছে। এদিকে দলের নেত্রী মমতা ব্যানার্জি একে গণতন্ত্রের পক্ষে অশনি সংকেত বলে উল্লেখ করেছেন। তার যাওয়ার পথেও যানজট তৈরি করে রাখা হয়েছে বলে মমতা অভিযোগ করেন। এদিকে কুণাল ঘোষ আজ ভবানী ভবনে অভিযোগ জানাতে গেলে তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন বিধায়ক। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি হারিয়ে আগামী 12 ঘন্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে মেঘ সঞ্চারের কারণে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন,
2: যে ডিপ্রেশনটা আছে সেটি মধ্যপ্রদেশ এবং অ্যাডজয়নিং নর্থ ছত্তিশগড়ের ওপরে মোটামুটি রয়েছে। ওটা আগামী 12 ঘন্টার মধ্যে ওয়েলমার্কড লো প্রেশারে পরিণত হয়ে যাবে। আজকে দক্ষিণবঙ্গে ওভারঅল ফেয়ারলি ওয়াইড স্প্রেড হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
0: কলকাতা নিউ টাউনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয় কেশব স্মৃতি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আরএসএসের সড়ক কার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে এর উদ্বোধন করেন। জাপানের আইজি নাগুয়া এশিয়ান গেমসে আজ কবাডিতে পুরুষ ও মহিলা দুই বিভাগেই সোনা জিতেছে ভারত। পুরুষদের ফাইনালে ইরানকে 40-34 এবং মহিলা দল 37-34 ব্যবধানে ইরানকে পরাজিত করে। খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। যে সমস্ত বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। শিল্প সংস্থা বা বণিক সভাগুলিকে তাদের প্রয়োজন অনুযায়ী পণ্যভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার সুযোগ দেবে রাজ্য সরকার। রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোন রকম পক্ষপাতমূলক আচরণ করা যাবে না বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় সড়ো রদবদল হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সহ দেশের যে 20টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর হয়েছে, সেখানে বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুযোগ দিতে নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। আজ দিল্লিতে কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইআর এর সময়কালের বাইরে অন্য সব ক্ষেত্রে আগের মতোই পুরনো ফর্ম 6 গ্রাহ্য হবে বলে কমিশন জানিয়েছে। এছাড়া কমিশনের ওয়েবসাইট ইসিআই নেটে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাজ করার বিধিসম্মত অধিকারী নিশ্চিত করা হবে। তা নিশ্চিত করতে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ও আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটি কাজ করবে। অন্যদিকে এখন থেকে নির্বাচন কমিশনের বৈঠকের আলোচ্য সূচি অগ্রিম জানানো হবে বলে কমিশন জানিয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝেই দিল্লির নির্বাচন সদনে আজ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ বৈঠকে বসে

0: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বিরোধী ইন্ডিজোটের শরিক দলগুলি ফের বৈঠকে বসছে। আগামী বুধবার 30 সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা। বিরোধী শিবিরে সবকটি দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। শিল্প সংস্থা বা বণিক সভাগুলিকে তাদের প্রয়োজন অনুযায়ী পণ্যভিত্তিক শিল্পপার্ক গড়ে তোলার সুযোগ দেবে রাজ্য সরকার। সরকারি জমিতে এই ধরনের শিল্পপার্ক নির্মাণ বা পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর হাতেই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত জানিয়েছেন। বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, একই ধরনের শিল্পকে এক ছাতার তলায় এনে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলে একটি পূর্ণাঙ্গ শিল্প ইকোসিস্টেম তৈরি করাই এই মডেলের লক্ষ্য। রাজনৈতিক মতপার্থক্য বা বিভেদ থাকলেও উন্নয়নের প্রশ্নে কোনো রাজনীতি করা যায় না বলে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মন্তব্য করেছেন। আজ হুগলির ডানকুনি কোল কমপ্লেক্সে একটি কারখানার উদ্বোধন করে তিনি একথা বলেন।
1: আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, আমাদের রাজনৈতিক উত্থান পতন থাকতে পারে, ভোট পরবর্তী হিংসা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে শিল্পায়নের ক্ষেত্রে কোনো রাজনীতি করা যায় না, করা সম্ভব নয়। পৃথিবীতে এই জিনিস অন্য কোনো রাজ্যে নেই। শিল্পায়নের ক্ষেত্রে, নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকে কোনো দলের মধ্যে কোনো মত পার্থক্য নেই, তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, আমরা কোথায় ছিলাম আর কোথায় এসে দাঁড়িয়েছে।
0: রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোন রকম পক্ষপাতমূলক আচরণ করা যাবে না বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। আজ কলকাতা টাউন হলে ওয়েস্টবেঙ্গল রেভিনিউ সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। শ্রী দাশগুপ্ত বলেন, কলকাতা ও বিধাননগর সহ রাজ্যের বিভিন্ন পুরসভা ও নিগমগুলির রাজস্ব আদায় আরও অনেক বৃদ্ধি করতে হবে। বর্তমানে যা আদায় হয় তা অপর্যাপ্ত। অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ভোট ব্যাংকের রাজনীতি ছেড়ে রাজ্যের উন্নতির দিকে মনোনিবেশ করতে হবে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের অভিযোগ করেছেন। আজ হুগলির শ্রীরামপুরে এক জনসভায় মমতা বলেন, আদালতে গিয়ে ভোটার তালিকায় 32 লক্ষ নাম ফেরানো হয়েছিল, তারপরেও 27 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে হুগলির শ্রীরামপুরে মমতা ব্যানার্জির সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়ির ওপর আক্রমণের অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। হামলায় কুণালবাবুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে খবর। কুণাল ঘোষ বলেন, রাজ্যে দুষ্কৃতির হাত চলেছে। আজ তিনি অভিযোগ জানাতে ভবানী ভবনে গেলে তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়ির ওপর আক্রমণকারীরা দলের কর্মী নয় বলে বিজেপি দাবি করেছে। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেন, এর পেছনে তৃণমূল কংগ্রেসের লোকেদেরই হাত রয়েছে।
1: গাড়ির উপরে যারা হামলা করেছে তারা বিজেপির কেউ নয়, এই সংস্কৃতি বিজেপির নয়। যারা ডিম ছুঁড়েছে তারা বিজেপির কেউ নয়। যারা কম পেয়েছে, মানে কম খেয়েছে, অভুক্ত বঞ্চিত, ওদের তারা এইসব কাজ করছে। এ ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা করছি, বিজেপির এই সংস্কৃতি নয়।
0: কুণাল ঘোষের উপর হামলার তীব্র নিন্দা করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
2: কুণাল ঘোষ মমতাপন্থী তৃণমূলের, তিনি যাচ্ছিলেন, গাড়ি আটকে ডিম মারা হয়েছে। খুব আনফর্চুনেট, পশ্চিমবাংলায় আইনের কোনো শাসন যে নেই, তৃণমূল আমলে যাচ্ছিল এখনো সেটাই বহাল হয়েছে।
0: এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। কলকাতা নিউ টাউনে আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয় কেশব স্মৃতি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। সংঘের প্রবীণ প্রচারক কেশব দীক্ষিতের জন্মশতবর্ষে তার নামে ভবনটি উৎসর্গ করা হয়েছে। ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী হোসাবলে মহারাষ্ট্রের আদি বাসিন্দা কেশবজির জীবন ও আরএসএস এর শতবর্ষে রাষ্ট্রসেবায় নিজেদের ইতিবাচক পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন। ভবনের একটি কক্ষ আরেক প্রবীণ প্রচারক শ্যামলাল বন্দ্যোপাধ্যায়ের নামে উৎসর্গ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে 23 জন আধিকারিককে। শুক্রবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংকে উত্তরবঙ্গের আইজি আইবি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক সূর্য প্রতাপ যাদবকে রাজ্য পুলিশের ডিআইজি আইবি পদে পাঠানো হয়েছে।

0: কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীর কুমার নীলকান্তম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় জল জীবন মিশন।
1: 2019 সালে চালু হওয়া জল জীবন মিশনের লক্ষ্যই ছিল পানীয় জলকে কেবল শহরের বিশেষ সুবিধা হিসেবে নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি পরিবারের জন্য একটি মৌলিক পরিষেবা হিসেবে নিশ্চিত করা। শুরুতে মাত্র 16% কিছু বেশি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ থাকলেও 2026 সালের জুন মাস পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82%। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসু বললেন, জল জীবন মিশনের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
2: আমাদের কিন্তু আগে লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত ওই ডায়রিয়া হয়ে, এবং ডায়রিয়া গুলো কোথেকে হতো? জল ছিল সোর্স। ক্লিন পাইপ ওয়াটার ঘরে ঘরে দিচ্ছেন, জীবন বাঁচছে সে তো বটেই, কিন্তু এই যে ঘন ঘন ডায়রিয়া হওয়া, সেই স্বাস্থ্যের ইম্প্যাক্ট গুলো কিন্তু একেবারে চলে গেল। ওভারঅল ন্যাশনাল হেলথ সেটাকে প্রমোট করছেন।
1: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বিধানসভা ভবনে বিদ্যাসাগরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি পরিষদীয় দলের সদস্য তাপস রায়। বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে তাঁর পৈতৃক ভিটায় সাড়ম্বরে দিনটি পালিত হচ্ছে। অতিগভীর নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টিতে বিভিন্ন নদ নদীতে জলস্তর বেড়েছে। বিভিন্ন জলাধার ও ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। আজ বীরভূমের তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে 22,000 কিউসেকে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। যে সমস্ত বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশন বিশেষ অভিযান চালাবে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোন রকম পক্ষপাতমূলক আচরণ করা যাবে না বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সর ফিরোজি। गृह और सहकारिता मंत्री अमित शाह ने कहा है कि केरलम के भविष्य के लिए नीली अर्थव्यवस्था में बहुत संभावनाएं हैं और सहकारी क्षेत्र को इसका लाभ उठाना चाहिए। श्री शाह ने केरलम के कुंद्रा में आज भारतीय राष्ट्रीय सहकारी उपभोक्ता संघ के अंतर्गत शीमार्ट पहल सहित कई विकास योजनाओं का उद्घाटन किया। श्री शाह ने कहा कि स्वतंत्रता के बाद से ही लोग केंद्र में सहकारिता मंत्रालय की मांग करते रहे हैं।
4: आजादी से अब तक देश के सभी किसानों का और कोऑपरेटिव सेक्टर से जुड़े हुए सभी लोगों का एक मांग था कि केंद्र में कोऑपरेटिव मिनिस्ट्री बने, मगर वो पूरा नहीं होता था। नरेंद्र मोदी जी ने कोऑपरेटिव मिनिस्ट्री बनाकर देश के ग्रामीण विकास, कृषि विकास और वीमेन एम्पावरमेंट के लिए बहुत बड़ा कदम उठाया है।
3: निर्वाचन आयोग ने कहा है कि विशेष गहन पुनरीक्षण SIR के दौरान जिन व्यक्तियों को नोटिस जारी किए गए हैं उनके घरों पर बूथ स्तर के अधिकारी BLO जाकर आवश्यक दस्तावेज एकत्र करेंगे। BLO बाद में इन दस्तावेजों को ECI नेट प्लेटफॉर्म पर अपलोड करेंगे। ये निर्णय नई दिल्ली में आयोग की बैठक के बाद लिया गया। आयोग ने स्पष्ट किया कि ऐसे व्यक्तियों को मतदाता पंजीकरण अधिकारी सुनवाई के लिए नहीं बुलाएंगे। भारतीय जनता पार्टी ने SIR के बारे में निर्वाचन आयोग पर विपक्ष और विशेष रूप से कांग्रेस के आरोपों की कड़ी निंदा की है। पार्टी ने इसे बेहद दुर्भाग्यपूर्ण

0: rates, distributed free mini seed kits to women farmers in connection with the International Year of Women Farmer, and launched the sale of onions at subsidized price. Chief Justice of India, Justice Suryakant, today inaugurated the country's first Victim Rights Center in Patna. The first of its kind Victim Rights Center in the country is established on the premises of the Bihar State Legal Services Authority. The center will provide legal rights and essential assistance under one roof to victims of various crimes, including invisible victims.
1: Address is one important barrier by helping a person navigate entitlements that already exist. But there is another barrier that arises even earlier. A person may not even know where to run, where to turn, or the justice system may simply not reach them. The initiative we have launched today seek to address that wider gap. They take justice closer to people who too often struggle to access to it.
0: Prime Minister Narendra Modi will share his thoughts with the people of the country and abroad in his monthly radio program Mann Ki Baat on Akashwani at 11 a.m. tomorrow. It will be the 138th episode. The program will be broadcast across the entire Akashwani and Doordarshan network, the AIR news website and the News on AIR mobile app. It will also be live streamed on the YouTube channels of AIR News, DD News, the PMO and the Ministry of Information and Broadcasting. Akashwani will broadcast the program in regional languages immediately after the Hindi broadcast. External Affairs Minister S. Jayashankar will address the high-level session of the 81st United Nations General Assembly, UNGA, in New York today. The 81st session of the UN General Assembly is being held under the theme Restoring Trust, Managing Transformation. A United Nations that delivers for all. The General Assembly brings together presidents, prime ministers and senior representatives from all 193 UN member states who will outline their priorities and positions on major international issues. The Char Dham Yatra in Uttarakhand has been suspended till tomorrow in view of adverse weather conditions. Disaster Management Secretary Vinod Kumar Suman said the decision has been taken in the interest of pilgrim safety. Pilgrims have been advised to keep track of the weather conditions and follow the guidelines issued by the administration. India has made a strong medal haul at the Aichi Nagoya Asian Games 2026 in Japan today, adding 7 medals across kabaddi, squash, athletics and shooting. Both the Indian men's and women's kabaddi teams today won gold medals. The Indian men's kabaddi team clinched gold, beating Iran 40-34 in the final. The Indian women's team also edged out Iran in a tense final clash, winning the contest by a 37-34 margin. And that is the end of this news bulletin.
2: Gaane kothay golden shomoy. Apni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
3: Man ki baat. জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেল

0: এলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
2: 100.1 FM Gold-এ আপনার কথা নিয়ে বিশ্বজিৎ আর শ্যামলী রয়েছে আপনাদের সঙ্গে। এই সময়টায় আমরা অনুষ্ঠান যখন করি তখন আমাদের মনে হয় যে আমরা কথা না বললেই তো হয়, সত্যি আমরা কথা বলি না, শুধু আপনাদের কথা শুনি এবং সেই কথাগুলো পাঠিয়ে দিই অন্য যারা শুনছেন তাদের কাছে। আর আপনারা কথা বলার জন্যে আমাদের কাছে আসেন, আমাদের দুটো পথ খোলা আছে, 2248 8085 এই নাম্বারে আসতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নাম্বারে। আর আমাদের আজকে ফেসবুক পেজে পোস্টার দেওয়া আছে, তার নিচে কমেন্ট সেকশনে এসে আপনি আপনার কমেন্টস আমাদেরকে জানাতে পারেন। আর আজকের বিষয়,
3: হ্যাঁ আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই, আমরা কথা বলতে চাই না আপনাদের কথাই শুনবো, সেটা হচ্ছে ফোন না ধরা মানে কি উপেক্ষা করা। মানে আপনি কাউকে ফোন করলেন, আমি ফোন ধরলাম না, তার মানে কি আমি আপনাকে উপেক্ষা করছি? এটা স্বপক্ষে বিপক্ষে যা আপনার মনে হয়, আপনার যা মতামত সেই মতামত আপনি জানাতেই পারেন। বিশ্বজিৎ যেমন বললো, তিনটে পথ খোলা আছে, ফেসবুক পেজে গিয়ে আমাদের কমেন্ট করতে পারেন, আমাদের নির্দিষ্ট মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং আমাদের সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন 2248 8085 এই নম্বরে। বিশ্বজিৎ ফোন কিন্তু চলে এসেছে,
2: একদম সরাসরি যাব। হ্যালো,
4: নমস্কার বিশ্বজিৎ দা।
2: নমস্কার,
4: আমি শঙ্কর ভাগ বলছি, মশাহাট হুগলি থেকে।
2: বলুন।
4: হ্যাঁ দেখুন, এই ফোন না ধরে মানে অপেক্ষা করা, ফোন অনেক সময় বিশেষ করে আমরা যখন কাজের ক্ষেত্রে থাকি অনেক সময় ফোন ধরে উঠতে পারি না, অনেক সময় মানুষটার জন্য ওয়েট করি যে আমরা যে মানুষটা হয়তো আসতে চাইছে, বা ফোনে তো আমার অনেক সময় ঠিক মতন কথা হয় না, অনেক সময় ফোনে হয়তো যে মানুষটা অনেক দূর থেকে আসছে অনেক সময় ফোনের মধ্যে কথা হয়তো কেটে কুটে যায়, তাই জন্য আমরা একটুখানি ধৈর্য করে ওয়েট করি যে সেই মানুষটা একটু আসছে, তার জন্য ওয়েট করে থাকলেই ভালো। কারণ সামনাসামনি তার সঙ্গে একটা যে আমরা কথা বলবো, যা আমার কথা তার সঙ্গে শেয়ার করব, ফোনে হয়তো সব কথা খুব একটা শেয়ার করা যায় না, তাই জন্য ফোন না ধরার ক্ষেত্রে একটু ওয়েট করাই ভালো। নমস্কার।
2: নমস্কার, সুন্দরভাবে বললেন আপনার সুচিন্তিত মতামত। এবার আমরা চলে যাব আমাদের ফেসবুকে, লিখেছেন অনেকে, সরাসরি যাব তার কাছে।
3: প্রথমে দেখতে পাচ্ছি বিপ্লব মিশ্র মিলনপল্লী বাঁকুড়া থেকে লিখছেন, ফোন না ধরা মানেই উপেক্ষা নয়, কখনো মানুষটা ওপাশে থেকেও নীরব থাকে, অভিমানে, ক্লান্তিতে, ব্যস্ততায় বা কিছু না বলা কষ্টে, আমরা শুধু রিং থেমে যাওয়াটা দেখি, অনুভব করি না তার নীরবতার ভার। তাই একটি না ধরা ফোনকে অবহেলা ভেবে দূরে সরে যেও না, কারণ কখনো কখনো মানুষ কথা বলতে না পারলেও চায় কেউ একজন তার নীরবতাটুকু বুঝুক, কারণ নীরবতারও নিজস্ব গল্প থাকে।
2: সত্যি তাই। এবার চলে যাব আমাদের সঙ্গে যারা আসছেন এই মুহূর্তে
3: টেলিফোনে রয়েছেন।
2: হ্যাঁ হ্যালো,
3: কে রয়েছেন?
5: হ্যালো
3: হ্যালো,
5: হ্যাঁ শুভ সন্ধ্যা, আমি শুভ্রা ভট্টাচার্য বাজরণী থেকে বলছি।
3: বলুন বলুন।
5: আজকের টপিকটা খুব ছোট কিন্তু আমাদের রোজকার সম্পর্কের জন্য দারুণ জরুরি, ফোন না ধরা মানেই উপেক্ষা করা। তো খেয়াল করেছেন এর পাশে কোনো জিজ্ঞাসা চিহ্ন নেই, আছে একটা মস্ত বড় বিস্ময় সূচক চিহ্ন, অর্থাৎ আমরা যেন হুট করেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ফোন ধরেছি তার মানেই সে আমাকে এড়িয়ে গেল। কিন্তু এই বিস্ময় চিহ্নটা বসানোর আগে আমাদের একটু থামা উচিত, ফোন না ধরার পেছনে মানুষের জীবনের অজস্র বাস্তব পরিস্থিতি থাকতে পারে, কেউ হয়তো এমন একটা জরুরি কাজে আছেন যা ফেলে রাখা যায় না, কেউ হয়তো মানসিকভাবে ভীষণ ক্লান্ত, কিংবা কেউ সেফ ফোনটা থেকে একটু দূরে নিজের মতো করে সময় কাটাচ্ছেন। প্রযুক্তি আমাদের

0: 24 ঘন্টা কানেক্টেড রেখেছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে মানুষকে সবসময় ফোনের ওপাশে প্রস্তুত থাকতে হবে। তাই হুট করে মনে মনে ওই বিস্ময় চিহ্নটা বসিয়ে দেওয়ার আগে আসুন উল্টো দিকের মানুষটার পরিস্থিতির কথাটা একটু ভাবি। একটা ফোন না ধরা মানেই সম্পর্কের শেষ বা উপেক্ষা করা নয়, একটু ধৈর্য আর একটু সমানুভূতি পারে এই ভুল বোঝাবুঝিগুলো দূর করতে। ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ আপনাকেও,
2: বললেন সুন্দরভাবে। এবার আমাদের সরাসরি আমরা যাব আমাদের ফেসবুক পেজে রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ আসছে, সেই হোয়াটসঅ্যাপ মেসেজও আপনাদের কাছে পৌঁছে দেব। ফেসবুকে লিখছেন শ্যামলী ও বিশ্বজিৎ, দেখো এক কঠিন পরীক্ষার সম্মুখীন, মনের উচাটন উদ্বেগ শারীরিক চঞ্চলতার পরীক্ষা দেওয়া। আমার মনে পড়ে গেল অতীতের পিসিওগুলোর কথা, রাস্তার কোণে দাঁড়িয়ে থাকা টেলিফোনগুলোর কথা, এই ফোন না ধরে উপেক্ষা করে ও পায়ের মানুষকে এইভাবে অপদস্থ করা যায়। হয়তো 2-3 বার এটা হতে পারে, বারবার নয়। একসময় যাকে উপেক্ষা করতে চায় সে নিশ্চয়ই বুঝতে পারবে তাকে উপেক্ষা করা হয়েছে বা এ অন্য পথে কিছু অপদস্থ করা হচ্ছে। সাধারণত অনেক সময় প্রেম ভালোবাসার ক্ষেত্রে এক অভিনব অলিখিত যন্ত্রের আবিষ্কার। বাবা কি দরকার, সোজাসুজি বলে দে বা অন্যের যাবত জানিয়ে দাও। যে উপেক্ষা করে তার চাইতে যে উপেক্ষিত হয় তার মনে অনেক কষ্ট হয়। ইচ্ছাকৃত অপমান আর অনিচ্ছাকৃত অপমানের মাস কাঠিটির দূরত্ব সীমাহীন হয়। আমি বলি এই উপেক্ষার থেকে মানুষের জীবনে অনেক দুর্ঘটনা ঘটেছে। উপেক্ষা কিন্তু এক চরম অপমান যন্ত্র। ভালো থেকো তোমরা, অমিতাবহর, গল্ফ গার্ডেন, কলকাতা 33।
1: আমাদের হোয়াটসঅ্যাপে যারা কন্টিনিউয়াসলি মেসেজ করছেন তাদের মেসেজগুলো তো না পড়লেই নয়। সুমিতা রায় যেমন ঢাকুরিয়া থেকে লিখছেন, শুভ সন্ধ্যা দিদি দাদা, ফোন না ধরা মানে উপেক্ষা করা ঠিক তা নয়, হয়তো যে ফোন ধরবে সে হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছে। এটাও ঠিক, যাকে ফোন করছে বা করবে তারা কেউই জানে না কি কি পরিস্থিতিতে আছে, এইসব কারণেই ফোন ধরতে মুশকিল হয় আর তাই নিয়ে অভিমান এবং ভুল বোঝাবুঝি বাড়ে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, আমাদের মধ্যে অনেক কলারের বদ্ধমূল ধারণা হলো যে ফোন না ধরা মানেই উপেক্ষা করা। ঘটনা হলো ফোন না ধরার পিছনে যে অনেক কারণ থাকতে পারে সে কথা আমরা বেমালুম ভুলে যাই। কল নম্বরে যে আছে সে কলটি ধরার মতো অবস্থায় না থাকলে ফোন ধরা যায় না, তবে ফোন ধরতে না পারলেও সময় হলে কল ব্যাক করা উচিত। সঙ্গমিত্রা ঘোষ যেমন কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, মানুষ অনেক সময় ব্যস্ততার মাঝে ফোন রিসিভ করতে পারেন না, এটাই স্বাভাবিক, তবে হ্যাঁ পরে একটা ফোন বা মেসেজ করে কারণটি না জানালে উপেক্ষা তো বটেই।
2: এই মুহূর্তে আমরা চলে যাব 2-2-4-8-8-0-8-5 এ। কে আছেন?
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যালো, কে রয়েছেন?
2: না থাক, থেকেও কথা বলছেন না, বারবার আসছেন আমাদের সঙ্গে কিন্তু কথা বলা হচ্ছে না। 2-2-4-8-8-0-8-5 আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন 9-9-0-3-0-5-9-9-2 এই নাম্বারে। এবার আমি যাব যে না আগে ফোনে কথা বলে নিয়ে তারপরে চলে যাব। হ্যালো,
3: হ্যাঁ হ্যালো দাদাভাই নমস্কার।
2: নমস্কার
3: নমস্কার, হ্যাঁ আমি নাচনকোনা ছাবড়াকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি। দিদি ভাই
2: বলুন।
3: দিদি ভাই, আমি যখন ট্রেনে থাকবো কিংবা বাসে থাকবো এই সময় অনেক সময় ফোন ধরা যায় না, তখন আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই সে ব্যস্ত তো ব্যস্ত হয়ে আছে, হ্যাঁ, এবং আমাকে তখন পরে কোথাও সুরক্ষা জায়গায় থেকে তাকে আবার ফোনটা কল ব্যাক করতে হবে, হ্যাঁ। এবং এইভাবে ভুল বোঝাবুঝিতে অনেক সময় অনেক বন্ধু আর কি নিজেরা ভাবে যে আমরা হয়তো ফোনটা ধরলাম না, কিন্তু সে কি পরিস্থিতিতে আছে কিভাবে আছে সেইটা তাকে জানা দরকার, এবং সেইটা আমি যখন বলে দিই তখন তার মানে দিটা কাজ করে। এইটুকু বললাম দাদাভাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন,
2: ধন্যবাদ। এবারে আমরা যাব আমাদের ফেসবুক পেজে লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান থেকে। ফোন যেমন চলমান, যার কাছে ফোন সেও চলমান হতে পারে বা স্থির হতে পারে। কে কখন কোন স্থানে অবস্থান করছেন তার উপর নির্ভর করে তিনি ফোন ধরতে পারবেন কি না, তাই খুব জরুরি না হলে হোয়াটসঅ্যাপে পিং করে দেওয়া উপযুক্ত ব্যবস্থা। কিন্তু

0: ফোন না ধরলে উপেক্ষা করা এমন মোটা দাগে দাগিয়ে দেওয়া ঠিক নয়। অনেকে রিংটোন শুনতেও পান না বাইরে থাকলে, পরে মিস কল দেখে ফোন করেন। এটাও সত্যি অজানা নম্বর 140 দিয়ে নম্বরে আমি ধরি না, ট্রু কলার বলে দিলে ধরি। আবার কিছু কিছু সময় কারোকে কারোকে উপেক্ষাও করি। ধন্যবাদ আপনাদের এবং শ্রোতা বন্ধুদের।
1: 2248085 এ কে রয়েছেন টেলিফোনে? হ্যালো,
0: বলুন।
2: আজকে যে স্বপ্ন দিয়েছেন ফোন না ধরা মানে উপেক্ষা করা, যেটা আমি রাতে ঝাড়খণ্ড থেকে বলছি,
0: বলুন।
2: ফোন না ধরা মানে উপেক্ষা করা নয়, আমার মুখে আমি পয়েন্ট হিসেবে বুঝিয়ে দিচ্ছি পাঁচটি পয়েন্ট হিসেবে। প্রথম পয়েন্ট হচ্ছে সবসময় ইচ্ছে করে না ধরা হয় না, এটা প্রথম পয়েন্ট। যেটা বলছি আমি, মানুষকে হয়তো কাজে আছে, ক্লাসে আছে, বাইক চালাচ্ছে বা এমন একটা মুডে আছে, সেখানে কথা বলতে ইচ্ছে করছে না, সেই জন্য ফোন ধরতে পারছে না। ফোন না ধরাটা রাগ না, এটা দ্বিতীয় পয়েন্ট। সারাদিনের পর অনেক সময় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজের সাথেও না, এটা উপেক্ষা না, এটা নিজেকে একটু সময় দেওয়া। তিন নম্বর হচ্ছে উপেক্ষা বোঝা যায় ব্যবহারে, একটা ফোন বলে না, যে উপেক্ষা করে সে বারবার ফোন না ধরে মেসেজ দেখেও রিপ্লাই দেয় না, দেখা হলেও এগিয়ে যায়, আর যে ব্যস্ত সে পরে নিজেই কল ব্যাক করে বলে সরি দেখতে পাইনি। চার নম্বর হচ্ছে আমাদের ভুলটা এখানে, আমরা একটা ফোন না ধরা থেকে একটা গল্প বানিয়ে ফেলি, ও আমাকে গুরুত্ব দেয় না, অথচ অপাশের মানুষ হয়েছে তখন অন্য কোনো ঝামেলায় আছে। এই জন্য আমরা
0: ধন্যবাদ, আপনি অনেক ভেবে চিনতে পাঁচটা পয়েন্ট লিখেছেন এবং সেটা আমাদের শুনিয়েছেন।
1: আমরা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারে যে মেসেজগুলো এসছে তার মধ্যে দেবোত্তম গোস্বামীর মেসেজ পাচ্ছি বোলপুর বীরভূম থেকে, ব্যস্ততার জন্য ফোন করা যায় না, পরবর্তীতে কল ব্যাক করলেই কিন্তু ভুল বোঝাবুঝি মিটে যায়, এই কথাটা মোটামুটি সকলেই লিখছেন। যেমন যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে একটা সুন্দর মেসেজ করেছেন যে হঠাৎ ফোন না ধরার পেছনে অনেক বাস্তব কারণ থাকতে পারে যেটা আমরা ফোনের এ প্রান্ত থেকে বুঝতে পারি না, যেমন অন্য প্রান্তের মানুষটি হয়তো গাড়ি চালাচ্ছেন অথবা ডাক্তারের সাথে কথা বলছেন বা কোনো জরুরি মিটিংয়ে ব্যস্ত আছেন, তখন ফোন না ধরাটা উপেক্ষা নয় কিন্তু সেই মুহূর্তে দায়িত্ব পালন। বারে বারে দিনের পর দিন ফোন এড়িয়ে যাওয়াটা উপেক্ষার লক্ষণ অবশ্যই হতে পারে। আমি নিজে যেমন অনেক সময় অফিসের কাজে বা অন্য কোনো জরুরি কাজে ব্যস্ততার কারণে ফোন ধরতে পারি না, কিন্তু পরে নজরে আসা মাত্র আমি কিন্তু রিং ব্যাক করি। কিশোর বালি হাওড়া থেকেও মোটামুটি এই কারণগুলোর সঙ্গে আরও অনেক কারণ দিয়েছেন, যেমন স্বামী স্ত্রীর ঝগড়া, প্রেমিক প্রেমিকার ভুল বোঝাবুঝি, মানঅভিমানে এই সময় ফোন না ধরা। কিন্তু আমি বিজনেস করি যার থেকে টাকা এবং লেনদেনের সম্পর্ক, ফলে অপেক্ষা করতে না বলে এই যে টাকার জন্য ফোন না ধরা সেটা কিন্তু উপেক্ষা এবং সেটার জন্য একটা অন্য কারণ সত্যিই খুব গুরুত্বপূর্ণ। কিশোর বালি হাওড়া থেকে খুব বড় খুব সুন্দর করে একটা মেসেজ করেছেন। টেলিফোনে দেখে নিচ্ছি বিশ্বজিৎ কে রয়েছেন আমাদের সঙ্গে।
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
3: আমি বদুরচক মাছপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন,
3: ফোন না ধরাটা এমন কোনো বিরক্ত বা এমন কিছু কোনো ব্যাপারই না, কারণ আমি যে ফোনটা তার ধরছি আমি তো দেখতে পাচ্ছি না সেই ব্যক্তি কি পরিস্থিতির মধ্যে আছে। তো আমি বলবো যে যখন আমি ফোন করছি বা ফোনটা যখন ধরছি না তখন নিশ্চয়ই আমাকে ভাবতে হবে সে কোনো কাজে ব্যস্ত আছে কিংবা কোনো একটা জরুরি কোনো একটা বিশেষ কোনো অসুবিধার মধ্যে আছে, সেই জন্য সে ফোনটা ধরছে না। কিন্তু আমাকে সেটা ভেবে নিতে হবে, আমি হয়তো পরে যখন দেখবো যে সত্যি ফোনটা যে ধরছে না আমাকে পরবর্তীকালে ফের ফোনটা করে আমাকে সে জিনিসটা পরিস্থিতিটা জেনে নিতে হবে এবং জেনে নিয়ে আমি তারপরে বুঝতে পারবো যে হ্যাঁ এই পরিস্থিতির মধ্যেই সে ফোনটা করে না, আমাকে সেটা বিরক্ত হলে চলবে না। নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ আপনাকে।
0: এবারে যাবো আমাদের ফেসবুকে, লিখছেন অনেক বন্ধু। এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে, নমস্কার শ্যামলিদি বিশ্বজিৎদা, রিং হয়ে যায় টিং টিং করে কাছে থাকা মোবাইল ফোনে, কানে ধরি ব্যাকুল মনে, সর্বপ্রথম হ্যালো বলি, কে কথা কও আগে শুনি, বন্ধু বান্ধব আপন স্বজন জানতে যে চায় আছেন কেমন, বললে কথা ভালোবেসে মনের কথা বলি হেসে, কারণ ছাড়াই ফোন বেজে যায় যখন তখন রাত দুপুরে, বিরক্ত হই রাগের বসে, অচেনা কেউ হলে পরে ব্লক করি অবশেষে, উপেক্ষা নয় কোনো মতে কল রিসিভ না হতেই পারে, হয়তো থাকি ব্যস্ত।

0: মনে নিজের কাজে নয়তো থাকি অনেক ভিড়ে। এস এন মন্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন।
1: কবিতা থেকে গদ্যে সরাসরি যাই, টেলিফোনে কে রয়েছেন?
0: হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার,
2: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন।
2: বর্তমান যুগ হচ্ছে ব্যস্ততার যুগ। ধরা যাক একটা কর্মক্লান্ত দিনের শেষে ঘরে ফিরে এসে ক্রিং ক্রিং ফোন, ধরতে চায় না মন। আবার হয়তো একটা ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, ফোনটা সাইলেন্ট মোডে আছে, সেখানে কেউ ফোন করছে, সেই অবস্থায় ফোন ধরা কখনোই সম্ভব নয়। তার মানে ফোন ধরা নয় মানে উপেক্ষা। আবার হয়তো টু হুইলার্সে আছি, সেখানে ফোন ধরা মানে দুর্ঘটনার শিকার হওয়া, সেখানে ফোন ধরা না ধরা মানে উপেক্ষা নয়। তাই এরকম অনেক পরিস্থিতি থাকে, সুতরাং সেটা বুঝতে হবে, যুগটা বুঝতে হবে, সময়টা বুঝতে হবে, পরিস্থিতি এগুলো বুঝতে হবে। সব ফোন ধরা নয় মানে উপেক্ষা কখনো নয়, তবে মাঝে মাঝে ফোন না ধরার কারণটা হোয়াটসঅ্যাপ বা SMS করে জানানো ভালো, তাতে সম্পর্ক ভালো থাকে। নমস্কার,
0: ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ।
0: অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, ফোন না ধরা মানে হয় ফোনের কাছে উপস্থিত না থাকা, বা কোনো সময়ে বিপরীত প্রান্তে থাকা মানুষ যদি কোনো কারণে উপেক্ষা করে থাকে, তাই তার জন্যে কল রিসিভ না করে এড়িয়ে যাওয়া। কিন্তু যদি আবার একবার রিং করে অবশ্যই ফোন তোলা দরকার, যেটা আমি আমার স্ত্রীর মধ্যে হয়ে থাকে। কিছু কিছু সময় উপেক্ষা করলে ভালোবাসা বাড়ে, মনের মধ্যে জমে থাকা রাগ অভিমান তারপরেই প্রকাশ পায়, তারপর ভালোবাসা আরও গাঢ় হয়। এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম।
1: সীমা দাস যেমন তার ব্যক্তিগত কথাই বলছেন, লিখছেন যে এই যে ফোন না ধরাকে সরাসরি উপেক্ষা বা অবহেলা বলছেন, এটা কিন্তু ভাবা ভুল। ভুল বোঝাবুঝি এড়াতে আমাদের উচিত অপর পক্ষকে নিজের পরিস্থিতি ব্যাখ্যা করার সুযোগ দেওয়া, অন্ধভাবে কাউকে দোষী না ভেবে ধৈর্য ধরা, এবং সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সম্মান বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। সীমা লিখছেন আমাদের কাছে দমদম ক্যান্টনমেন্ট থেকে। টেলিফোনে কে রয়েছেন?
0: হ্যালো,
3: নমস্কার। শ্যামলীদিয় বিশ্ববিদ্যা।
0: নমস্কার,
3: আমি মনিরুদ্দিন রক্ত বলছি, দক্ষিণ খাতাই লাহোরা থেকে।
0: বলুন।
3: দেখুন, ফোন না ধরা মানেই উপেক্ষা করা সব ক্ষেত্রে ঠিক নয়। যদি তিনি ফোনের কাছে থেকে রিং ফোনকে পেয়ে ইচ্ছাকৃত ভাবে ফোন না ধরেন, তাহলে সেটা হয়তো উপেক্ষা হয়তো হলেও হতে পারে। আবার সেক্ষেত্রে অনেক মানাভিমানেরও ব্যাপার থাকে, তবে আমার আবার অনেক ক্ষেত্রে তিনি হয়তো ফোনের কাছে নাও থাকতে পারেন, বা ফোনের রিং অনেক সময় প্রাণবধি পৌঁছাতে নাও পারে, সেক্ষেত্রে সেটা কখনই উপেক্ষা নয়। ধন্যবাদ।
0: আমরা আবার চলে যাব আমাদের ফেসবুকে। লিখছেন শ্রীশ মোহাম্মদ, ঘুমিয়ে থাকলে ফোন ধরবো কেমন করে, দূরে থাকলেই ফোন ধরবো কেমন করে, খেতে বসেছি এমন সময় ফোনটা ধরি কেমন করে, ফোন না ধরলে উপেক্ষা একদমই নয় ভাই রে, রিং ব্যাক সব সময় করি আমি দাদা ভাই। অনেক বন্ধু একবার ফোন করে অন্য জায়গায় বিজি হয়ে যায়, তাই এটা কেমন ভদ্রতা? ফোন করলে তুমি, পরক্ষণে আমি করলে ব্যস্ত আছেন তিনি, এটাও একরকম অসভ্যতা বলে আমি মানি। একবার ফোন করে ব্যস্ত হয়ে যাও অন্য জায়গায় তুমি, অপেক্ষা করতে পারো না কো, উপেক্ষা করো তুমি, এরকম করলে কি করে ভাই ফোন আশা করো তুমি। শীশ মোহাম্মদ লিখছেন নলহাটি বীরভূম থেকে।
1: টেলিফোনে যিনি রয়েছেন, হ্যালো,
4: নমস্কার।
1: নমস্কার,
4: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বাবলু মুদি বলছি।
0: বলুন।
4: দেখুন বিষয়টা, দেখুন আমি কাকে ফোন করছি আগে বিষয়টা সেটা, এবং কোন সময় ফোন করছি সেটা একটা বিষয়। যদি আমি প্রকৃত সময় প্রকৃত লোককে ফোন করি, যদি সে হ্যাঁ ব্যস্ত থাকতেই পারে, হতেই পারে, কোনো দেখা গেল পরবর্তীকালে তিনটে চারটে ফোন মিস কল দেওয়ার পর আমি জানি হ্যাঁ উনি ব্যাক করবেন, ব্যাক করলেন, ঠিক আছে ওটা ব্যাক। কিন্তু যখন দেখা যাবে যে আমি আজকে দুবার ফোন করে গেলাম, ফোন ধরল না, সব হয়তো ব্যস্ত আছে কোনো কারণে, আবার কালকে ফোন করলাম দেখলাম ধরলো না, বা তারপরে আবার দিন বাচ্চারা ফোন করলাম ধরলো না, এইটাকে বলা উপেক্ষা করা হচ্ছে, এইটা উপেক্ষা। হ্যাঁ, এইখানে কিন্তু প্রচন্ড মানে রাগের সৃষ্টি।

0: কখনো কখনো ফোন না ধরা মানেই উপেক্ষা করা।
1: প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে ছড়ার আকারে লিখেছেন, ফোন না ধরা মানে উপেক্ষা করা নয়, ফোন না ধরার নানান কারণ লক্ষিত হয়। ব্যস্ততা, অসুস্থতা, ভিড়, সাইলেন্ট মোড, আরও কত, একবার না ধরিলে ফোন করো ফের সময় মতো, না ধরলে যোগাযোগের আছে কত মাধ্যম, সেগুলো এখন ব্যস্ত সময়ে অতি উত্তম। তাতেও যদি উল্টো দিকের সাড়া নাহি মেলে হওয়া উচিত, এখানে যাই হোক, সাড়া নাহি মেলে উপেক্ষা নিশ্চয় কিছু ভাবতে হবে, সব কিছু ফেলে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখে পাঠিয়েছেন। দেখছি টেলিফোনে কে রয়েছেন।
0: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: বিশ্বজিৎ দা, শ্যামলদি, দুজনকে নমস্কার জানাই। আমি বেলগুড়া থেকে লক্ষ্মীমণ জুন্দার বলছি।
0: বলুন।
2: আমি বলছি যে ফোন না ধরা এইটা কোনো মানেই না। অনেকে ব্যস্ত থাকতে পারে, হয়তো কেউ এসেছে এর জন্য একটা ফোন ধরতে পারছে না, যখন আর কি সে আর কি তখন একটা ধরতে না পারলে তখন আর কি লাইনটা তার যখন ঢুকলো তখন ব্যাক করে আবার যদি সেই ফোনটা সে যদি করে তখন আর কোনো অসুবিধা হয় না, কারো রাগ ও অভিমানও থাকে না। এইটুকুই বললাম দাদা, নমস্কার নেবেন, ভালো থাকবে,
1: অনেক ধন্যবাদ আপনাকে। টেলিফোন আপাতত এই পর্যন্ত, টেলিফোনে এখনো কেউ নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হোয়াটসঅ্যাপে রয়েছেন রমা রায়, দাসনগর হাওড়া থেকে। খুব সুন্দর একটা মেসেজ করেছেন যে পরে সময় পেলে অবশ্যই কল ব্যাক করা উচিত, অনেক সময় ফোনে রিচার্জ শেষ হয়ে গেলে কল ব্যাক করাও যায় না, তার মানে এই নয় যে উপেক্ষা করা হচ্ছে। উপেক্ষা করা আলাদা জিনিস, যদি দীর্ঘদিন আপনার ফোন কেউ না ধরে তখন আপনি ভাবতেই পারেন যে আপনাকে উপেক্ষা করা হচ্ছে, তখন আপনি তার কাছ থেকে বেরিয়ে আসুন, নিজেকে সস্তা করবেন না। এই পর্যন্ত তো শুনলাম হোয়াটসঅ্যাপের মেসেজ, বিশ্বজিৎ দেখছি
0: এবার টেলিফোনে কে রয়েছে। হ্যালো
3: হ্যালো, কথা বলবো?
0: হ্যাঁ বলুন।
3: আচ্ছা, আমি কর্ণগর থেকে সঞ্জয় ভট্টাচার্য বলছি।
0: বলুন।
3: বলছি মোবাইল ফোনের নাম কথাতেই তো মোবাইল, মানে আমি যখন যেখানে যাব আমার সঙ্গে মোবাইল তো থাকবে, কোথাও রেখে যাওয়ার জন্য তো মোবাইল নয়, নামটাই তো মধ্যেই তো আমার সবসময় থাকবে। এবার আমি যদি ধরতে না পারি বা ধরতে না চাই বা ঘুমিয়ে পড়ি, সুইচ অফ করে রাখবো, আমার তো যখনই সুইচ অন করবো আমি দেখতে থাকবো, আমার মনে হলে যাকে করার করবো, নাহলে উপেক্ষা করবো, তাকে করতে চাই না। মোবাইল কথাটার মধ্যেই তো সবসময় আমার সঙ্গে লেগে থাকবে, নাহলে সুইচ অফ করে দিন, তাতে কি হয়েছে লোকটা উপেক্ষিতও মনে করবে না বা প্রয়োজনটা মিটে মানে আমাকে কল করছে না এটা ভাববে না, বা পরে করবে এরকম কিছু ভাববে না, কিছুই ভাববে না। সুইচ অফ আছে, যখন জাগবে সে যদি মনে হয় করবে নাহলে করবে না। আর আমি যে বেজে যাচ্ছে অথচ আমি ধরছি না, এটা তো একটা বাজে ব্যাপার না? কেন মোবাইলের নিয়মটা ল্যান্ড ফোন নয় যে এক ঘরে আছে আরেক ঘরে আর রয়ে গেছি, মোবাইল ফোন হচ্ছে সবসময় আমার সঙ্গে লেগে থাকবে একদম, এই কথাটাই তো মোবাইল। আপনি ভালো করে বুঝলে ব্যাপারটা সবাইকে জানাতে পারেন বা আমার বক্তব্যটা ঠিক আছে কিনা বোঝাতে পারেন অন্যকে। ধন্যবাদ আপনাদের সবাইকে,
1: অনেক ধন্যবাদ। আমরা ছিলাম টেলিফোনে, আমরা থাকবো এরপরে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দেখবো বিপ্লব মিশ্র মিলনপল্লী বাঁকুড়া থেকে কি লিখছেন। লিখছেন, কখনো কখনো শেষ রিপ্লাইটাই হয়ে যায় সম্পর্কের সবচেয়ে নীরব অধ্যায়, কিন্তু তার মানে এই নয় যে ফোন করেছি এবং সেই ফোন ধরেননি মানে তাকে আমরা উপেক্ষা করলাম। এই অবধি তো রয়েছে হোয়াটসঅ্যাপের মেসেজ। টেলিফোনে যদি কেউ আসতে চান তাহলে 2248080858।
0: আমরা বরং একটা গান শুনে আসি না?
1: হ্যাঁ,
0: টেলিফোন নিয়ে গান শুনি, গান শুনে আবার ফিরে আসছি।
1: বেশ।

0: Speaking inevitable. This will help the nations across the world. It will help the nation, and they will be able to address the cybercrime challenges of technology in committing the cyber crimes or cyber offenses more effectively. It will help them to kind of establish to talk to them to address these challenges. But still, there is a lot of time to do that. As I said, there are 95 signatories there to the convention, but only 3 parties have ratified. So we also had to, we have signed the convention and we also have to ratify it. And there is a proper process for the country to ratification it. It will go to the parliament also, and then ratification will happen. But it will help us to set up and align the framework, and so is the case with other countries there.
1: Thank you so much, Mr. Gulshan Rai, for joining us and helping us understand the significance of India signing the UN Convention Against Cybercrime and what stronger international cooperation could mean for India's digital security and for citizens navigating the online world. As our dependence on digital platforms continue to grow, cooperation between countries will remain an important part of tackling cybercrime that crosses national borders. Thank you for being with us, sir.
0: Thank you.
2: You are listening to a discussion on significance of India signing the UN Convention Against Cybercrime. The participants were Gulshan Rai, cybersecurity expert, and Meghna Bose, anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 928-909-4044.
3: Spotlight.
4: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
5: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
4: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
6: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা,
3: শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM।

FM Golde Banglar Canvas আরাধনা। তাই আজ বাংলার ক্যানভাস জুড়ে রয়েছে

আমরা গান শুনব দুর্গাপুজো কেন্দ্রিক। আপনাদের মনে হতেও পারে যে এই একটা বর্ষামুখর সময়ে কেন আমরা দুর্গাপুজোর কথা বলছি, কিন্তু মনে রাখতে হবে বর্ষা চলে গেছে, এসেছে আশ্বিন।

0: বাইরে বর্ষার অন্তরে আশ্বিন মাস, অন্তরে নয় বাংলার ক্যালেন্ডারে, আর বাঙালির প্রিয় দুর্গাপুজো, তার গন্ধ আকাশে বাতাসে, আর যেন মনের মধ্যেও হিন্দু বাঙালির প্রিয় উৎসব এই দুর্গাপুজো। শাস্ত্রে যেমন এর বিস্তার পাওয়া যায়, ঠিক তেমনই বাংলার যে আধ্যাত্মিক পরম্পরা সেখানে রয়েছে দুর্গা সাধনার কথা। মায়ের উপাসনার মূল ভিত্তি কালিকা পুরাণ, দেবী ভাগবত এবং বৃহৎ নন্দী কেশেশ্বর পুরাণ। রামকৃষ্ণ মিশনের পুজো শেষে বৃহৎ নন্দী কেশেশ্বর পুরাণ অনুসারে হয়। দুর্গাপুজো কবে, কখন, কোথায় প্রথম শুরু হয়েছিল তা নিয়ে ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে নানা মতভেদ আছে।
1: আমরা আজ বাংলার ক্যানভাসে কোথাও পুরাণ, কোথাও ইতিহাস, এভাবেই চলাফেরা করব, খুঁজে দেখার চেষ্টা করব দুর্গাপুজোর এবং দুর্গা আরাধনার কি সংস্কৃতি, কি বিকাশ এবং কি বিস্তার হয়েছিল পশ্চিমবঙ্গ এবং অবিভক্ত বঙ্গদেশ জুড়ে।

0: হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো, তার অনুষঙ্গে আসছে বিভিন্ন পুরাণের কথা এবং নানান ধরনের প্রাচীন গ্রন্থেও তার উল্লেখ পাচ্ছি আমরা। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত জুড়ে হিন্দু দেবীর এই পুজো বা আরাধনার ইতিহাস পাওয়া যাচ্ছে।
1: আমরা দেখেছি ভারতের দ্রাবিড় সভ্যতায় মাতৃতান্ত্রিক দ্রাবিড় জাতির মধ্যে মাতৃদেবীর পুজোর প্রচলন ছিল। যদি আর্য সভ্যতায় ফিরে তাকাই তাহলে সেখানে প্রাধান্য ছিল দেবতাদের, আর অনার্য

0: সভ্যতায় প্রাধান্য ছিল দেবীদের। তারা পূজিত হতেন আদ্যাশক্তির প্রতীক হিসেবে। মাতৃতান্ত্রিক পরিবারের যে গঠন, যে দায়িত্ববোধ বা যে উর্বরতা শক্তি, সেই সমস্ত কিছুর সমন্বয়ের কথা বিবেচনা করে অনার্য সমাজে ধীরে ধীরে গড়ে ওঠে মাতৃপ্রধান দেবী সংস্কৃতির ধারণা।
1: ভারতে অবশ্য মাতৃরূপে দেবী সংস্কৃতির ধারণা বেশ প্রাচীন। ইতিহাসের প্রমাণ পাওয়া যায় প্রায় 22,000 বছর আগে, তখন প্যালিওলিথিক জনগোষ্ঠী থেকেই দেবী পূজা প্রচলিত হতে শুরু হয়েছিল। তারপর হরপ্পা মহেঞ্জোদারো অর্থাৎ সিন্ধু সভ্যতায় এসে তা আরও গ্রহণযোগ্য হলো। এ কথায় আমরা থাকব আজ বাংলার ক্যানভাসে। ফিরে আসব গানের বিরতির পর।

0: বাংলার ক্যানভাসে রয়েছে বিশ্বজিতা শ্যামলী, আর রয়েছে দুর্গাপুজো অর্থাৎ মাতৃবন্দনার পরম্পরা।
1: ভারতে এই যে মাতৃরূপে দেবী সংস্কৃতির ধারণা, তাই নিয়ে কথা হচ্ছিল আমাদের। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা বা সিন্ধু সভ্যতা এসে যে ধারণাটা আরো বিস্তৃত হয়, মাতৃপ্রধান পরিবারের মাই প্রধান শক্তি, তার নেতৃত্বে সংসার পরিচালিত হয়, তার নেতৃত্বে শত্রু নাশ হয়। আর তাই মাকে সামনে রেখে দেবী বিশ্বাসে গড়ে ওঠে শাক্ত সম্প্রদায় মতামত। এই মত অনুসারে দেবী সবসময় শক্তির রূপ, তিনি পরম ব্রহ্ম। শাক্ত মতে কালী বিশ্ব সৃষ্টির আদি কারণ। অন্যান্য যারা দেবদেবী তারা মানুষের মঙ্গলার্থে তার বিভিন্ন রূপে প্রকাশ মাত্র। মহাভারত অনুসারে দুর্গা বিবেচিত হন কালী শক্তির আরেক রূপে। এই যে নানা অমিল বা বিভিন্ন বৈচিত্র্য থাকা সত্ত্বেও কিভাবে কালী দুর্গা রূপের সাথে মিশে এক হয়ে গেল, সেই রহস্য আজও অজানা।
0: কেউ কেউ ধারণা করেন যে সিন্ধু সভ্যতায় দেবী মাতার অর্থাৎ ত্রিমস্তক দেবতা পশুপতি শিবের পূজোর প্রচলন ছিল। যদিও কোনো কোনো গবেষক মনে করেন কালী এবং দুর্গা দেবীর সাথে কোনো এক সময় শিবকে জুড়ে দেওয়া হয়েছে। নানান মতভেদ আছে, মতান্তর আছে, তবুও আমাদের পুরাণ, আমাদের পুরনো সাহিত্য, ধ্বংসাবশেষ, এগুলোতে আমরা মাতৃদেবীর বন্দনার অনুষঙ্গ পাই। তাই আজকের এই বাংলার ক্যানভাসে কোথা থেকে শুরু হলো এই দুর্গাপুজো, কোথা থেকে আমরা মাতৃবন্দনা করতে শিখলাম, সে কথা বলবো, সে আলোচনায় থাকবো। এই গান শুনতে শুনতে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসবো 10:10।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, এসআইআর প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না, বিএলওরা সরাসরি তাঁদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নাম বাদ পড়া কোনো ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালাবে কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সাধারণ মানুষের সাহায্য চাওয়ার অপেক্ষায় না থেকে বিচার ব্যবস্থাকে মানুষের প্রয়োজনে তাঁদের কাছে পৌঁছতে হবে। বিহারের পাটনায় দেশের প্রথম ভিকটিমস রাইট সেন্টারের উদ্বোধন করেছেন তিনি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের জন্য নতুন দিল্লির দাবির প্রতি সমর্থন জানিয়েছে পর্তুগাল ও মরিশাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্বে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। ভারতের পুরুষ ও মহিলা কাবাডি দল এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছে। পুরুষদের ম্যারাথনে সোয়ান বাওয়াল রূপো পেয়েছেন। জাপানকে 2-0 গোলে হারিয়ে ভারত এশিয়ান গেমসে পুরুষদের হকির সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাঁদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বুথ লেভেল আধিকারিক বিএলওরা সরাসরি তাঁদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন, পরে বিএলওরা এই নথি এবং তথ্য ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। দিল্লি নির্বাচনী সদনে আজ কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। এরপরই কমিশন জানায় এইআরও বা ইআরওর অফিসে আর কাউকেই শুনানির জন্য ডাকা হবে না, বিশেষ করে ইআরও মনে করলে অনলাইনেও শুনানি হতে পারে। কমিশন আরও জানিয়েছে, যদি শুনানির প্রয়োজন হয় তবে ভোটদাতা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে তার পক্ষ থেকে শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দিতে পারেন। পশ্চিমবঙ্গ এবং বিহার সহ 20টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব ক্ষেত্রেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নির্দেশ সর্বসম্মতক্রমেই জারি করা হয় বলেও ফের জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের বিরোধী দলগুলো বিশেষ করে কংগ্রেস এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি নিয়ে যে অভিযোগ তুলেছে বিজেপি তাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে নিন্দা করেছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সামনে বিজেপির প্রবীণ নেতা রবিশঙ্কর প্রসাদ জানান, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করেছে যে এসআইআর সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য দুই নির্বাচন কমিশনারের সম্মতিক্রমেই নেওয়া হয়েছে। শ্রী প্রসাদ নির্বাচন কমিশনের এই বিবৃতিকে স্বাগত জানান। বিজেপি নেতা বলেন, কমিশন জানিয়েছে যে সারা দেশেই এসআইআর প্রক্রিয়া চলছে এবং কাউকেই ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে না। তিনি উল্লেখ করেন যে কেরালা কংগ্রেস স্বীকার করেছে যে তাদের জয়ের পেছনে এসআইআর প্রক্রিয়ার ভূমিকা ছিল, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে অবৈধভাবে তালিকাভুক্ত ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া সম্ভব হয়েছিল।
1: केरला की कांग्रेस ने सही माना कि उनके कारण हमको जीत मिली है, क्योंकि वामपंथियों ने जो इलीगली नाम घुसवाए थे वो निकले, फेक वोटर्स, और हम जीते। चुनाव आयोग ने आज दूध का दूध और पानी का पानी विषय स्पष्ट कर दिया है।
0: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন যে নির্বাচন কমিশনের দেওয়া সর্বসম্মত স্পষ্টীকরণ দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সততা ও বিশ্বাসযোগ্যতাকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে এবং এ সংক্রান্ত সমস্ত ভুল ধারণার অবসান ঘটিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন যে ভোটার তালিকা বিশেষ নিবিড়ভাবে সংশোধনের সিদ্ধান্তগুলো সম্মিলিতভাবে এবং প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক নিয়মকানুন কঠোরভাবে মেনেই নেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সাধারণ মানুষের সাহায্য চাওয়ার অপেক্ষায় না থেকে বিচার ব্যবস্থাকে মানুষের প্রয়োজনে তাঁদের কাছে পৌঁছতে হবে। বিহারের পাটনায় দেশের প্রথম ভিকটিমস রাইট সেন্টারের উদ্বোধন করে তিনি বলেন, অনেক ব্যক্তি নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন নন এবং কোথায় সাহায্য চাইতে হবে সে ব্যাপারে অবগতও নন তারা। ভিকটিমস রাইট সেন্টারের মাধ্যমে মামলার বিভিন্ন পর্যায়ে নিজেদের আইনি অধিকার সম্পর্কে জানতে পারবেন মানুষ। উল্লেখ্য, বিহারের স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি ক্যাম্পাসে তৈরি এই কেন্দ্রটি এক ছাদের নিচে আইনি ও মানসিক সহায়তা এবং পরামর্শ প্রদান করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যে কেরালামের ভবিষ্যতের জন্য ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে এবং সমবায় ক্ষেত্রে অবশ্যই সেই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজ্যের কুন্দারায় ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া NCCF-এর উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধনকালে তিনি আজ একথা বলেন। তিনি বলেন যে স্বাধীনতার পর থেকেই মানুষ কেন্দ্রে একটি পৃথক সমবায় মন্ত্রকে দাবি জানিয়ে আসছিল। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় এবং কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক তা প্রমাণিত হয়েছে।
2: আজাদি সে আব তক দেশ কে সবি কিসানো কা অর কোঅপারেটিভ সেক্টর সে জুড়ে হুয়ে সবি লোগো কা এক মাং থা কি কেন্দ্র মে কোঅপারেটিভ মিনিস্ট্রি বনে মগর ও পুরা নহি হোতা থা। নরেন্দ্র মোদী জি নে কোঅপারেটিভ মিনিস্ট্রি বনাকর দেশ কে গ্রামীণ বিকাশ, কৃষি বিকাশ অর উইমেন এম্পাওয়ারমেন্ট কে লিয়ে বহুত বড়া কদম উঠায়া।
0: রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনের জন্য নতুন দিল্লির দাবির প্রতি সমর্থন জানিয়েছে পর্তুগাল ও মরিশাস। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের 81তম অধিবেশনে এই সমর্থন জানিয়েছে এই দুই দেশ। পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্ব করার আহ্বান জানান এবং এতে ভারতের স্থায়ী সদস্যপদ অন্তর্ভুক্তির বিষয়টিও উল্লেখ করেন। মরিশাসের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামপুল গতকাল তার বক্তব্যে সরাসরি সমর্থন জানিয়ে বলেন যে আন্তর্জাতিক নানা গঠনমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের জন্য ভারতের প্রার্থী পদের প্রতি মরিশাস পুনরায় তাদের সমর্থন ব্যক্ত করেছে। মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা হেইয়নও জি4 জোটের সদস্য ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের মাধ্যমে ভারতের প্রতি পরোক্ষ সমর্থন প্রকাশ করেন। নিরাপত্তা পরিষদে বর্তমানে ভেটো দেওয়ার ক্ষমতা 5 স্থায়ী সদস্য রাষ্ট্র চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং 2 বছরের মেয়াদে নির্বাচিত 10 জন সদস্য রয়েছে। পরিষদের গঠন কাঠামোয় এই যে কোনো পরিবর্তনের জন্য সাধারণ পরিষদের 2/3 সদস্যের অনুমোদন এবং রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির 2/3 সমর্থন প্রয়োজন এবং 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন FM গোল্ড প্রচার তরঙ্গে। মস্কো এবং কিভ একে অপরের আক্রমণে আরও তীব্র করার পর ইউক্রেনে রাশিয়ার হামলায় আজ অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী বোমা এবং

0: ড্রোন নিয়ে ইউক্রেনের ওপর আক্রমণ চালায় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কিভে তাদের হামলায় মোবাইল ইন্টারনেট সার্ভিস এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় সাহায্যকারী একটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক কারণে ইরান ও ইরাকের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরুর লক্ষ্যে নির্দিষ্ট কিছু ইরাকি বিমানবন্দরের জন্য মার্কিন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকার সুবিধা পেতে ইরাক সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করছে। ইরাকের প্রধানমন্ত্রী আলি আল জাইদির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ছাড় পাওয়া গেলে চিকিৎসা, শিক্ষা, ধর্মীয় ভ্রমণ এবং অন্যান্য অসামরিক প্রয়োজনে যাতায়াত সহজ হবে। পাকিস্তানি হিউম্যান রাইটস কমিশন HRPCP পাকিস্তান তেহরিক ইনসাফ PTI এর প্রতিবাদ মিছিলের আগে দলীয় কর্মী সমর্থকদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ওই মানবাধিকার সংস্থা জানিয়েছে যে PTI সমর্থকদের বহু মহিলাকে আটক করা হয়েছে এবং অনেকের পরিবার তাদের অবস্থান সম্পর্কে কিছু জানেই না বলেও অভিযোগ রয়েছে। এশিয়ান গেমসের কবাডিতে পুরুষ ও মহিলাদের উভয় দলই সোনা জিতেছে। পুরুষ ও মহিলার উভয় ইরানের পুরুষ ও মহিলা দলকে ফাইনালে হারিয়ে দিয়েছে। মহিলা দল আজ সকালে 37-34 পয়েন্ট ও পুরুষ দল তাদের পরে 40-34 পয়েন্টে হারিয়ে দেয়। পুরুষদের ম্যারাথনে সওয়ান বাওয়াল রূপো পেয়েছেন। তিনি 42.195 কিলোমিটার 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ড সময় শেষ করেন। ভারতের পুরুষ হকি দল এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছে। গিফুপ্রে ফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের ম্যাচে ভারত জাপানকে 2-0 গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। SIR প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না। BLO-রা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নাম বাদ পড়া কোনো ব্যক্তিদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালাবে কমিশন। খবর শেষ হল।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে

0: আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold-এ। বাংলার ক্যানভাস,
2: বাংলার ক্যানভাস নিয়ে ফিরে এলাম বিশ্বজিৎ আর শ্যামলী।

0: বাংলার ক্যানভাস নিয়ে বিশ্বজিতা শ্যামলী রয়েছে আপনাদের সঙ্গে, আর বাংলার ক্যানভাস জুড়ে রয়েছে বাঙালির আরাধ্য দেবতা, আমরা যাকে উমা বলছি, মা দুর্গা। পুরাণ মতে এই দুর্গাপুজোর ইতিহাস আছে, কিন্তু ভক্তদের কাছে সেই ইতিহাস প্রামাণ্য নয়, বরং বিশ্বাসের। আমাদের এই উপমহাদেশে পশ্চিমাঞ্চলে সিন্ধু এবং বেলুচিস্তানে শিবকে দিয়ে যে হিন্দু ধর্মের যাত্রা শুরু হয়েছিল, পূর্বাঞ্চলে বিশেষ করে আমাদের এই বাংলায় দুর্গা ও কালীকে দিয়ে সে ধর্মযাত্রা সমাপ্ত হয়। এরপর সম্ভবত আর কোনো অলৌকিক দেবদেবীর জন্ম হয়নি। কিন্তু আমাদের হিন্দু বিশ্বাসে অনেকেই এই অলৌকিক দেবদেবীকে আপন দেবদেবী মনে করেন, নিজের দেবদেবী মনে করেন, আরাধ্য দেবতা হয়ে ওঠেন মা দুর্গা।
1: আমরা আজকে বাংলার ক্যানভাসে দুর্গার এই বিভিন্ন রূপ, তার যে বিস্তার শাস্ত্র মতে, ধর্ম মতে এবং অবশ্যই ঐতিহাসিক জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। রাত ১২টা পর্যন্ত আপনাদের সঙ্গে যতক্ষণ থাকব আমি শ্যামলী এবং বিশ্বজিৎ, আমরা চেষ্টা করব বিভিন্ন প্রামাণ্য তথ্য থেকে দুর্গার উপাসনার যে মূল ভিত্তি, সেই ভিত্তিগুলিকে সামান্য ছুঁয়ে যেতে।
0: আমরা এখন বিজ্ঞাপন বিরতি এবং গানের বিরতির পর ফিরে আসছি সেই মাতৃবন্দনার ইতিহাস নিয়ে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: आपका स्मार्टफोन हो या हेडफोन, अप्लायंसेस हो या कार, या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है, हर वो चीज जिसे पाने के लिए हम कभी दुनिया की तरफ देखते थे, आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन्स 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
5: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विथ इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
6: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, 100.1 FM গোল্ডে।

0: বাংলা ক্যানভাস, হিন্দু বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজো, সেটা কিভাবে তার বিস্তার আর কিভাবে তার ঐতিহাসিক বিবর্তন। অস্ট্রিক ভাষী যে নিষাদরা প্রাচীন বাংলার গভীর অরণ্যে থাকত, তারা পূজা করত বঙ্গা দেবতার। কোনো কোনো পণ্ডিতরা বলেন ওই বঙ্গা থেকেই নাকি বঙ্গ বা বাংলাদেশের উদ্ভব। পৌরাণিক আর্যরা যেরকম ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে দুর্গা, ব্রহ্মা, বিষ্ণু, শিব এই সব কর্তৃক সৃষ্টই একজন দেবী মাত্র, এবং দুর্গা কিছুটা উগ্র, কিছু স্বাধীন, কারো স্ত্রী নন। বাংলার হিন্দু ধর্ম যেহেতু তান্ত্রিক হিন্দু ধর্ম আর তন্ত্র যেহেতু বেদ বিরোধী সাধনার বিষয়, সেই কারণেই হয়তো বাঙালি তান্ত্রিকেরা দুর্গাকে পরমা প্রকৃতি বা বিশ্বের আদি কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
1: অবশ্য প্রাচীন বাঙালিরা ছিল অবৈদিক এবং অনার্য। তারা সুপ্রাচীন কাল থেকেই বহু লৌকিক অলৌকিক দেবদেবীর পূজা অর্চনা করত। প্রাচীনকালে দুর্গাপুজো শস্য পূজারূপে

হতো। পার্বতী উমা ছিল শস্য পূজার দেবী। পার্বতী উমা দুর্গারই অন্য নাম। উমাকে বলা হয় হিমালয় কন্যা বা হিমালয় দুহিতা, যার বাহন সিংহ। সিংহবাহিনী পর্বতকন্যা উমা পার্বতী ভারতবর্ষের শক্তি দেবীর প্রাচীন রূপ। এই সিংহবাহিনী পর্বতকন্যা উমা পার্বতীর সঙ্গে শস্য পূজার ধারা মিশে এক মহাদেবীর সৃষ্টি হয়েছেন, আর তিনি বাঙালির আপন দেবী দুর্গা।

0: বাংলার ক্যানভাস নিয়ে বিশ্বজিতা শ্যামলী রয়েছে আপনাদের সঙ্গে, আর বাংলার ক্যানভাস জুড়ে রয়েছে দুর্গা বন্দনার ইতিকথা বা কথকতা। আমরা বারবার সেই দুর্গাপুজোর অনুষঙ্গে যখন যাচ্ছি তার সৃষ্টির কথা বলছি। এবারে গবেষকদের কথায় আসি। গবেষক ডিডি কোসাম্বি তার গবেষণায় বলেছেন, হরপ্পা সভ্যতার শুরু থেকেই এক মাতৃদেবীর উল্লেখ ছিল। গবেষক সুকুমার সেন মনে করছেন যে উষা দেবীর উপাসনা এই শরতেই হতো, সেক্ষেত্রে এই শারদীয়া মাতৃকা উপাসনা আমাদের এই উপমহাদেশে অন্তত 4,500 বছর ধরে প্রচলিত। তবে এটাও সত্যি, হাজার হাজার বছর ধরে মাতৃকা বা মাতৃদেবী প্রধান এই ভারতে শরৎকালে অনেক দেবীর পুজো হতো, দুর্গাপুজোও তার মধ্যে অন্যতম।
1: আমরা যদি ব্রহ্ম বৈবর্ত পুরাণ একবার খুলে দেখি তাহলে দেখব দুর্গাপূজা প্রথম প্রবর্তন করেছিলেন শ্রীকৃষ্ণ। তিনি বৈকুণ্ঠের আদি বৃন্দাবনের মহারাস মণ্ডলে প্রথম পুজো করেন। এরপর মধু আর কৈটব নামে দুই অসুরের ভয়ে দ্বিতীয়বার দুর্গাপুজো করেন স্বয়ং ব্রহ্মা, আর ত্রিপুর নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে তৃতীয়বার দুর্গাপুজোর আয়োজন করেন মহাদেব। দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে ইন্দ্র যে পূজার আয়োজন করেছিলেন সেটি ছিল চতুর্থ দুর্গাপুজো। এরপর থেকেই পৃথিবীতে দেখা গেছে মুনি ঋষি সিদ্ধপুরুষ দেবতা মানুষ নানা দেশে নানা সময়ে দুর্গাপূজা করে আসছে। যদি দেবী ভাগবত পুরাণ অনুসারে আমরা খুঁজে দেখি তাহলে কিন্তু আবার আমরা অন্য তথ্য পাব।
0: ব্রহ্মার মানসপুত্র মনু ক্ষীরোদ সাগরের তীরে দুর্গার আরাধনা করে বর লাভ করে সফল হন। দুর্গা তার রাজ্য শাসনের পথ নিষ্কণ্ঠক করেন এবং মনুকে পুত্র লাভেরও বর দেন।

0: বাংলার ক্যানভাসে বিশ্বজিৎ আর শ্যামলী রয়েছে, আর আমরা শুনছি সেই বিভিন্ন পুরাণের কথা, গবেষকদের কথা, যারা বলছেন এই দুর্গাপুজোর পরম্পরা।
1: দুর্গা এবং দুর্গাপূজাকে কেন্দ্র করে যতগুলি পৌরাণিক গল্প প্রচলিত আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় গল্পটি পাওয়া যায় শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্যে। এই গল্পটি হিন্দুরা এতটাই মান্য করে যে শ্রী শ্রী চণ্ডীর পাঠ দুর্গাপূজার একটি অপরিহার্য অঙ্গ হয়ে গিয়েছে। এই যে দেবী মাহাত্ম্যম, সেটি আসলে মার্কণ্ডেয় পুরাণের একটি নির্বাচিত অংশ। এতে 13টি অধ্যায়, 700টি শ্লোক। এই বইতেই দুর্গাকে নিয়ে প্রচলিত 3টি গল্প এবং দুর্গা পূজা প্রচলনের 1টি গল্প রয়েছে।
0: পুরাণ মতে দুর্গা পর্ণশবরী, তিনি শবরদের দেবী পর্ণশবরী। দেবী ভাগবতে হলেন সর্বশরণং ভগবতী। ঝাড়খণ্ডের বনবাসী শবর মেয়েরা এখনও দুর্গামূর্তি বিসর্জনের শোভাযাত্রায় আকণ্ঠ মদ্যপানের পর নিজেদেরকে অনাবৃত রেখেই নাচতে নাচতে বিসর্জনে যান। মহাভারতের পরিশিষ্ট হরিবংশের আর্যাস্তবতে বলা হয়েছে, শিখি পিচ্ছি ধবজা ধরা ও ময়ূর পিচ্ছ ধবজা ধিনী। এই বিন্ধ্যবাসিনী দেবীর খাদ্যাভাসে ছিল অপরিসীম আসক্তি। সপ্তম এবং অষ্টম শতকের কবি বাণভট্ট এবং বাগপতিও এই মতেই বিন্ধ্যবাসিনী দেবীর পূজোর উল্লেখ করে গেছেন। দেবী পশু এবং নরমাংসের পিপাসু ছিলেন, আর কথা শরীর সাগর অবশ্য অন্য কথা বলেন।
1: কথা শরীর সাগরের বেতাল পঞ্চবিংশতি অংশে একাদশ দশ শতকের পণ্ডিত সোমদেব ভট্ট, তিনি বলেছেন, রাজা যশকেতুর রাজ্যে মহিষের কাটা মুন্ডর ওপর নৃত্যরতা 18 হাত বিশিষ্ট এক দেবীর কথা।
0: দস্যু এবং ডাকাতরা যার কাছে নরবলি দিত। শাস্ত্রমতে এই দেবীর নাম পাতাল ভৈরবী। আসলে দুর্গা, কালী, চণ্ডী, পাতাল ভৈরবী, নানা নামে দেবী দুর্গার সাথে গুলিয়ে ফেলা হয়, নানা কথা বলা হয়েছে। হয়তো প্রাচীনকালে দুর্গাকে এরূপেই পূজা করা হতো এবং এগুলোই ছিল দুর্গার আদি রূপ।

এই দুর্গা নিয়েই কিন্তু আমাদের শুধুমাত্র পুরাণ নয়, রামায়ণেও নানান অনুষঙ্গ রয়েছে। রামায়ণের অনুষঙ্গে আমরা এই দুর্গা পুজোর বা দুর্গা বন্দনার কথা পাচ্ছি, সেগুলো থাকবে আমাদের আলোচনায়। তবে আমরা আর একটা গান শুনতে শুনতে সংবাদ বিরতিতে যাব, ফিরে আসব 11:10 রামায়ণের অনুষঙ্গে দুর্গাপুজো নিয়ে। বিশ্বজিৎ শ্যামলী।

0: themselves against terrorism will be exercised. Finance Minister Nirmala Sitharaman has expressed confidence that India can achieve economic growth of over 10%, stressing on the need for greater adoption of technology and innovation. Speaking at an IIT Madras Alumni Association event, Ms. Sitharaman said higher growth would accelerate the journey towards Atmanirbhar Bharat and Vikasit Bharat, but would require greater efforts from all stakeholders. Both the Indian men's and women's kabaddi teams today won gold medals at the Aichi Nagoya Asian Games 2026 in Japan. India has made a strong medal haul at the Asian Games today, adding 7 medals across kabaddi, athletics, shooting and squash. Now, India are currently placed 10th in the medal standing, and its overall tally has reached 30 with 4 gold, 12 silver and 14 bronze. The India Meteorological Department, IMD, has issued a red colour warning for heavy to very heavy rainfall with isolated extremely heavy rainfall at some places in Uttarakhand tomorrow. The IMD forecast heavy to very heavy rainfall at isolated places over Himachal Pradesh and West Uttar Pradesh tomorrow. And that is the end of this news bulletin.
1: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM গোল্ড 100.1 FM গোল্ড FM গোল্ড
2: মন কি বাত জনগণের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 27 সেপ্টেম্বর ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 27 সেপ্টেম্বর রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM গোল্ড 100.1 FM গোল্ড FM গোল্ড বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।
3: বাংলার ক্যানভাসে ফিরে এলাম আমরা। দুর্গাপুজো বা দুর্গা বন্দনার ইতিহাস পুরাণ মহাকাব্যে আমরা বলেছিলাম রামায়ণে দুর্গাপুজোর অনুষঙ্গ নিয়ে থাকব, তবে এত কথা এত সংবাদের পর গান, গানের পর বাংলার ক্যানভাস।

0: আমরা বাল্মীকির অনুষঙ্গে রামায়ণের কথা বলছিলাম এবং রামায়ণের সঙ্গে দেবী দুর্গার যে সম্পর্ক, মূল বাল্মীকির রামায়ণে দুর্গাপুজোর কোনো অস্তিত্বই নেই, কিন্তু কৃত্তিবাসী রামায়ণে দুর্গাপুজোর অস্তিত্ব রয়েছে। কৃত্তিবাসী রামায়ণের প্রধান বৈশিষ্ট্যই হলো এটি মূল রামায়ণের আক্ষরিক অনুবাদ নয়, হুবহু অনুবাদ করা এটা হয়নি। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী কবি কৃত্তিবাস ওঝা সংস্কৃত রামায়ণ বাংলা করার সময় মূল রামায়ণের বাইরের তৎকালীন সমাজে প্রচলিত বাংলার সামাজিক রীতিনীতি এবং লৌকিক জীবনের নানা অনুষঙ্গ, অনেকগুলো মিথ গল্প বাংলা রামায়ণে যোগ করে বাংলা রামায়ণ আরও সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। পরে তিনি সংস্কৃত রামায়ণ উপাখ্যানে এমনভাবে বাঙালিকরণ বা বঙ্গীকরণ করেছেন যা পড়লে মনে হবে রামায়ণের ঘটনা তার সমাজেরই আদি কাহিনী।
1: এই যে কৃত্তিবাসের অনুবাদ, কৃত্তিবাসের অনুবাদকৃত রামায়ণ পরিচিতি প্রায় কৃত্তিবাসী রামায়ণ নামে, যাকে বাংলাভাষী হিন্দু সমাজে আমরা লক্ষ্য করেছি যে অত্যন্ত জনপ্রিয় সেটি। সেখানে কৃত্তিবাস কালিকা পুরাণের ঘটনা অনুসারে ব্রহ্মার পরামর্শে রামের দুর্গা পুজো করার কথা উল্লেখ করেছেন। শক্তিশালী রাবণের বিরুদ্ধে যুদ্ধ বিজয় নিশ্চিত করতে শরৎকালে শ্রীরামচন্দ্র কালীদহ সাগর থেকে 101টি নীল পদ্ম সংগ্রহ করে প্রাক প্রস্তুতি হিসেবে দুর্গা পুজো করে দুর্গার কৃপা লাভ করেন বলে কৃত্তিবাস ওঝা বর্ণনা করেছেন। কিন্তু দুর্গা পূজার সব থেকে বিশদ বর্ণনা পাওয়া যায়
0: মার্কণ্ডেয় পুরাণে, যেখানে মহিষী জৈমিনী এবং মহর্ষি মার্কণ্ডেয়র কথোপকথনের ভিত্তিতে এই পুরাণটি লেখা হয়। এই পুরাণের মধ্যে 13টি অধ্যায় রয়েছে, দেবী মাহাত্ম্যম নামে পরিচিত, বাংলা শ্রী শ্রী চণ্ডী নামে 700 শ্লোক বিশিষ্ট দেবী মাহাত্ম্যম পাঠ আছে যা দুর্গাপুজোর প্রধান এবং অবিচ্ছেদ্য অংশ হয়ে পুজোর আসরে স্থায়ী হয়ে গেছে।

0: আনন্দময়ী মাতিয়ে দেয় আর পুরো ভুবন মেতে ওঠে। বাংলার দুর্গাপুজো তেমনই এক অনুষ্ঠান বা আচার বলা যায়।
1: দুর্গাপুজোর আচারের শাস্ত্রগত উল্লেখ মূলত বসন্তকালের শুক্লা তিথির, শরৎকালের শ্রীরামচন্দ্রের অকাল বোধনের নয়। শরৎকালের অকাল বোধনে এই পূজার উল্লেখ রয়েছে বাল্মীকির সংস্কৃত রামায়ণ রচনা থেকে অনুদিত প্রায় 38 ভাষার মধ্যে কেবলমাত্র বাংলায় কৃত্তিবাস যে রামায়ণ রচনা করেন সেই রামায়ণে। আমরা যদি চর্যাপদের সময়কাল দেখি, অর্থাৎ অষ্টম থেকে 1200 শতাব্দী, সেই চর্যাপদের সময়কাল পেরিয়ে এর রচনাকাল মোটামুটি 1400 থেকে 1500 খ্রিস্টাব্দ। তবে কৃত্তিবাসের যে রামায়ণ, সেই রামায়ণের আখ্যান বা যাই বলি, সেই সংস্কৃতি, সেই চরিত্র, সেই ভূগোল সবটাই কিন্তু খুব সামঞ্জস্যপূর্ণ এই দুর্গাপুজোর সঙ্গে। দেখুন, রামায়ণের রচনা তো মূলত পুঁথি নির্ভর। সারা বাংলায় 2022টি পুঁথির সন্ধান পাওয়া গেছে। বাংলায় লিখিতভাবে এই রামায়ণের প্রকাশ ঘটেছে 1802 সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে, যখন উইলিয়াম কেরি এই বইটি ছাপান।
0: তবে সেই সময় অনুষ্ঠুপ ছন্দে লেখা বাল্মীকির মূল রামায়ণের রচনাকাল যীশুখ্রিস্টের জন্মের আগে, আনুমানিক খ্রিস্টপূর্ব 500 থেকে 1000 শব্দ। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আজকের দিনের দুর্গা প্রতিমার যে বিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে আমাদের এই বাংলাদেশে লক্ষ্য করা যায়, তার মূল পূজা পদ্ধতি আজও প্রায় অপরিবর্তিত। মায়ের মহিষমর্দিনী রূপ মূলত কুষাণ যুগের, চালুক্য যুগে তার সিংহবাহিনী রূপ পূজিত হয় এবং মহিষাসুরমর্দিনী রূপটি খুঁজে পাওয়া গেছে পল্লব যুগে। কুষাণ যুগে যেসব মূর্তি পাওয়া যায় তার মধ্যে মূর্তিকার স্পষ্ট দেখা যায়, দ্বিভুজা মা মহিষের পিঠে বসে তাকে বধ করছেন। আর গুপ্ত যুগে একাধিক পাঞ্জায় মাতৃকা শিলে মায়ের দশভুজা আয়ুধ বা অস্ত্র হাতে মূর্তি দেখতে পাওয়া যায়। এভাবেই আজকের আমাদের এই দুর্গা মূর্তি।

0: আমরা দুর্গার বন্দনা করছিলাম এবং একেবারে যদি সময় দেখো তাহলে কুষাণ যুগে এসেছিলাম।
1: আমরা পাল যুগে এসে পৌঁছচ্ছি। কুষাণ যুগ থেকে যখন পাল যুগে এসে পৌঁছচ্ছি, আমরা একাধিক এমন দেবী মূর্তি পাই যেখানে মা দুর্গা পূর্ণ অবয়বে অবস্থান করছেন। তার দশ হাতে দশটি অস্ত্র, সিংহের ওপর আসীন মহিষাসুরকে বধ করছেন। বলা হয় অষ্টমী তিথিতে মায়ের বীরাষ্টমী পূজা করে, অর্থাৎ অস্ত্র পূজা করে, তবেই রাজা দশমীর শেষে অপরাজিতা পূজার পরে যুদ্ধযাত্রায় বেরোতেন। শরতে এই মাতৃকা উপাসনা হরপ্পা সভ্যতার সময় থেকে প্রচলিত এবং পালযুগের সূচনাতেও এই শারদীয়া মাতৃকা উপাসনা ছিল।

0: নামটা হয়তো দুর্গা ছিল না, কিন্তু নাম তো বদলায়।
1: দশম এবং একাদশ শতকে সম্রাট মহিপালের সময় পাল রাষ্ট্রের উপাস্য মাতৃকা ছিলেন মহিষাসুরমর্দিনী দুর্গা। মহিপাল মাতৃকা উপাসক ছিলেন, আর তার একটা প্রমাণ এই যে মহিপালের যে মুদ্রা সেখানে স্ফীতেদর জগজ্জননী মাতৃকার মূর্তি থাকত, সেখানে এমনকি সম্রাটের প্রতিকৃতিও নেই। পালেরা ধর্মে হিন্দু নন, তারা বৌদ্ধ, তারা থেরবাদ নয়, তারা মাতৃকা উপাসক ব্রহ্মযানের অনুসারী ছিলেন। বাঙালির পূর্বজ হরপ্প সভ্যতার সময় থেকেই মাতৃকা উপাসক। পৌত্তলিকার হাজার বছরের ধারাবাহিকতায় দুর্গাসহ নানা মাতৃকা মূর্তি গড়ে উঠেছে।

0: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসেছি এবং পাল যুগের কথা আমরা বলছিলাম। পাল যুগেও দেবী দুর্গার হয়তো অন্য রূপে পূজো হতো।
1: পাল যুগে মহীপালের সময় দুর্গাপুজো পাল রাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়ার বেশ কিছু প্রমাণ আমরা পেয়েছি। পাল যুগের আগের দুর্গা মূর্তির তুলনায় এই ষড়ভুজা মূর্তির গঠন শৈলী অনেক বেশি প্রাচীন। এমনকি দশম শতকে পালদের সাথে দাক্ষিণাত্যের ভালো সম্পর্ক থাকায় এই দুর্গা মূর্তি দেখতে বেশ প্রাচীন এবং একটা দক্ষিণা প্রভাব আছে।
0: পাল সেন যুগ আক্ষরিক অর্থে বাংলার এক অন্যতম যুগ। গৌরেশ্বর শ্রী বল্লাল সেন নিজের হাতে ঢাকেশ্বরী মন্দির তৈরি করেন, দেবী ঢাকেশ্বরী দশভুজা মা দুর্গা, আর ঢাকেশ্বরীর নামেই ঢাকার নামকরণ। আপন ক্ষেত্র বরেন্দ্রভূমে বল্লাল সেন স্থাপন করেন মাতা গৌরী চণ্ডীকে, মালদাহের মা জহুরী কালী, এমন আরও অনেক কথা আছে। আজ হয়তো এই পরিসরে সে কথা শেষ করা গেল না, আমরা শুধুমাত্র পুরাণ মহাকাব্যে থাকলাম, পরে হয়তো কখনো আবার অন্য কোথাও আমাদের এই শহরে এই রাজ্যে কী করে দুর্গাপুজোর বিবর্তন হলো সেটা নিয়ে আলোচনায় থাকব।
1: বাংলা ক্যানভাস থেকে বিদায় নিচ্ছি, ছিলাম শ্যামলী আচার্য,
0: বিশ্বজিৎ।

ডিটিএইচ বাংলা গানের পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান হেমন্ত মুখোপাধ্যায়ের পরবর্তী শিল্পী লতা মঙ্গেশকর।

আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। পরবর্তী শিল্পী অমিত কুমার।

শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। এবারে শিল্পী কুমার শানুর কণ্ঠে পরপর কয়েকটি বাংলা আধুনিক গান শুনবেন।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। এবারে কয়েকটি আধুনিক গান শুনবেন শিল্পী অঞ্জন দত্তর কণ্ঠে।

শিল্পী অঞ্জন দত্তের কণ্ঠে এতক্ষণ বাংলা আধুনিক গান শুনছিলেন, এরপর শিল্পী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনবেন পরপর কয়েকটি গান। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলার পরিষেবায় শুনছেন গানের অনুষ্ঠান। এবারে শুনবেন বাংলা ছায়াছবির গান। এখন একান্ত আপন ছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে, ছবির নাম একান্ত আপন।

শুনছেন একান্ত আপন ছায়াছবির গান। পরের গানটিও শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

শুনছেন একান্ত আপন ছবির গান, আশা ভোসলে এবং এসপি বালাসুব্রমণিয়ামের কণ্ঠে শুনবেন পরের গানটি।

একান্ত আপনের পরে শুনবেন ত্রয়ী ছবি থেকে পরপর কয়েকটি বাংলা গান। প্রথম গানটি শুনবেন আশা ভোসলে এবং কিশোর কুমারের কণ্ঠে।

শুনছেন ত্রয়ী ছায়াছবির গান কিশোর কুমার, রাহুল দেব বর্মণ এবং আশা ভোঁসলের কণ্ঠে। পরে গানটি শুনবেন।

শুনছেন ত্রয়ী ছায়াছবির গান। পরের গানটি শুনবেন শিল্পী ভূপিন্দর সিং এর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। এতক্ষণ শুনছিলেন ত্রয়ী ছবির গান, এবারে কয়েকটি গান শুনবেন আপন আমার আপন ছবি থেকে। প্রথম গানটি শুনবেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে।

আপন আমার আপন ছবি থেকে পরবর্তী গানটি শুনবেন শিল্পী অমিত কুমার, রানু মুখোপাধ্যায় এবং রামানুজ দাশগুপ্তের কণ্ঠে।

শুনছেন আপন আমার আপন ছবির গান। পরবর্তী গানটিও শুনবেন অমিত কুমারের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন শিল্পী রাহুল দেববর্মনের কণ্ঠে, ছবির নাম অন্যায় অবিচার।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন নানা রঙের গান। পরের গানটি শুনবেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে।

এবারে শুনবেন রজনীকান্ত সেনের গান, শিল্পী নিশীথ সাধুর কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

এবারে শুনবেন ভূমি ব্যান্ডের কিছু গান। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়, শুনছেন নানা রঙের গান।

¡Ore, posades! ¡Ore, posades!

Nazan, Nazan, Nazan, Nazan, Nazan, Nazan, Nazan, Nazan.

শেষ হলো আপকে লিয়ে, শুরু হচ্ছে প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান প্রভাতীতে প্রথমে শুনবেন ভায়োলিন, শিল্পী অনুপম আচার্য, রাগ বৈরাগী।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন ভায়োলিন শিল্পী অনুপম আচার্য, রাগ বৈরাগী। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন পার্থ সারথী দত্ত। এখন শুনবেন সেতার, শিল্পী অভিষেক মল্লিক, রাগ বসন্ত মুখার্জী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সেতার, শিল্পী অভিষেক মল্লিক, রাগ বসন্ত মুখারি, তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। ঘড়িতে টিকটিক করে এখন 4:58 হয়ে 25 সেকেন্ড, ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 27 সেপ্টেম্বর রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। চিরন্তনীতে কত রকমের প্রসঙ্গ, কত রকমের গল্প আপনাদের কাছে আমরা শোনানোর সুযোগ পাই, নিজেও শুনি। আর এই গল্পগুলোর মধ্যে দারুণ এক চিরন্তন সত্য নিহিত হয়ে থাকে, যা সত্যি

জানতে গিয়ে কেমন অবাক লাগে। সত্যি তো কত কথা বলা আছে, কত কথার আড়ালে। আর বলেছিলাম এবং ইদানিং বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির সম্বন্ধে, বিভিন্ন মহান ব্যক্তিত্বর জীবনকে কেন্দ্র করে গল্প শোনাই। আজকে গল্প শোনাবো, কিন্তু আজকের গল্পের ধরনটা হবে একটু অন্যরকম, কারণ আজ বিশ্ব পর্যটন দিবস। উফ, পর্যটন, ভ্রমণ, বেড়ানো, এসব শুনলেই না ভিতরে ভিতরে কেমন যেন একটা উথাল পাথাল শুরু হয়। না, আর ঘরে থাকা যাবে না, এবার বেরিয়ে পড়তে হবে, বেরিয়ে পড়তে হবে, এইরকম মনে হয়। আসলে ওই যে ছোট্টবেলায় কাজী নজরুল ইসলামের অসাধারণ সংকল্প কবিতাটার যে অংশ, আমরা অংশই পড়ে অবশ্য ছোট্টবেলাটা কেটেছে, পরবর্তীকালে দেখেছি সংকল্প কবিতার মধ্যে এত সুন্দর করে বলেছেন যে থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে চেপির লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীরডুবুরি সিন্ধু সেঁচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, পাতাল ফুঁড়ে নামবো আমি উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে।

0: সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম দেবব্রত বিশ্বাসের গলায় সুর ভুলে যেই ঘুরে বেড়াই। তাই তো, এই ঘুরে বেড়ানোর মধ্যে এমন অসাধারণ একটা সুর আছে, সে সুরের সন্ধান যে পায় তাকে আর বাড়িতে আটকে রাখা খুব শক্ত। ঠিক যেমন বিশ্বরূপ, যার নামের সাথে থাকে বিশ্ব, তার ঘরে বসে থাকলে চলে? সে তো ঘুরে বেড়ায় এখান থেকে ওখানে, নানান জায়গায়, নানান দেশে বিদেশে। বিশ্বরূপের কথা বলতে কি মনে হচ্ছে, এখন সত্যি আমরা অনেক ট্যুর ব্লগার যারা, কত রকম জায়গায় যায়, কত অচেনা জায়গায় যায়, কত নানান নতুন নতুন তথ্য তাদের কাছ থেকে আমরা পাই সোশ্যাল মিডিয়াতে, তাই না? আর তখনই মনে হয় সত্যি, যারা বেড়ানোর একবার স্বাদ পেয়েছেন, যদিও বাঙালির বদনাম আছে বলে পায়ের তলায় সর্ষে, বাড়িতে থাকতে ইচ্ছে করে না, ঠিক কিছুদিন বাদে বাদে বেরিয়ে আসে। আর দীপুদার গল্প তো আমরা জানি, যে বাঙালি কোথাও যায়নি সে দীপুদাকে সঙ্গে নিয়েছে দীঘাপুরী দার্জিলিং। আর এমন করে যারা এই বেড়ানোর রসের সন্ধান পান তারা আর বাড়িতে থাকতে পারেন না। আমি বেশ কিছুজন পরিচিত জনকে জানি, তারা বাকি সব কিছু ঠিক আছে, ওকে চলতে হয়, চালাতে হয়, কিন্তু সারা বছরের সব থেকে বেশি অর্থ ব্যয় হয় এই ঘোরা বেড়ানোতে। গ্রীষ্মে, বর্ষায়, শরতে, প্রায় ঋতু অনুযায়ী ঘুরতে বেরোনো তাদের একটা শখ হয়ে যায়। আমার বেশ কয়েকজনকে দেখেছি নতুন জায়গা, নতুন নতুন জায়গা, সেখানে হয়তো যাতায়াতের এত সুবিধে নেই, তারা একদম ট্রেক করেন, বা খাওয়া দাওয়া তেমন সুবিধে নেই বলেও ঠিক আছে, নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানোই শখ। এরকমভাবে বেড়ানো কিন্তু আমাদের প্রায় সঙ্গী হয়ে গিয়েছে সকলেরই, বছরে একবার, দুবার বা বারবার, যাই হোক না কেন। আর যারা দেশে বিদেশে ঘুরে বেড়ান, নিশ্চয়ই বিশ্বরূপের মতোই তাদের অনেককেই শুনতে হয় সবচেয়ে কোন দেশ ভালো। এটা যারা বেরিয়ে আসেন তারা অনেকেই, এখনো পর্যন্ত আমার দেখা এই দেশটা অসাধারণ। আমাদের এক বান্ধবী এরকম বলেছিল, এখনো পর্যন্ত আমি প্রায় 19টা দেশ ঘুরেছি, আমার সবচেয়ে ভালো লেগেছে স্কটল্যান্ডকে। কেন? কি ভীষণ ডিসিপ্লিনড, ভাবা যায় না যে আমরা এইখানে বসে এত ইনডিসিপ্লিন ভাবে কি করে লাইফ কাটাই। এবারে মজার যা আছে তার মানে শ্রেষ্ঠত্ব আমাদের কাছে একটা খুব বড় ব্যাপার, কিন্তু যা আছে তার মধ্যে যা নেই সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা দেখেছি খেলার সময় জাপানের পরিচ্ছন্নতা বোধ নিয়ে একেবারে মানে প্রায় প্রত্যেক দিন অসাধারণ সব ছবি এবং লেখা আমরা পড়েছি। এরকম নানানভাবে বিভিন্ন দেশ তার নিজস্ব গুণে সত্যি সত্যি আজকে এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবসে আলাদা জায়গা করে নিয়েছে। গান তো শুনবো, আর শুনবো বিশ্বরূপের গল্প। সে নানান জায়গায় গিয়েছে, তাকে বারবার শুনতে হয়েছে যে কোথায় ভালো, কোথায় ভালো। সেও জিজ্ঞেস করে যে আচ্ছা ভালো দেশ বলতে কি বোঝায়, প্রাকৃতিক সৌন্দর্য, আবহাওয়া, আহারাদি মানে খাওয়া দাওয়া কেমন, জ্ঞান বিজ্ঞানের চর্চা, সৌন্দর্যের পূজা, ধন দৌলত, আতিথেয়তা, কোনটা, কোন ব্যাপারটাকে বলা হয় যে এইগুলোর অনুযায়ী ভালো দেশের সংজ্ঞা নির্ণয় হবে? না, সেটা সবসময় বলা যায় না। যদিও সে বলে যে, খুব মজা করে বলে বিশ্বরূপ, যে যদি কেউ পিস্তা লুচিয়ে বলে এক্ষুনি তোমায় দেশ ছাড়তে হবে, কোথায় যাবে বলো? বলছে যাদের ভ্রমণের শখ তারা অবশ্য উল্লসিত হয়ে বলবেন, পিস্তল উঁচাতে হবে না, একবার শুধু যাওয়ার ব্যবস্থা করে দিলেই হলো, তাহলে বোধ হয় সুইজারল্যান্ডের নামই করবো।

খরচ তো একটা বিষয়, তো যে রেগে থাকে সে যদি খরচাটা দেয় তাহলে আর ঘরে থাকার কি দরকার? কোথাও না কোথাও বেরিয়ে পড়া যাবে, কোথাও না কোথাও সব পাওয়া যাবে। আর আরেকটা কথাও ঈশ্বর বলে যে সাউথ সি আইল্যান্ড বা আফ্রিকার এমন কোনো দেশের কথা ভাবতে হবে যেখানে তার কলা নারকেল রয়েছে, জীবন সংগ্রাম কঠোর নয়, বেঘরে প্রাণটা যাওয়ার সম্ভাবনা নাকি কম। আর সে বলছে একদিক থেকে মালদ্বীপ সব থেকে ভালো, ওদেশে কেউ শখ করে যায়নি, যদিও এখন এখন তো তার চেহারাটাই পুরো পাল্টে গেছে, তার নামই বদলে গিয়েছে। তাই অতিথি এই শব্দটা মালদ্বীপের ভাষায় বটা, কি শুনুন না, এক এক জায়গার এক এক রকম ভাষা। আর এটা একটা কথাই আছে, একটা প্রভাব আছে না, যে কারোর বুলি কারো গালি, মানে কোন শব্দটা কোন দেশে কোন অর্থ নিয়ে উচ্চারিত হয় সে তো কেবলমাত্র সেই দেশের লোকেরাই জানে। যার ফলে বাইরের কোনো মানুষ এসে যদি এখানকার কোনো বাংলা মানে এখানকার ভাষা বলে কিছু মানে ইমপ্রেস করার চেষ্টা করেন আমাদের, আমরা তখন ভাবি এই রে এই বাংলাটা কোথা থেকে শিখলো। ঠিক একই রকম ভাবনা প্রত্যেক দেশের মানুষের হয় যে আমাদের ভাষায় কথা বলছে কিন্তু আমাদের ভাষায় এ কথা বলছে নাকি গালি দিচ্ছে। এই মজাগুলো মাঝে মাঝেই হয়। এবং বিদেশ থেকে যারা আসেন এখানে পড়াশুনো করতে বা এখান থেকে যারা বিদেশে যান পড়াশুনো করতে, তাদের কিন্তু এরকম কলোকাল কিছু কথা একদম শিখে নিতে হয়, না হলে খিদে পেয়েছে দোকানে গিয়ে বলা যাচ্ছে না যে কি চাই, খুব মুশকিল খুব মুশকিল। সেখানে গিয়ে কিন্তু এখানের ভাষা বললে চলবে না, সেখানে কি বলা হয় খুব জরুরি। তো বিশ্বরূপ এরকমভাবে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে চলেছে, এদেশ ওদেশ নানান জায়গা, বাড়িতে মন টেকে না, সারা বছর ধরে শুধু ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর। আর আজ তাই জন্যে এই বিশ্ব পর্যটন দিবসে বেড়ানোর কথার সুযোগ পেয়ে আমি ইন্দ্রাণী আর থাকতে পারি। আজ বিশ্বরূপের গল্প দিয়ে আমরা প্রায় সারা পৃথিবীর গল্প একটু একটু করে শুনে নেব। হ্যাঁ, সময় তো কম, কিন্তু আর সেই সুরে সুরে যদি একটু ঘুরে ঘুরে আসা যায় সেটাও মন্দ হয় না, তাই না? চলুন আবার একটু গানে ঘুরে এসে আবার কোনো দেশের গল্প শুনবো বিশ্বরূপের কাছ থেকে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সুরের পথে ঘুরে বেড়ায় আমার বাউল মন, একদম বাউল মন, না হলে কি আর টুকটাক বেরিয়ে পড়া যায় যখন তখন। আর যেই একবার এই বাউল মন নিয়ে বেড়ানোর সুযোগ পেয়েছে তাকে ঘরে আটকানো খুব মুশকিল। বিশ্বরূপের গল্প বলছি, একটু আগেই বলছিলাম না নানান দেশে ঘুরে বেরিয়েছে, ছোট্ট ছোট্ট করে ওর কিছু কিছু অভিজ্ঞতা বলছে। অ্যাকচুয়ালি মালদ্বীপে গিয়ে বিশ্বরূপ একদম মুগ্ধ হয়ে গিয়েছিল। কেন? শিক্ষা দীক্ষায় মালদ্বীপে মেয়েদের সমান অধিকার, সব রকম সামাজিক অনুষ্ঠানে মেয়েরা একদম সমানভাবে বলা যায় অগ্রণী ভূমিকা নেয়, আর সমস্ত দ্বীপপুঞ্জের অর্থনৈতিক জীবনে তাদের একদম মুখ্য স্থান। ছোট্ট থেকে মালদ্বীপবাসীদের সেখানে হয় বড়দের সম্মান করবে, আর ওরা সবার সঙ্গে সবাই খুব ঘনিষ্ঠ, প্রত্যেকেই প্রত্যেককে চেনে। এটা কিন্তু আমরা আমাদের এখানে মানে আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমরা একটু মানে শহর পেরিয়ে মফস্বলে বা শহরতলিতে বা একটু গ্রামে অঞ্চলের দিকে দেখি সবাই সবাইকে চেনে, সবাই সবার নাম জানে। এবং আমাদের যেমন শহরাঞ্চলে বা বলা যায় হাউজিং ফ্ল্যাট কালচারে যে ওই নাম্বারটা হচ্ছে আমার ঠিকানা, কিন্তু একটু বাইরের দিকে বা একটু ইন্টেরিয়রে সেখানে নাম ধরেই কিন্তু তার বাড়ি খুঁজে পাওয়া যায়। মানে সেই সখ্যতা, সেই বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা এখনও রয়েছে। মালদ্বীপবাসীদের কথা বলছি না, এখানে সবাই মানে ঘনিষ্ঠ তো বটেই, প্রত্যেকে প্রত্যেককে চেনে, এটা তো বললামই। আর তারপর তারা প্রত্যেকে ভীষণভাবে নিজস্বে মানে নিজস্বতায় বা বলা যায় আত্মনির্ভরশীলতায় একদম এগিয়ে থাকে। অর্থনৈতিকভাবে বলা যায় একক ভূমিকা থাকে প্রায় প্রত্যেকেরই, ছেলে মেয়ে উভয়েরই। মেয়েরা মায়েরা তারা বাড়ি রক্ষার পাশাপাশি ফসল ফলাতে কুটির শিল্পে একেবারে অগ্রণী ভূমিকা নেয়। শুধু তাই নয়, ওখানে মাছ তো একটা বড় ভূমিকা নেয় অর্থনৈতিক ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে উভয়ই কিন্তু সমানভাবে কাজ করে চলেছে। আর এখন তো আমরা জানি মালদ্বীপ মানে হচ্ছে একদম বেড়ানোর স্বর্গ। যদি কেউ হানিমুনে ভাবে যে কোথায় যাব, বিদেশে যেতে পারি, চলো মালদ্বীপে ঘুরে আসি। এইরকম অনেক অনেক জায়গা, শুধু মালদ্বীপ কেন, ছোট্ট ছোট্ট করে একটু একটু বিশ্বদ্বীপ যেটুকু যেটুকু জানাচ্ছি, যেটুকু যেটুকু বলছে সেটুকু হিসেবে আমি বলছি। এছাড়া আরও অনেকগুলো, রাশিয়ার একটা দারুণ মজার কথা বলবো, কিন্তু তার আগে চলুন না আর একটু, 5:21:35 ছোট্ট করে একটা গান শুনে নিয়ে আমরা এরপর রাশিয়াতে ঢুকবো বিশ্বরূপের সঙ্গে, ঠিক আছে?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম মনোময়ের গলায়, মনোময় ভট্টাচার্যের গলায় গানটা। এই মেঘেদের ওড়াদৌড়ি দেখে সত্যি সত্যি থাকা যাচ্ছে না। যদিও ঝমাঝম বৃষ্টি চলছে, কিন্তু তারই মধ্যে আমরা দেখছি যে মেঘেদের রং একটু কালো থেকে হালকা হালকা সাদার দিকে আসছে।

চারিদিকে একটা দুটো করে কাশ উঁকি মারছে, আর দেখা যাচ্ছে শিউলিরা ঝরে পড়ছে মাটিতে। আহা, তার মানে পুজো আসছে, শরৎ আসছে, তারপরে একটু একটু করে ঠান্ডা একটা হিমের ছোঁয়া লাগবে। অলরেডি ভোরের বেলায় কিন্তু হালকা হালকা একটু ঠান্ডার ছোঁয়া লাগছে। এইরকম একটা অবস্থায় যখন বিশ্বরূপ বলছে ঠান্ডার ছোঁয়া কি, আমরা এই ভারতবর্ষে বসে বা বলা যায় কলকাতায় বসে আমরা ঠান্ডা, ওহ কদিন, এক মাস, 15 দিন, কোথায়, এখন তো প্রায় 7 দিনে এসে ঠেকেছে, বলছে ভাই ঠান্ডা কাকে বলে, শোনো তবে বলছে। রাশিয়ার গল্প বলছিলাম না যে একটু পরেই বলবো। বিমানবন্দর থেকে যখন মস্কো শহরে ঢুকেছি, -30°C হি করে কাঁপছি, বোম্বে থেকে গিয়েছে তো সেখানে 20 ছিল, আর হঠাৎ 50 নেমে গেল। তারপরে 8 ঘন্টার কম সময়ের মধ্যে এরকম একটা অবস্থায় পড়ে তো অবস্থা শোচনীয়। পোশাক পাল্টে চটপট করে জামার উপর সোয়েটার, তার উপর জ্যাকেট, তারপর ওভারকোট, তার উপর কান ঢাকা টুপি, তার উপরে গ্লাভস। তবে এটা খুব মজার ব্যাপার, বোঝে যে এইরকম ঠান্ডা জায়গায় গরম জামা কাপড় কিন্তু একেবারে সবসময় পরে পরে থাকতে নেই। কেন, কিরকম ব্যাপারটা, যখনই কোনো বাড়ির ভিতরে বা দোকানের ভিতরে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে গায়ে থেকে ওভারকোট, মাথার টুপি, গ্লাভস সব চটপট করে খুলে ফেলা দরকার। কেন না, যেখানে যেখানে সেন্ট্রাল হিটের ব্যাপার রয়েছে সেখানে কিন্তু গায়ে গরম জামা কাপড়ের দরকার পড়ে না, বরং গরম জামা কাপড় তখন পড়ে থাকলে ঘাম হয়, আর ঘরের বাইরে বেরোনোর সময় ওভারকোট, টুপি আর গ্লাভস সেই মুহূর্তে পরে ফেলা দরকার যেন বাইরে ঠান্ডাটা না লাগে। মানে কি সাংঘাতিক একটা অবস্থা ভাবুন, যদি কেউ কেনাকাটি করতে চায়, বাইরে ঘুরতে চায়, বিভিন্ন জায়গায় ঢুকছে বেরোচ্ছে এরকম যদি হয় তাহলে তার অবস্থা শোচনীয়। ওই যদি ওভারকোট পরে সে ভেতরে থাকে, টুপি ওভারকোট আবার খুলবো, দূর একটু পরেই তো বেরোবো এখান থেকে, ব্যাস সে পুরো ঘামতে আরম্ভ করবে। তো ন্যাচুরালি ওখানে তো অত ঠান্ডা থাকবে না, ভিতরে দোকানের ভিতরে বাড়ির ভিতরে সেখানে সেন্ট্রাল হিটিং চলছে, আর ওই অবস্থায় ঘেমে যদি গেল আর বাইরে বেরোলো, হুহু কনকনে ঠান্ডা, একটু আগে বললাম -30°, তখন কিন্তু ওই ঘাম আর এই বাইরের ঠান্ডা মিলে নিজের অবস্থা শোচনীয় হয়ে যাবে, অবধারিত প্রচণ্ড ঠান্ডা লাগবে। কি বলছেন যে বারবার জামা কাপড় পরা ছাড়ার যদি অভ্যেস রাখা যায় তাহলে ঠান্ডা একদম লাগে না, কিন্তু যারা সবসময় গায়ে গরম জামা রাখবেন, ছাড়বেন না, তারা যখন বাইরে বেরোবেন তাদের ঠান্ডা লাগতে মানে বাধ্য। আর একটা মজার ব্যাপার হলো, অনেক রাশিয়ান এত ঠান্ডার মধ্যে থাকেন যে তারা -30°C ঠান্ডা বলে গ্রাহ্যই করেন না। কিরকম, এক ভদ্রমহিলা তিনি বলছেন যে ঠান্ডা 30 না না তেমন কোনো ঠান্ডাই নয় এটা, আমি তো এটা খুব এনজয় করি। আপনি ভাবতে পারছেন কলকাতায় বসে আপনি -30 কল্পনা, আমরা 11-12 যখন হয় কি 10-এ নেমে যায় তখনই কি ঠান্ডা, বাবা পারা যাচ্ছে না এবারে কি ঠান্ডা পড়েছে। আর সেখানে যদি -30 হয় চিন্তা করা যায়, এক ভদ্রমহিলা তিনি বলছেন -30 বা ঠান্ডা নাকি, আমি তো -50 থাকি। মানে -50 আপনি শ্বাস নিতে পারেন? হ্যাঁ, কোনো সমস্যাই নয় একদম, এই -50 থাকলে বেশ মনে হয় যেন ঠিকঠাক আছি। তারপরে অদ্ভুত এক মজা, তিনি আর এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়েছিল, বলছে -50 না না না -50 মোটেই তেমন ঠান্ডা নয়। তখন বিশ্বরূপ বলছে যে ও -50 ঠান্ডা নয়, তাহলে আপনার ঠান্ডা কত ডিগ্রিতে? তখন ভদ্রমহিলা বললেন, শুনুন আমাদের সাইবেরিয়াতে -70-80°C নেমে যায় টেম্পারেচার, এইটাকে আপনি ঠান্ডা বলতে পারেন? তখন বিশ্বরূপ বলছে -70, -80, আচ্ছা আপনি কি করে বোঝেন যে -70°C আপনি রয়েছেন, মানে আপনার কোনো অসুবিধে হচ্ছে না? তখন ভদ্রমহিলা দারুণ একটা অ্যান্সার দিয়েছিলেন, বলছেন যে শুনুন
-70 ডিগ্রিতে আমাদের চোখের ভিতরে, চোখের পাতা আর চোখের মনির মধ্যে যে তরল পদার্থের আশ্রয়টা থাকে, যা